0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সত্যিই তো, বন্ধু বিনে প্রাণ বাঁচে? একেবারে নির্বান্ধব হয়ে কখনো বাঁচা যায় না। সুন্দর এই গানটি শুনছিলাম স্বপন বসুর গলায়। আর আজ এই বন্ধুত্ব দিবসে বন্ধুত্বের গল্প বলছি, যে বন্ধুত্ব উন্নয়ন আর উন্নয়ন, উন্নততর এক প্রযুক্তির জন্ম দিয়েছে। আর শুধু তাই নয়, সেখান থেকে আরও কত কি প্রাপ্তি, এক গভীর জীবন দর্শন, সব কিছু এসেছে এই বন্ধুত্ব বোধ থেকে। আজ সেই বন্ধুত্ব দিবস, সকলে বন্ধু হয়ে উঠুন, সকলে বন্ধু পান। চলে আসি গল্পে। একবার মানে বলছিলাম না যে ডক্টর পিল্লাই অনেকবার করে স্মরণ করেছেন ডক্টর কালামের কথা, যে কত কিছু শেখার আছে ওনার থেকে। একবার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডক্টর কালামের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে, স্বাভাবিক। কিন্তু তিনি সেখানে বসতে অস্বীকার করে তার সহকর্মীদের পাশে গিয়ে বসলেন। ডক্টর পিল্লাই অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি এখানে বসছেন না কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, দেখো আমি একা কিছুই করতে পারতাম না, আমার দলই আমার শক্তি। আর এই একটি বাক্য যেন তার সমগ্র জীবন দর্শনের প্রতিচ্ছবি, দলই আমার শক্তি। আমরা যখন ভাবি কখনো একা হয়ে গেছি, কখনো যেন কিছু পারছি না, পাচ্ছি না, হারিয়ে ফেলছি, তখন যদি মনে করি সেই শৈশবের দিনগুলো, সেই যে বন্ধুরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেভাবেই হোক না কেন, বন্ধু তো কিছু কম পাইনি, সেই বন্ধুত্ব বোধ, সেই বন্ধুরা, সবাইকে নিজের মনে করলেই দারুণ এক শক্তি, তাই না? যাই হোক, এখানে আজ এই বন্ধুত্ব দিবসে যে গল্পের কথা বলছি, সময়ের সঙ্গে সঙ্গে ডক্টর কালাম আর ডক্টর পিল্লাইয়ের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল। একসঙ্গে তারা বহু স্বপ্ন দেখেছেন, বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং বহু সাফল্যেরও সাক্ষী হয়েছেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ছিল তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধ। 2015 সালে যখন ডক্টর কালামের আকস্মিক প্রয়াণের খবর সারা দেশকে স্তব্ধ করে দিয়েছিল, তখন তার সহকর্মী আর বন্ধুদের মতো ডক্টর পিল্লাইও গভীরভাবে শোকাহত হয়েছিলেন। এবং ডক্টর কালামের চলে যাওয়াটা অবিশ্বাস্য প্রায়। ওইভাবে কথা বলতে বলতে, স্বপ্নের কথা জানাতে জানাতে, বন্ধুত্বের কথা জানাতে জানাতে তিনি হঠাৎ চলে যান। আসলে তো চলে যাননি, রয়ে গিয়েছেন। রয়ে গিয়েছেন বলেই তো বন্ধুত্বের কথায়, তার জীবন দর্শনের কথায়, তার স্বপ্নের কথায়, তার গভীর জীবন বোধের কথা বারে বারে আমাদের কাছে ফিরে ফিরে আসবে। কত কথায়, কত অনুষ্ঠানে, কত প্রসঙ্গে, তাই না? এই তো থেকে যাওয়া। আর তাই যখন বিভিন্ন সময়ে তিনি বলেছেন ডক্টর পিল্লাই যে না, ডক্টর কালাম শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক এবং একজন মহান মানুষ। আজও তাঁদের বন্ধুত্ব আমাদের শেখায় যে বিজ্ঞানের জগতে প্রতিযোগিতার চেয়েও বড় হল সহযোগিতা। একটা দেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান এবং নিরলস পরিশ্রম। ডক্টর বিজে আব্দুল কালাম।

এবং ডক্টর শিবথানা পিল্লাইয়ের এই সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয় যে বন্ধুত্ব শুধু একই পথে হাঁটার নাম নয়, বরং একই স্বপ্নকে নিজের করে নেওয়ার নাম। আর বিজ্ঞান তখনই মহৎ হয়ে ওঠে যখন তার সঙ্গে যুক্ত হয় মানবিকতা, বিনয় এবং দলগত চেতনা। আর তাই তাদের গল্প শুধুমাত্র দুজন বিজ্ঞানীর গল্প নয়, এটা একটা দেশের স্বপ্ন, একটা বন্ধুত্বের ইতিহাস এবং আগামী প্রজন্মের জন্য এক অমূল্য প্রেরণার উৎস। আজ ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর শিবথানু পিল্লাইয়ের বন্ধুত্বের গল্প আর তার ছোট্ট একটু রূপ আজ আমরা চিরন্তনীতে পেলাম। এমন অনেক গল্প হয়তো পরশ অন্য কোনো সময় আবারও শোনানো যাবে, তবু এবার তো আপনাদের পালা, তাই আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনাদের মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রয়েছি 9903653992 এই নম্বরে। ছোট্ট একটা গান বন্ধু হয়ে ওঠার, বন্ধু পাওয়ার, বন্ধুত্বের হাত বাড়ানোর, আর সে গানের পরেই আপনাদের মতামত শুনবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বন্ধু হাত বাড়াও, ইস্টার্ন ব্লুজের গান। বন্ধুকে হাত বাড়াতেই হবে, নইলে সে বন্ধু কিসের? আর হাত বাড়িয়েছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে। শুরু করি, প্রথমেই চলে যাই মেসেজে। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। ভোরের আলোর মতো ভালো লাগে চিরন্তনীর গল্প গান, আরও ভালো লাগে সবার জীবনে শাশ্বত বাণীর অবদান। বাহ, লিখেছেন উত্তরবাউলি থেকে সুভাষ চক্রবর্তী, আমাদের নিয়মিত বন্ধু। সুপ্রভাত আপনাকে। এরপর লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ ফ্রেন্ডশিপ ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং লিখেছেন। এরপরে অনেক এসেছে, আমি তাই আলাদা করে অনেক কথা বলছি না, একদম আপনাদের কথাই চলুক। রোদ্দুর মাখা ক্যানভাসে মেঘের আজ বন্দি, রোদ্দুর আজ মেঘের সাথে হলো বুঝি আজ সন্ধি, তাই রোদ্দুর আর মেঘের সাথে হলো সন্ধি। পাখিরা আজ উঠল ডেকে ভোরের বাতায়নে, আবির রাঙা মেঘ করেছে হৃদয় আনমনে। বাহ, লিখেছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। ছন্দে ছন্দে সুন্দর করে লিখেছেন, গুড মর্নিং পায়েলকে। এরপরে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী, ইন্দ্রাণী ম্যাম, আজ 2nd August। বাবা, এই ম্যাম ট্যাম শুনলে না কেমন ভারী ভারী লাগে। আজ 2nd August, সিস্টার্স ডে। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, গল্প আর গানের উপস্থাপনা মন ভরে যাচ্ছে। এবার 2 লাইন খোলা চিঠি। খুঁটি পুজো হলো সারা, রথযাত্রা তিথি ডোরে, মেয়ে আসবে বাপের বাড়ি 3টি দিনের তরে, প্যান্ডেল লাইট ঠাকুর বানিয়ে দিতে হবে, সেদিন আর নয় কো দূরে, খুশির হবে সবে, আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে প্রণাম। একদম এরকম কতজন মানুষ। তবে জানেন, একটা খুব ইচ্ছে আছে, দেখি আজকে তো বন্ধুত্ব দিবসে অন্যভাবে চিরন্তনী সাজিয়েছি, এরপরে এই স্বাধীনতার মাস, তো আগস্ট মাস, আমরা চেষ্টা করব, আমি তো চেষ্টা করব যে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে যদি তাদের জীবনের কথা, তাদের গল্প, জীবনের গল্প যদি আমরা একটু জানতে পারি চিরন্তনীতে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, গুড মর্নিং। আর এরপরে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, নির্মল কি বোঝা পড়া না থাকলে, ও বোঝা হয়ে গেছে, নির্মল বোঝা পড়া না থাকলে বন্ধু হয় না, তাই? একদম ঠিক বলেছেন, মানে আনকন্ডিশনাল লাভ, আমি হাত বাড়িয়ে দিলাম। বাহ, লিখেছেন মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা। বেশ, আপনারা হাত বাড়িয়েছেন বলেই তো চিরন্তনী শুক্র শনি রবি এত সুন্দর করে উপস্থাপিত হচ্ছে, তাই না? আপনারাই আমাদের প্রেরণা। আচ্ছা বেশ, এবারে চলে যাই একটু হোয়াটসঅ্যাপে। ওরে পাস, 5:47 শুরু করে দিই হোয়াটসঅ্যাপে পড়তে। আর বলি, যারা যারা লিখতে চান, জানাতে চান মনের কথা, মতামত, চটপট করে পাঠিয়ে দেবেন, হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আচ্ছা এবার শুরু করি। সুপ্রভাত, সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্পের থেকে অনেক কিছু শিখতে আসলাম। সৌভিক ঢাকুরিয়া থেকে, ছোট্ট করে লেখে একদম যেন মূল কথাটি বলে দেয়, অনেক ধন্যবাদ, শুভ সকাল। আচ্ছা এবার লিখছেন কে, শুভ সকাল দিদিভাই, সাথে আছি নতুন গল্প শুনব বলে, সময় মতো ক্ষীরের পুতুল শুনেছি, শুনতে চাই। আচ্ছা, ক্ষীরের পুতুল শুনতে চাই, বেশ। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে, নিশ্চয়ই শোনাবো। তবে আগস্ট মাসে একটু বিপ্লবীদের কথা আমরা জানবো, আর একবার করে মনে করব, কেমন? আচ্ছা, সুপ্রভাত দিদিভাই, স্বাধীনতার মাস মানেই শরীর সে হরণ দিয়ে যায়, স্বাধীনতার মাস মানেই নিজের মধ্যে থাকা বিপ্লবী সত্তা প্রতিবাদী হয়ে ওঠা। আমাদের এই প্রতিবাদী সত্তা জারি থাকুক প্রত্যহ, প্রতিটি মুহূর্তে। আজ এ প্রভাতে দুই মহান ব্যক্তি

এদের বন্ধুত্বের কথা হৃদয় ছুঁয়ে শান্ত কমল হয়ে গেল মন। দুই মহামানব আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার সঠিক পথ চলার পথের পথিক। অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখেছেন। বেশ, অনেক ধন্যবাদ, সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণীদি, বেশ অন্যরকম গল্প শুনলাম, চিরন্তনী শুনে এগিয়ে চলার প্রেরণা পাই।

এভাবেই চলছে চলুক। কেমন সুপ্রভাত দিদি ভাই, আজকে বন্ধুত্ব দিবস। আমার জীবনে প্রথম পাওয়া বন্ধুটির কথা আজ আমি বলবো। হয়তো ঠিক করে হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, সেই তখন থেকেই আমার একজন বন্ধু আছে। বা আজও আমার বন্ধু, আমি যে আজকে মেসেজটি করতে পারছি সেটির কারণও সেই বন্ধু। সে আর কেউ নয়, সে আমার দিদিমা। ছোটোবেলায় সেই ছিল আমার খেলার একমাত্র সাথী। আজ অনেক বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু এখনও তার মতো বন্ধু আমি পাইনি। বা জানি না, হয়তো পাবো না এই জীবনে। সে আমার জীবনে মা যশোদার ভূমিকা পালন করেছেন। এখন তার 80+ আর আমি 26। জানি না আর কতদিন থাকবে আমাদের বন্ধুত্ব, তবে জীবনে এরকম একজন বন্ধু পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। চাই এরকম বন্ধু যেন সবার থাকে। বামনগাছি থেকে হীরক ভট্টাচার্য লিখেছেন, কি অসম্ভব ভিতরে ছুঁয়ে গেল আপনার লেখাটা, একদম আপনাদের বন্ধুত্ব অনেক দিন চলুক। আর থাকবে না কেন, নিশ্চয়ই থাকবে, থেকে যায়। আজকে যেমন ডক্টর কালামের গল্প বলছিলাম, জীবনের গল্প, উনি কি হারিয়ে গিয়েছেন? তাহলে আজকে বলতাম ওনার গল্প। এমন করে রয়ে যান প্রত্যেকে, ওই বন্ধুত্বের স্বাদ আমরা সারা জীবন ধরে পাই নানান বন্ধুর কাছ থেকে, সে সমবয়সী বা অসমবয়সী যাই হোক। বেশ, এরপরে কি লিখছেন? লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি, বিবেকনগর, তেমাথানি সাবং, পশ্চিম মেদিনীপুর থেকে। আগস্টের প্রথম রবিবার, বন্ধুত্ব দিবসের প্রাতে, আছি আজও বেঁধে বেঁধে চিরন্তনীর সাথে। সুধাকণ্ঠী সুধা দিয়ে অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপনজন, মিসালম্যানের বন্ধুত্বে জাগরণের সাজ, অসাধারণ সেই গল্প শুনছি চিরন্তনীর মাঝ। লেখে থাকলে হব সফল প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। নিষ্ঠা নিয়ে করলে চেষ্টা সাফল্য সদাই থাকে, বন্ধুত্বের বন্ধনে জীবন সাফল্যের রথে। জীবনে সঠিক বন্ধু সফল জীবনের প্রমাণ, হাতে হাত রাখলেই ঘটে উত্তোলনের গান। কৃষ্ণ সুতামার কথায়, একে অন্যের পাশে সঠিক বন্ধু জুটলে আনন্দে জীবন ভাসে। চেষ্টা তেষ্টা এবং নিষ্ঠায় হৃদয় দিলে দোলা, সফল হওয়ার রাস্তা দেখি আছে সদাই খোলা। ইথার সাথী বন্ধুজনে জানাই প্রীতি প্রণাম, বিশেষ দিনে ইন্দ্রাণী তোমায় জানাই সালাম। সুপ্রভাত আপনাকেও সালাম, সুন্দর করে ছন্দে বেঁধে রাখার জন্য ওই বন্ধুত্ব দিবসে বন্ধুত্বের বোধকে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আপনাকেও গুড মর্নিং। আজ রবিবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। বন্ধুত্ব দিবস বন্ধু জীবনে খুব প্রয়োজন, কারণ যে কথা বাড়ির কাউকে বলা যায় না তা বন্ধুকে বলা যায়। কিছু দরকার হলে বন্ধুর কাছে পরামর্শ করে সমাধান করা যায়। এই গল্পটা জানা ছিল না, সত্যি জেনে খুব ভালো লাগলো, দুই বিজ্ঞানীর গল্প। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর 4:18 ঝিরঝির বর্ষা হচ্ছে, তোমাকে মনে পড়ছে। আজ বেরোতে পারিনি বিছানায়, প্রাণায়াম করছি। আর বন্ধুত্ব দিবসে কালাম সাহেবকে সালাম এবং পিল্লাইকে নমস্কার জানাই। সেই সঙ্গে মনে পড়ছে ডক্টর মেঘনাথ সাহাকে। যাই হোক, এইসব মানুষের কথা আমাদের চিরস্মরণীয়, বাকিটুকু তোমার কাছে শুনব। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। কি সুন্দর করে লিখেছেন! আমার না এটা লিখতে পড়তে পড়তে মনে হচ্ছে আমরা একটা সময় FM এর শুরুতে আমরা পোস্ট কার্ড পেতাম, চিঠি পেতাম, ঠিক সেইভাবে ইতি। ইতি মানেই হচ্ছে চিঠির কথা। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ ম্যাডামের স্যার, আচ্ছা ম্যাডাম স্যার, আজ থেকে 100 বছর আগে আমাদের সব স্বাধীনতা দেবার জন্য নিজের জীবন দিয়েছেন ইংরেজদের সঙ্গে, তাদের কথা বলুন। একদম অবশ্যই বললাম সে কথা, এবং সঙ্গে দেশাত্মবোধক গান, খুব ভালো লাগবে। বেশ, আপনি খুব ভালো থাকবেন। নমস্কার, অনিতা সোমনাথ মল্লিক। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আর অবশ্যই শোনাবো বিপ্লবীদের কথা, নিশ্চয়ই শোনাবো আমরা। এবার লিখছেন কে, নমস্কার সুপ্রভাত দিদি ভাই, আজকের এই বন্ধুত্ব দিবসে তোমার বন্ধুত্বের গল্প সত্যি শুনতে খুব ভালো লাগছে। আমি আবার অনেকদিন পর তোমার কাছে মেসেজ করলাম, তুমি আমার বন্ধুত্ব করে নেবে তো বন্ধু? নিশ্চয়ই, আমি তোমার সেই পুরনো বন্ধু নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রামের রাজু দাস বৈরাগ্য। নমস্কার সুপ্রভাত, খুব ভালো থাকুন, এবং এই বন্ধুত্বের প্রকাশ বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 3 দিনই আমাদের সঙ্গে এই চিরন্তনীতে প্রকাশ হোক।

বিশ্বনাথ মণ্ডল লিখছেন চখড়হরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে। আচিরন্তনী বন্ধুত্ব দিবসে ইন্দ্রাণীর সুন্দর উপস্থাপনায় শুনছি বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম ও শিবধান পিল্লাইয়ের সুদৃঢ় বন্ধুত্বের কথা। এপিজে আব্দুল কালামের সেই মহান বাণী, স্বপ্ন সেটা নয় যেটা আমাদের আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না। দুই বিজ্ঞানীর দৃঢ় বন্ধুত্ব বহু প্রযুক্তি সেরা বিজ্ঞানের আবিষ্কারে সফলতা এনে দিয়েছিল। আজ এই বন্ধুত্বের কথার পাশাপাশি সুন্দর সুন্দর গানের মূর্ছনা অনুষ্ঠানটিকে কননীয় মাত্রায় পৌঁছে দিয়েছে। শুভেচ্ছাসহ বিশ্বনাথ মণ্ডল, চখড়হরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ। আর এরপরে লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর, আজ বন্ধুত্ব দিবস, সব বন্ধুকে শুভেচ্ছা জানাই। দুই বন্ধুর গল্প শুনছি, দিদিভাই সুধাকণ্ঠে মন ভরে গেল। বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম এবং পিল্লাইকে শ্রদ্ধা জানাই। আচ্ছা বেশ বেশ বেশ, সুপ্রভাত আপনাকেও, অনেক ধন্যবাদ। এবার লিখছেন, আচ্ছা সময় কমে এসেছে, স্পিড বেড়ে গিয়েছে। প্রিয় চিরন্তনী, রবিবারে চিরন্তনী অনুষ্ঠান শুনছি, গানে গল্পে আজকের আব্দুল কালামের কথা, একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান যা আগামী প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাগনান হাওড়া থেকে মানসী সামন্ত, সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বন্ধুত্ব দিবসে ভবিষ্যৎ দ্রষ্টা ডক্টর কালাম, বন্ধু প্রতিম ডক্টর পিল্লাইয়ের দূরদর্শিতা এবং একাত্মবোধ আজকের বিজ্ঞান নির্ভর বিভিন্ন প্রযুক্তি আমাদের কত উন্নত করেছে ভাবলে অবাক হতে হয় বইকি। বর্তমানে জেনারেশন জেডের প্রজন্মের কাছেও ডক্টর কালামের অবদান সত্যি এক বিস্ময়। মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ, আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন, খুব ভালো লাগলো বন্ধুত্ব দিবসে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। আলপনা মণ্ডল লিখেছেন কলংপাড় আসাম থেকে, আজকে চিরন্তনী সত্যি অনেক প্রেরণাদায়ক, বন্ধুত্ব দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সুপ্রভাত আপনাকেও, সুপ্রভাত জানাই। লিখেছেন উত্তম বেড়া বুড়ুল থেকে, শুভ সকাল, বন্ধুত্ব দিবসে চিরন্তনী গান ও গল্পে মন ছুঁয়ে গেল, আপনাকেও সুপ্রভাত, ধন্যবাদ। এবারে কিন্তু শুধু নামই বলছি, কেমন? হুগলি থেকে মাধবী শীল লিখেছেন, ধন্যবাদ জানাই। আর লিখেছেন, ও বাবা কত বড় করে লিখেছিলেন, কিন্তু কিচ্ছু করার নেই, সামনের সপ্তাহে পড়বো আবার। হ্যাঁ, বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, আজ কিন্তু এইখানেই শেষ করছি, এখনও অনেকে লিখছেন, আর উপায় নেই, আজকের মতো এখানেই বিদায় নিই, সামনের সপ্তাহে আবার আপনাদের সবার সঙ্গে কথা হবে। এই মুহূর্তে বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার বন্ধুরা, আজ প্রভাত বিনায় আপনার সঙ্গী আরজে সংযুক্তা। প্রতিদিন আপনার সঙ্গে নানা বিষয় নিয়ে তো গল্প করি, আজকের বিষয়টা কি নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন? ভাবতে থাকুন, একটা গান শুনিয়ে ফিরছি আপনার কাছে। আর একটা হিন্ট দিয়ে যাই, গানের মধ্যেই এমন একটা শব্দ আছে যে শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের বিষয়। তাহলে শুরু করি।

ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, একেবারে ঠিক ধরেছেন। আজ কথা বলবো দোসর নিয়ে। বাউলের কাছে যেমন একতারা তার দোসর, আমার কাছে যেমন আমাদের এই কনসোল, এই মাইক্রোফোন, এই টেলিফোন, এই মোবাইল ফোন, আপনারা আপনারা আমাদের দোসর, সেরকমভাবে আপনার জীবনেও নানা দোসর রয়েছে। দোসর মানে অভিধান তো বলবে সঙ্গী, কিন্তু আমার কাছে দোসর মানে যে বিপদে পাশে থাকে না, বরং রোজকার একঘেয়েমিতে একেবারে পাশটিতে বসে থাকে। আশপাশের মানুষ ছাড়াও প্রিয় বই, নিজের হাতের তৈরি করা বাগান, প্রকৃতি, পছন্দসই গান, এগুলোও তো আমাদের প্রাণের দোসর, তাই না? আর দোসর মানে যাকে কিছু না বললেও বোঝানো যায় যে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালো রাখে, যে পাশে থাকলে মন ভালো হয়ে যায়। যেমন ধরুন আপনার পোষ্যটি বিনিময়ে কিছু চায় না, কিন্তু নিজের সবটা দিয়ে আপনাকে ভালোবাসে। আপনি দিনের শেষে কর্মক্লান্ত যখন বাড়ি ফেরেন, সে তার উপস্থিতি দিয়ে, তার চোখ দিয়ে জানান দেয় যে সে তার সে আপনার অপেক্ষা করছিল। আপনার দোসর সে কুকুর হতে পারে, বেড়াল হতে পারে, পাখি হতে পারে, বা অন্য কিছু হতে পারে। তো আজ এই দোসর খোঁজার চেষ্টা প্রভাত বিনায়। আসুন পরের গানে যাই।

নদীও তো কতজনের কাছে তার প্রাণের দোসর। ওই যে গ্রামের মেয়েরা যারা ঘাটে গিয়ে নদীর সাথে কথা বলে, যারা বন্ধু বান্ধব সখী সহ সেখানে গিয়ে হুল্লোড় করে, তাদের কাছে তো নদী দোসর। আমার আপনার জীবনে নদী একটা কল্পনা হয়ে থেকে গেছে, কারণ আমরা শহরে বড় হয়েছি, শহরে আমাদের জন্ম, পড়াশুনো, বড় হয়ে ওঠা। আমরা আমাদের বাড়ির পাশে বয়ে চলা নদীটাকে দেখিনি, পাইনি, কিন্তু মনের মধ্যে একটা আস্ত নদী বয়ে চলে। কখনো সে উচ্ছল, কখনো সে কলকল, কখনো সে ছলছল, কখনো সে ধীর স্থির শান্ত। সেই কারণেই দেখবেন আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, তখন আমাদেরকে প্রাকৃতিক দৃশ্য, সিনারি আঁকতে দিলে কোথাও না কোথাও একটা পাহাড়, একটা নদী এবং তার মধ্যে বয়ে চলা নৌকো, ডিঙি নৌকো, এবং তার সঙ্গে গাছপালা, কুঁড়ে ঘর থাকতই। শহরে বড় হয়েছি, কী করে সেটা সম্ভব? আসলে মনের মধ্যে ওই নদীটাকে আমরা সকলে লালন করি, তাই না? আর আপনারা যারা গ্রামে থাকেন, তাদের তো সুবিধে গ্রামের নদীটি আপনাদের সঙ্গ দেয়, আপনাদের প্রাণের দোসর। সামনে পেলেই যে সে দোসর হবে, না পেলে যে হবে না, এমনটাও নয়, তার প্রমাণ তো ভুরি ভুরি, তাই না? যেমন ধরুন প্রিয় মানুষ, আমরা ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে কাটাচ্ছি, আমি হয়তো তাকে কিছুই দিতে পারছি না। ধরুন মা বাবা, আমরা তাদের কতটুকু দিতে পারি? তাঁরাই আমাদের উজাড় করে দেন, ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করেন। বড় হয়ে যাওয়ার পর আজ এই বয়সে এসে বুঝতে পারি দিনের মধ্যে ওই একটা ফোন আমাদেরকে কতটা ভালো রাখে, কতটা সবুজ রাখে, কতটা মন ভালো করে দেয়, কতটা শক্তি যোগায়। তাঁরাও আমাদের দোসর। আমি যে তাকে ফোন করতে পারি বা তার খবর নিতে পারি সব সময়, এমনটা তো হয় না, কারণ কাজের মধ্যে থাকি তো। কিন্তু মনের মধ্যে কোথাও একটা ওই সুরটা বেজে চলে, কেমন আছিস, খেয়েছিস, ঠিক সময় মতো খেয়ে নিবি কিন্তু, ওষুধটা মনে করে। এইটুকুই আমাদের জীবনটাকে অনেকটা আলো দেয়, তারা আমাদের দোসর। আরেক বিষয় যেটি ছাড়া আমার আপনার জীবন অসম্পূর্ণ, তা হলো গান। এছাড়া বই, বাগান, আর অবশ্যই নদীর কথা যখন বললাম, প্রকৃতি। আপনার প্রিয় দোসরদের কথা আপনি ভাবতে থাকুন, আর আমরা

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

ডাকছে আকাশ, ডাকছে বাতাস, আকাশ জুড়ে শুনি নু ওই বাজে। আকাশ আমাদের প্রাণের দোসর, যত মন খারাপ, যত কোথায় যেন হারিয়ে যায় তার কাছে গেলে, তার দিকে হাত বাড়িয়ে দিলে। সেই জন্যই ছাদে উঠেই বলুন, বা জানলা দিয়ে বলুন, বা প্রকৃতির মাঝখানে যখন বেড়াতে যাই তখন বলুন, তার দিকে হাত বাড়াই। সে মেঘ ভরা আকাশ হোক, কালো মেঘ হোক, নীল আকাশ হোক, সবটাই আমাদের বড় ভালো লাগার। মনে হয় সে আমাদের উজাড় করে দেয়, উপুর করে দেয়। আর বই, মন খারাপ, একটা বই খুলে বসো, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বা সমরেশ বসু, বা আপনার যে কোনো পছন্দের লেখকের বই, কেউ না কেউ ঠিক হাত বাড়িয়ে দেবেন। বই কখনো বর্ণ বিচার করে না। যদি আপনি সারাদিন চুপ থাকেন, বই তবু গল্প শোনাবে। বাসে, ট্রেনে, ছাদের কোণে হাতে একটা বই থাকলে আর একা লাগে না। আমার শেলফের সবচেয়ে পুরনো বইটির পাতাটা না একেবারে হলুদ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, কিন্তু ওর গন্ধটা, আমার শৈশবের গন্ধ লেগে রয়েছে তার গায়ে, দাদু ঠাম্মির আদর লাগা ওর ধূসর গায়ে, তবু ভীষণ রঙিন আমার কাছে। ছোটবেলায় কারেন্ট চলে যেত, এখনকার আপনারা যারা জেনারেশন তারা লোডশেডিং বিষয়টা একেবারেই জানেন না, তাই না? কিন্তু আমাদের ছোটবেলায় লোডশেডিং, মানে আমরা বলতাম কারেন্ট চলে গেল, লোডশেডিং বিষয়টা খুবই কমন একটা ব্যাপার ছিল। তখন আমরা ছাদে উঠে আকাশ দেখতাম আর হ্যারিকেনের আলোয় গল্পের বই পড়তাম। বইয়ের পাতার গন্ধটা এখনও নাকে লেগে রয়েছে। কখনো হ্যারিকেন, কখনো লম্প, নানা রকম ব্যাপার ছিল। হ্যাঁ, একেবারে ঘুমের সময় যদি কারেন্ট না থাকতো বা লোডশেডিং থাকতো, তখন একটা কূপি বলে জিনিস থাকতো। গ্রামের অনেকে হয়তো রিলেট করতে পারবে।

কিন্তু শহরের বাচ্চারা এখন আর জেনজি স্পেশালি ভাবতেই পারবে না যে কিভাবে দিন একটা জেনারেশন কাটিয়েছে। এনিওয়েজ, তো বড় হয়ে দেখলাম যে দুনিয়াটা খুব জোরে জোরে দৌড়চ্ছে, ছুটছে, অফিস, টার্গেট, নোটিফিকেশন, টেনশন হলে আপনি কি করেন? আমি শেলফ থেকে একটা পুরনো পছন্দের বই নামাই, সেটা হিমু হতে পারে, সেটা কালপুরুষ হতে পারে, সেটা মৈত্রেয় জাতক হতে পারে, মাধুকরী হতে পারে, লোটা কম্বল হতে পারে, যে কোনো বই, পছন্দের বই। বই কিন্তু কখনো বলবে না যে না তুমি লেট করে ফেলেছো, বই বলবে এই নাও বিভূতিভূষণের অপুর সঙ্গে তুমি জঙ্গলে হারিয়ে যাও দেখি, এই নাও রবীন্দ্রনাথের সাথে তুমি বৃষ্টি দেখো। বই হলো সেই বন্ধু যে রাত দুটোতেও ঘুম ভাঙিয়ে বলে না কি হয়েছে, শুধু চুপটি করে পাশে বসে থাকে। আমি কাঁদলে ওর পাতা ভেজে, আমি হাসলে ওর অক্ষরগুলো নেচে ওঠে। আমার জানেন তো একটা পুরনো পথের পাঁচালি আছে, একটা সঞ্চিতা আছে, এরকম অনেক পুরনো বই যার নতুন ভার্সন আমার কাছে আছে কিন্তু পুরনোটা মায়া ত্যাগ করতে পারিনি, পারিনি, পারতে চাইও না। মলার ছিঁড়ে গেছে, বিবর্ণ অবস্থা, এদিকের পাতা ওদিকে, কিন্তু ওই বইটা হাতে নিলে আমি আবার ছোট্টবেলার সেই তিন্নি হয়ে যাই। চলুন এই দোসরের কথা ভাবতে ভাবতে পরের গান শুনি, নইলে না আজকে আপনি ভাববেন যে সংযুক্তার হলোটা কি। আজকে একেবারেই সেই ছোটবেলার কথা নিজের কথা বলে চলেছে, আপনি আপনার দোসরের কথাও তো ভাববেন আমার সঙ্গে সঙ্গে চুপটি করে গান শুনতে শুনতে।

ভোরে ঘুম ভেঙে ধীর পায়ে রান্নাঘরে ঢুকে এক কাপ চা বানানো, তারপর সেই ধুমায়িত কাপ নিয়ে দৌড় দৌড় বাগানে, যে জবা গাছটায় কাল কুঁড়ি ছিল আজ ফুল ফুটেছে। মনে হলো প্রমোশন পেয়েছি, তুলসী গাছের পাতায় জল দিলে সারাদিন মনটা সুগন্ধে ভরে থাকে। গাছ তো কথা বলে না, কিন্তু স্পর্শ বোঝে, ভালোবাসা বোঝে। যখন মন খারাপ থাকে মাটি খুঁড়তে খুঁড়তে সব রাগ আমরা মাটিতে পুঁতে দিতে পারি, যখন খুব খুশি থাকি গাছকে আদর করি। ঠাকুমা বলতেন, গাছ লাগা, ওরা তোকে ছায়া দেবে, ফল দেবে, ফুল দেবে, আর নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন দেবে, বিনিময়ে কখনো কিচ্ছু চাইবে না। বারান্দার টবের পুদিনা পাতা ছিঁড়ে চায়ে দিলে বুঝি নিজের হাতে বড় করা জিনিসের স্বাদই আলাদা। বাগান আমাদের শেখায় ধৈর্য ধরো, আজ তো বীজ পুঁতলে কাল কিন্তু ফল পাবে না, কিন্তু একদিন পাবে। নাই বা থাকলো বড় বাগান, হোক না ফ্ল্যাটের এক ফালি ব্যালকনি, হয়তো সেখানে মাত্র দুটো তিনটে পাঁচটা টব। আপনার নিজের হাতে লাগানো বীজ থেকে চারা হয়ে বড় হয়ে ওঠা সবুজ দোসর, মন আলো হয় ওদের কাছে গেলে। কেউ ফুল সাজ দেখায়, কেউ বা শুধুই দুটি কচি পাতা মেলে দেয় আপনার দিকে। তবু সকালে উঠে তাদের কাছে যাওয়া, গাছে জল দেওয়া, তার মানে আসলে নিজের মনকে জল দেওয়া। পাতায় পোকা লেগেছে দেখলে খুব মন খারাপ হয়, খুব। নতুন কুঁড়ি এলে আবার মনে হয় পদোন্নতি হলো, মাটি ঘাঁটতে ঘাঁটতে টেনশন সব মাটিতে চলে যায়। গাছ কথা বলে না, কিন্তু ও বড় হয়ে বুঝিয়ে দেয় যে যত্ন করলে দেখো আমিও কেমন বড় হলাম। তো আজ দোসর নিয়ে নানা কথা হচ্ছে, আর সঙ্গে চলছে গান। আপনারা রয়েছেন প্রভাত বীণায় আর যে সংযুক্তার সঙ্গে।

সকালে জানলা দিয়ে যে রোদটা আসে না, ওটা প্রকৃতির গুড মর্নিং। বিকেলে আচমকা কালো মেঘ, তারপর ঝমাঝম বৃষ্টি, ওটা প্রকৃতির মন খুলে কাঁদো। রাতে ছাদে শুয়ে তারা গোনা, ওটা প্রকৃতির ঘুম পাড়ানি গান। আমরা শহরে ইটকাট পাথরের মধ্যে থাকি তো, এসি, ফোন, ট্রাফিক, মাঝে মাঝে একেবারে দম বন্ধ লাগে।

ঝাঁপিয়ে উঠি তখন 10 মিনিটের জন্য নদী কিংবা লেকের ধারে, অথবা পাড়ার পার্কের একটা গাছের নিচে যদি বসি, দেখি যে পাখির ডাক শুনলে হার্টবিটটা একদম কন্ট্রোলে চলে এলো, মাটির গন্ধ পেলে চিন্তা কমে গেল। প্রকৃতি আমাদের তাড়া দেয় না, বলে না যে তুমি টার্গেট কমপ্লিট করো, সে শুধু বলে ওরে থাম, তিষ্ঠ ক্ষণকাল, একটু নিঃশ্বাস নাও। আমরা কোভিডের সময় যে লকডাউন দেখেছিলাম, সে সময় বুঝেছিলাম যে প্রকৃতি ছাড়া আমরা কতটা অসহায়। বাইরে তো কোথাও যেতে পারতাম না, মানে আমাদের মন উড়ু উড়ু হতো ঠিকই, মনে হতো এই পাহাড়ে চলে যাই, ওই নদীর কাছে চলে যাই, এখানে চলে যাই, ওখানে চলে যাই, কিন্তু হাত পা বাঁধা, ট্রেন চলছে না, ফ্লাইট চলছে না, নানা রকম বিধি নিষেধ, তার মধ্যে তো কোথাও যেতে পারিনি আমরা প্রায় 2 বছর। তবু তার মাঝখানে নিজের নিজের গাড়িতে অনেকেই হয়তো এদিক ওদিক গেছেন, কিন্তু সে সময়টা একটা ভারী অস্থির সময় ছিল। মানে মাত্রই কয়েক বছর আগের কথা, কিন্তু এখনও পাতা উল্টে দেখলে কিন্তু কীরকম একটা ভয়ের আবহ তৈরি হয়। যাই হোক, তো এই সময়টায় আমরা বুঝতে পেরেছিলাম যে প্রকৃতি আমাদের কতটা কাছের, কতটা আপন। তখন ছাদের টপ বলুন, জানলার আকাশ বলুন, তাই তো আমাদের ভরসা ছিল, আমাদের পরাণ প্রিয় দোসর প্রকৃতি। সকালে জানলা দিয়ে আসা রোদ, বিকেলে কালো মেঘ, বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ, রাতের আকাশে এক আকাশ তারা, তার মাঝখানে দাঁড়িয়ে আমার মুক্তি আলোয় আলোয় গান গাইতে গাইতে বুঝতে পেরেছিলাম আসলে গানটির প্রকৃত অর্থ কি। ছোট থেকে তো সেই গান আমরা সকলে গাই, কিন্তু এক একটা সময় এসে দাঁড়িয়ে, এক একটা বাঁকে দাঁড়িয়ে গানগুলো আরও গূঢ় অর্থ নিয়ে আমাদের কাছে দাঁড়ায়। আমরা তো শহরে থাকি, তবু ছাদে গিয়ে 5 মিনিট আকাশ দেখলে বুকের ভার একেবারে হালকা হয়ে যায়। নদীর পাড়ে গেলে মনে হয় সব কথা আমরা নদীকে বলে দিই।

আজকাল এই ডিজিটাল দুনিয়ায় ডক্টররা সাজেস্ট করছেন ডিটক্সের ব্যাপারটা। একটা কাজ করতে পারি আমরা, ফোনটা 10 মিনিটের জন্য যদি

0: এই দোসরগুলোর মধ্যে মিল কি? আমাদের কাছে কিন্তু ওদের কোনো প্রত্যাশা নেই, ওরা কেউ সিন করে না, ওরা কেউ লাইক চায় না, ওরা শুধু একটু সময় চায়। সকালের চা আর পাশের প্রিয় মানুষটা আমার দোসর। চা তো একা একা ভালো লাগে না খেতে, সাথে একজনকে লাগে। সেটা প্রকৃতি হতে পারে, বই হতে পারে, বাঁশি হতে পারে, আপনার প্রিয় প্রিয় কোনো একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে, গান হতে পারে, কখনো বন্ধু, কখনো জানলা, কখনো বৃষ্টি। চাটা তো অজুহাত, আসল দোসর হলো ওই 10 মিনিটের একান্ত যাপন। কথা না হলেও চলবে, মুখোমুখি বসে সকালের চায়ে চুমুক, আহা কি সুখ। ছোটবেলার বন্ধু যার সঙ্গে অনর্গল ঝগড়া করেও 10 বছর পর দেখা হলে অ্যাবসলিউটলি সমস্ত কিছু নর্মাল, সেও তো দোসর। আমাদের পোষ্য পুরনো অ্যালবাম, যাতে রয়েছে ফেলে আসা সময়ের অমূল্য সব মুহূর্ত, এক লহময় মন হারায় সেখানে, সেও তো হতে পারে দোসর। হেডফোনে পুরনো গান, মন খারাপেও সঙ্গ দেয়, আনন্দেও। মন ভালো, গান। মন খারাপ, চলুক গান। রাত জাগা, গান। সকাল, গান। গান কখনো বলে না, অনেক হয়েছে, ও শুধু বলে আরেকবার শোনো। কড়াই আর খুন্তি, রাগ হলে পেঁয়াজ কাটো, মন ভালো হয়ে যাবে। ছবি আঁকা, ফটোগ্রাফি, নদীর পাড়, সবটা সবটাই শুধু বলে আমি আছি। বসে থাকলে সব দুঃখ ভাসিয়ে নিয়ে যায়। রেল লাইনে ট্রেনের শব্দে কত গল্প মনে পড়ে, বইয়ের গন্ধ আর নিস্তব্ধতা, পুরনো লাইব্রেরি, সবটাই ভীষণ ভীষণ আপন। ছাদ, পুরনো চিঠি, স্কুলের টিফিন বক্স যা এখনো ফেলে দিতে পারি না, মায়ের আঁচল, ঝড় বৃষ্টিতে, জীবনের ঝড় বৃষ্টিতে একমাত্র ছায়া। আজ বাড়ি ফিরে একটা চ্যালেঞ্জ নিতেই হবে, ফোনটা 1 ঘন্টার জন্য সাইলেন্ট করে দেবো, একটা বইয়ের প্রথম 5 পাতা পড়ব, একটা গাছের পাতায় হাত বোলাবো, আর রাতে টুক করে ছাদে গিয়ে বা ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে হাত বাড়াবো। আমার বিশ্বাস মনটা আমাদের অনেক অনেকটা হালকা হয়ে যাবে।
1: নিধা জামাধা নিধা।

আমার নিবিড় জীবনে দোসর গীতবিতান আর রবি ঠাকুর। গীতবিতান তো বিচার করে না, আমি হাসলেও আছে কাঁদলেও আছে, ওর পাতা ছিঁড়ে গেছে, কোন ভাঁজ হয়ে গেছে, কারণ আমি ওকে সবচেয়ে বেশি আঁকড়ে বাঁচি। উনি ছিলেন না, তবু আছেন, চিঠিতে আছেন, গল্পে আছেন, কবিতায় আছেন, আর রয়েছেন অসংখ্য অসংখ্য গানে। আমাদের রবি ঠাকুর, যখন কেউ বোঝে না, রবীন্দ্রনাথ বোঝেন মনের কথা। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এই লাইনটা পড়লে আবার নতুন করে লড়াই করার সাহস পাই। যখন একা লাগে, নির্ঝরের স্বপ্নভঙ্গ পড়ি যেমনভাবে পারি, মনে হয় একা নই তো, কবি তো আমার পাশেই বসে আছেন। উনি শিখিয়েছেন আনন্দেও গান, কষ্টেও গান, ঝড়েও গান, শান্তিতেও গান, তৃষ্ণার শান্তি। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। এটা কি শুধু গান নাকি? এটা তো আমাদের উজ্জীবনী মন্ত্র, বাঁচার মন্ত্র। গীতবিতানের সবচেয়ে সুন্দর বিষয়টি হলো, সে কখনো পুরনো হয় না। 10 বছর আগে যে গানটাকে আমাদের প্রেমের গান মনে হতো, আজ সেই গানটাই জীবনবোধের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। আরও যদি 10 বছর বেঁচে থাকি, 20 বছর বেঁচে থাকি, তখন হয়তো সেই গানটাই একটা অন্য রকম অর্থ নিয়ে ধরা দেবে। রবীন্দ্রনাথ আমাদের বড় করেন, আমাদের সঙ্গে বড় হন, ছোট থেকে বড়, বড় থেকে আরও বড়। তিনি আমাদের প্রাণের দোসর, পরাণ সখা। তার গানে গানে আজকের মতো প্রভাত বীণা থেকে বিদায় নেব আমি আর জি সংযুক্তা। 8:30 ফিরে আসবো ঠিক আপনাদের সুরমহলকে সঙ্গে নিয়ে। আজ পার্থ সারথি আসছে গান শোনাতে, সকলকে এখন থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
0: সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold-এ।
3: নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাই। আমি আরজে সংযুক্তা প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা মিলিয়ে তো চলে এসেছি সুরমহল সাজাতে, কিন্তু আজকে আমি একটু কম কম কথা বলবো, কারণটা আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন। কিন্তু সুরমহলের টানটা এমন, তার সুরের টান তো, আর সুরে সুরে সেতু বাঁধা হয় আপনাদের সঙ্গে, তাই আজকে ডাক এড়ানোর কোনো সামর্থ্য শক্তি কোনোটাই আমার ছিল না, ইচ্ছেটা তো ছিলই না। আর আজকে এমন একজন শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যে শিল্পী আমাদের অত্যন্ত প্রিয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে তিনি চূড়ান্ত সফল, এবং তার প্রফেশন যেটা এবং তার সঙ্গে যেটা প্যাশন এত সুন্দর করে মেনটেন করে চলে, আর না আর আর কোনো ভূমিকা নয়, আমরা স্বাগত জানাই আমাদের আজকের শিল্পী পার্থ সারথিকে। অনেক দিন ধরে পার্থ তোমার সঙ্গে আমার এখানে বসে মুখোমুখি আড্ডা দেওয়ার খুব ইচ্ছে ছিল, আজকে ফাইনালি সেটা হলো।
4: হ্যাঁ, আজকে এমন এক বর্ষার সকালে আমাদের একসঙ্গে হওয়া হলো, তো এটা আমার জন্য খুব ভালো। আর এই AIR FM গোল্ডে আমার প্রথম আসা, হ্যাঁ সেটাও একটা একটা বড় মাইলস্টোন আমার পক্ষে, আমারও ভীষণ খুশি লাগছে।
3: একেবারেই তাই, বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ মানুষকে, বিশেষ করে যাদেরকে আমরা খুব ভালোবাসি এবং গানে গানে যাদের সাথে আমাদের ভীষণ বন্ধুত্ব, তাদেরকে পেলে না একটা অন্যরকম ভালো লাগা তো তৈরি হয়। আর স্বাগত জানাবো আরও তিনজনকে, যারা আমাদের সাপোর্ট সিস্টেম, এবং এরা না থাকলে গান বাজনা সম্পূর্ণ হবে না। কারা কারা রয়েছে আজকে আমাদের সঙ্গে? তবলায় রয়েছেন অভিমন্যু, রয়েছেন গিটারে ইন্দ্রনীল দা, এবং কিবোর্ডে আরও একজন অত্যন্ত পছন্দের শিল্পী শুভজিৎ। আমরা সবাই মিলে একটা সুন্দর হই হই করা সুরেলা সকাল কাটাবো পার্থ সারথির সঙ্গে। আর আপনারা আসবেন টেলিফোনে 2248-8085, এই নাম্বারে অবশ্যই কথা হবে আপনাদের সঙ্গে। আর আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ, 100.1 FM Gold কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আমরা শুরু করে দিয়েছি লাইভ। আপনারা অনেকেই জয়েন করেছেন, অনেকে কমেন্ট করতে শুরু করেছেন, অনেকে গালে হাত দিয়ে ভাবছেন আজকে পার্থদাকে পেয়েছি যখন তখন কোন গানটা রিকোয়েস্ট করা যায়। সবটাই মন উজাড় করে লিখে ফেলুন কমেন্ট সেকশনে, এবং একটু লাভ লাইক রিয়াকশনটা অবশ্যই দেবেন, যাতে আপনার হাত ধরে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আরও একটা অপশন রয়েছে সংযুক্তাতে, সেটা ভুলবে না, 9903055992, এই নাম্বারটিতে আপনারা প্রত্যেক দিনের মতো প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ করবেন, SMS করবেন, আমি সে সমস্ত পড়ার অপেক্ষায় থাকি সারা সপ্তাহ। আর কথা নয়, আপাতত গানে গানে আমাদের সুরেলা পথ চলা শুরু। কি গান দিয়ে শুরু করবে ভাবছো বলো?
4: যাকে ছাড়া শুরু করা যায় না, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বর্ষারি গান।

0: সত্যি সত্যি এখন মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমরা যখন দেখতে পাই আকাশের দিকে তাকিয়ে যে স্তরে স্তরে পুঞ্জীভূত মেঘ, তখন আমাদের মনের মধ্যে এই গানটাই অনুরণন তোলে।
1: একদম, মানে এত ভিজুয়ালাইজ করা যায়।
0: একদম তাই। এই মুহূর্তে টেলিফোনে কে অপেক্ষা করছেন? নমস্কার।
2: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলো সব্যসাচী, অনেকদিন পরে তোমার কণ্ঠ পেয়ে খুব ভালো লাগছে।
2: প্রথমে সংযুক্তা দিয়ে এবং আজকের অতিথি পার্থ সারথী ভট্টাচার্যকে আমার সশ্রদ্ধ নমস্কার।
1: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ, প্রথমে বলি যে আজ থেকে প্রায় 25-26 বছর আগে যখন আমাদের

0: বিভাগত পড়াশোনাটা শেষ, এবারে কেরিয়ার ভিত্তিক পড়াশোনা শুরু। সেই সময় আর এক আরম্ভের গান নিয়ে আপনারা এসেছিলেন এবং এখনো মনে আছে চলতে চলতে পথ গান, সে যে কি অসাধারণ জীবন্ত গান এবং এত সুন্দর কথা সুর।
1: অনেক ধন্যবাদ সেটা মনে রাখার জন্য।
0: সলিল চৌধুরী একটি গান করেছিলেন সরস্বতী নদী তীরে, এবং মানে কার্তিক কুমার বসন্ত কুমারকে দিয়ে গাইয়েছিলেন, এবং একটা পুরো গানে যেন পুরো ছবি আঁকা হয়েছিল একখানা। এবং সেই গান যখন আপনারা অনেক বছর পর আবার নতুন করে করলেন, আমি এই ব্যাপারে একটুখানি রক্ষণশীল, আমি সলিল চৌধুরীর গান সবার গলায় আমার শুনতে ভালো লাগে না, অরিজিনালটাই ভালো লাগে, কিন্তু যখন আপনারা নিবেদন করলেন তখন কোথাও যেন আর কি মূলের প্রতি সম্পূর্ণরূপে একটা আস্থা রেখে আবার নতুন করে কিছু কিছু মানে চিন্তা ভাবনা দিয়ে এভাবে আপনারা ইম্প্রোভাইজ করেছিলেন গানটাকে, আজও যেন কানে বাজে।
1: থ্যাংক ইউ ভেরি মাচ।
0: আজ থেকে অনেক বছর আগে, এখনো সে অনুষ্ঠান আর বিশেষ মানে অতটা জনপ্রিয় নয়, একটি মানে সকালে একটি অনুষ্ঠান হতো ঘন্টা,
1: সকালের অনুষ্ঠান হতো
0: আপনার আজ সকালের আমন্ত্রণ, দু ঘন্টা মতন হতো অনুষ্ঠানটি, সেখানে আপনি মাঝে মাঝেই আসতেন এবং আপনি এলে খুব মন দিয়ে শুনতাম, এবং এবং সেখানে শিপ্রা প্রসুর আমার বাদল দিন আমারে যে একা রেখে যায়,
2: এই গানটা আমি আজকে রিকোয়েস্ট করেছি।
1: আচ্ছা এই গানটা হবে, এই গানটা হবে।
0: হ্যাঁ, আমার স্বপ্ন দেখা দুটি নয়ন,
2: ওরে বাবা,
0: এবং মানে সর্ব মানে আর কি কে গানে

0: এবং কত দিনকার কথা মনে করিয়ে দেন। আসলে সেই সময়টা চলে যায়, কিন্তু সময়টা চলে গিয়েও কোথাও একটা হাতটা ধরে থাকে, সেই জন্যই বোধহয় আমাদের মনের মধ্যে ওই তন্ত্রীতে কোথাও একটা নাড়া দেয়।
1: সেই আমরা ভাবি সব হারিয়ে গেল, কিন্তু কোথাও যেন একটা থেকে যায়।
0: থেকে যায়। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে কারা কারা জয়েন করেছেন দেখি। উত্তরপাড়া থেকে জয়েন করেছেন তিলক পাল, অনেক শুভেচ্ছা জানিয়েছেন। সুতনিকা মাইতি লিখেছেন গুড মর্নিং, জয়দীপ রায় প্রত্যেক দিনের মতো জয়েন করেছেন। আর যে সংযুক্তা দিদি, আজকে শিল্পী ডক্টর পার্থসারথী ভট্টাচার্য এবং সব যন্ত্রসঙ্গীত শিল্পী এবং অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে। আচ্ছা, সুতনুকা মাইতি বরানগর থেকে চলে এলাম। যাদবেন্দ্র পণ্ডা জয়েন করেছেন প্রত্যেক দিনের মতোই, আহা আহা লিখেছেন। নবকুমার কর্মকার লিখেছেন, স্বর্গীয় নির্মলা মিশ্রর কথা এলেই তোমার কথা মনে আসবেই, কারণ তোমার মতো করে প্রাতঃস্মরণীয় নির্মলা মিশ্রর কাছে সেভাবে কোনো শিল্পীর সম্পর্ক ছিল না, সেই জন্য সকলকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছেন। আচ্ছা বেশ, আমরা এবার একটুখানি হোয়াটসঅ্যাপ পড়ে ফেলি। শ্রাবণ আকাশ কালো মেঘে ছাওয়া, বৃষ্টি টাপুর টুপুর, হে পার্থসারথী চাই না শুনতে পাঞ্চজন্য সুর। বৃষ্টির সুরে ধরো গো এবার মেঘ রাগ নয় তো মলহার, সুরের ধারায় সিক্ত হই সকল ক্লান্তি হোক দূর, সুরের ছোঁয়ায় উঠুক ভরে মোরের মোদের হৃদয়পুর। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে, আমাদের প্রত্যেক দিনের সঙ্গী, অনেক অনেক ধন্যবাদ। একজনকে প্রত্যেক দিন আমি বলি যে প্লিজ ছবি পাঠাবেন না, ছবিটা খুলে আমি দেখতে পারি না যে তার মধ্যে কী লেখা আছে। আচ্ছা সুপ্রভাত বোন, সুপ্রভাত, আজ আমাদের দেশের জাতীয় পতাকা নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়ার 150তম বর্ষের জন্মদিনে এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম বর্ষের আচ্ছা জন্মদিন, সবাইকে আমরা প্রণাম জানালাম। আমাদের 9903052992, 9903052992 এই নাম্বারে অনেক অনেক হোয়াটসঅ্যাপ জড়ো হয়েছে, অনেক অনেক কমেন্ট জড়ো হয়েছে আমাদের 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা এই দুটো পেজে, আমরা সবটাই পড়বো। আর হাত বাড়াবো অবশ্যই টেলিফোনে 2248-8085 এই নাম্বারে। আপাতত পরের গানের দিকে যাই।
1: পরের গান আবার বর্ষার গান, এবার মান্না দে।
0: আজকে কি বর্ষার মালা
1: বেশিরভাগ?
0: আচ্ছা, মানে এই সময়টা ছাড়া তো এই গানগুলো খুব একটা মানে খাওয়া হয় না, সেই জন্য শুনতে ভালোবাসি।

0: চাবাদ আসলে কি বলো তো, হই হই করা মেঘগুলো যখন দূর থেকে ভেসে আসতে দেখা যায়, তখন যে গানগুলোর কথা মনে পড়ে তার
1: মধ্যে,
0: হ্যাঁ মানে আমি আমি দেখি অনেক সময় ধরো ছাদে উঠে দেখছি অনেক দূর থেকে মেঘগুলো হই হই করে আসছে, তারপরে আমার উপর দিয়ে আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেল, তখন না এই গানগুলোর কথাই কিন্তু মনে আসে আমাদের, এবং সেই জন্যই বোধ হয় এই গানগুলো আমাদের প্রিয় থেকে প্রিয়তর হয়ে ওঠে। আমাদের কে অপেক্ষা করছেন টেলিফোনে একটু দেখে নি। নমস্কার।
2: নমস্কার দিদি।
0: নমস্কার। নমস্কার,
2: আমি বর্ধমান থেকে রূপসুন্দর বলছি।
0: হ্যাঁ রূপসুন্দর,
2: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। আর পার্থ সারথি যা গান গাইছে তাতে আমার কোনো অনুরোধ নেই, এভাবেই অনুষ্ঠান চালিয়ে যাক,
0: একদম চলতে থাকুক, আপনি খুব ভালো থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন আমাদের, আপনারাও টেলিফোনে আসবেন 2248 8085 এই নাম্বারে। আমরা দেখে নিই আমাদের ফেসবুক লাইভে আর কারা কারা জয়েন করলেন। নবকুমার কর্মকার লিখেছেন, আজ সকালে প্রথম ফোন কলটা অসাধারণ, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আলমবাজার থেকে, একেবারেই তাই, কি সুন্দর করে সবটা বলল গুছিয়ে, এবং সব্যসাচীর কাছে আমরা এই আরও বেশি করে দাবি করি যে এইভাবে আমাদেরকেও মনে করাবে যে এই এই সময়ে এই

0: চয়নিকা খুব ভালো লাগছে। প্রিয়াঙ্কা ভট্টাচার্য জয়েন করেছেন, সুতনুকা মাইতি দেখছেন, বাবুনি বাচ্চু ব্যানার্জি, আপনি মাঝে মাঝে কোথায় হারিয়ে যান বলুন তো, আমি সব সময় আপনাকে খুঁজি। সুপ্রভাত সুরমহল, সকলকে সংযুক্ত করে রাখার জন্য সুদক্ষ সুযোগ্য সঞ্চালিকা শিল্পী ও কলাকুশলীদের, নেপথ্যের কারিগরদের সকালবেলা এমন একটা গান শুনে সত্যিই মন ভালো হয়ে গেল, আরও কিছু গান শোনানোর আবদার থাকলো। বাবুনি বাচ্চু ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন। আমাদের খুব প্রিয় মানুষ কাজল রেখা দি, কাজল রেখা মণ্ডল জয়েন করেছেন, খুব ভালোবাসি শিল্পী পার্থর গান শুনতে, মন ভরে শুনছি। বেশ, এরপরে আমি একটুখানি হোয়াটসঅ্যাপ পড়বো, না হলে হোয়াটসঅ্যাপ করেছেন যারা তারা আবার ভাববেন সংযুক্ত আজকে আমাদের কথা ভুলে গেল, সেইটা তো ভুলতে দিতে পারি না, তাই না? শিল্পী পার্থসারথি থেকে আজ পেলাম সুরমহলে, গানের সুর তাল ছন্দে থাকবো মেতে এই রোব সকালে, অনুষ্ঠানের সঞ্চালিকা সংযুক্তা দিদিমণি, ওরে বাবা, শিল্পী ও শ্রোতার কাছে সত্যি নয়নমণি, তাই
1: একদম ঠিক।
0: ও এইটা আমার নতুন একটা উপমা প্রাপ্তি হলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সুভাষ দা লিখেছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। চলো পার্থ, এত ভালো ভালো কথা শুনলে না আরো মনে হয় কি লজ্জা পেয়ে যায়, আরো বেশি বেশি করে গান শুনি বরং। এরপরে কি শোনাবে?
1: এবারে বৃষ্টির রাগ জয়জয়ন্তী, জয়জয়ন্তীর ছবির একটি গান, শ্যামল গুপ্ত লেখা এবং মানবেন্দ্র মুখার্জি সুরে গিয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: কেমন একটা মন কেমনই এই গানগুলো, মানে সত্যি সত্যি মনটার ভিতরে না কেমন একটা হতে থাকে। যাই হোক,
1: আপনারা
0: কিরকম অদ্ভুত, মানে তখনকার জীবনের যারা সঙ্গে যারা ওতপ্রোত তাদের যে মনগুলো, আর আজকে আমাদের এই কেজো জীবনের যে মন সেটা তো একেবারেই আলাদা, কিন্তু ছুঁয়ে যাওয়াটা দেখো একরকম রয়ে গেছে। নমস্কার, কে আছেন টেলিফোনে?
2: নমস্কার, সুপ্রভাত। অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: আর ষোলোই শ্রাবণের সুরমহল খুবই সুন্দর লাগছে, আগস্টের প্রথম রবিবার, তাই সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। অনেকদিন আগে শিল্পী মৃণাল চক্রবর্তী একটি গান গেয়েছিলেন, পাহাড়ি বাংলো, যদি সম্ভব হয় এই গানটি একটু শোনাবেন।
0: আচ্ছা,
2: নমস্কার।
0: নমস্কার অনিমেষদা, প্রত্যেকদিনই এসে এত চমৎকার সমস্ত গানের উল্লেখ করে যান,
1: সুন্দর গান দিলেন চৌধুরী সুর।
0: হ্যাঁ হ্যাঁ, কতদিন আগের গান, এবং সত্যি সত্যি কি মানে গানগুলোর মানে প্রথম লাইনটা শুনলেই না পুরো গানটা মনে পড়ে যায় আমাদের। আর তখন তো আকাশবাণীতেই আমরা বসে শুনতাম, আমাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, মানে আমি যেখানে থাকতাম পারতো সেখানে রেকর্ড সবসময় অ্যাভেলেবেল ছিল না, আমরা কিন্তু আকাশবাণী কলকাতায় গান পেতেই সব গান শুনতাম।
1: তখন তো আকাশবাণী ছিল আর কিছু,
0: আকাশবাণী সেই জন্য আমাদের গুরু, মানে আমাদের বন্ধু সবটাই বলা যায়। যাই হোক, আমাদের ফেসবুক লাইভে দেখি কে কি লিখেছেন। রমা রায় লিখেছেন, সুপ্রভাত সংযুক্তা দিদিভাই, অনুষ্ঠান খুব ভালো লাগছে, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, সুরমহল এগিয়ে চলুক, অনেক দূরে ছড়িয়ে পড়ুক, ভালো থাকবেন। ডি রোড রাশনগর হাওড়া 5 থেকে, হ্যাঁ আপনাদের হাত ধরে সুরমহল এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে, প্রথমে একেবারে টলমল পায়ে শুরু করেছিল, কিন্তু আপনারা এতটা সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন যে ধীরে ধীরে আমরা শুরু করেছিলাম 10-12 মিনিট 15 মিনিট আমরা লাইভ শুরু করেছিলাম ফেসবুকে, সেইটা আপনাদের দাবি মেনে আমরা পুরো সময়টা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এইভাবেই আমাদের হাতটা ধরে থাকবেন। আর এরপরে কে কি লিখেছেন, জয়দীপ রায়, আমি ভাবছিলাম জয়দীপের মেসেজ এখনও পাচ্ছি না কেন। আচ্ছা, তাঁর অনেক বড় একটা লিস্ট থাকে, মেটিরিয়া মেডিকার কাব্য, কি আশায় বাঁধি খেলাঘর, রিমঝিম গিরে সাবন, মেরা জীবন কোরা কাগজ, জয়দীপ রায় বাঘা যতীন থেকে। অর্ণব বোস লিখেছেন, শুভ সকাল, বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে কি লিখেছেন, সুন্দর করে লেখেন, নব আনন্দে জাগে আজি পৃথিবীর এই প্রাণ, সুরের মায়া লাগলো বুঝি ছন্দ মাতানো গান, শুষ্ক গাছের শাখায় আজ ফুলগুলো সব হাসে, হৃদয় কানুন উদ্বেল আজি সুরেলা সুবাসে, মেঘের দেশ সাজানো আজি ছন্দের পারিজাতে, পাখির কূজন এই শোনা যায় ভোরের এই প্রাতে, দূর দিগন্তের পারে তাই সুরের মায়া খেলা, ছন্দ মাতানো এই হৃদয় সুরের এই বেলা। কি সুন্দর করে লিখেছেন,
1: অসাধারণ
0: করে লেখেন, এবং আমার সবসময় মনে হয় আমি এই রকম কিছু কিছু মেসেজ জমিয়ে রাখি, এবং আমি যখন ইন্ট্রো দিই আমাদের অনুষ্ঠানের শুরু করি যখন, তখন এইগুলো যদি পড়তে পারি তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের না যারা রেডিও সেট টিউন করে শুনছেন তাদের জন্য একটা 10 মিনিটের সংবাদ বিরতি আছে, কিন্তু আমরা লাইভ থাকবো ফেসবুকে, আপনারা যারা শুধুমাত্র রেডিও সেটে রয়েছেন তারা একটু টুক করে চলে আসুন দেখি ফেসবুকে, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আপনারা শুনতে পাবেন, আর যারা রেডিও সেট শুনছেন তারা অবশ্যই 9:10 থেকে আবার সুরমহল।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। प्रधानमंत्री नरेंद्र मोदी आज वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से नशा मुक्त युवा विकसित भारत संकल्प अभियान की शुरुआत करेंगे। नशे की लत के खिलाफ 100 सप्ताह तक चलने वाले इस अभियान में देश भर के 10,000 से अधिक स्थानों से युवा भाग लेंगे। माय भारत वॉलंटियर्स, यूथ क्लब, स्कूल, कॉलेज, विश्वविद्यालय, गैर सरकारी संगठन, उद्योग संगठनों और 125 से अधिक आध्यात्मिक संगठन के प्रतिनिधि भी इस

0: অনেককাল আগের একটা কথা মনে পড়লো পার্থ, সেটা হচ্ছে গৌতম দাকে একবার বলেছিলাম যে এই গানগুলো না থাকলে আমাদের শ্রাবণের দিন কাটানো শক্ত হতো,
1: ঠিক ঠিক একদমই তাই,
0: শক্ত হতো না। তো গৌতম দা বলেছিলেন,
1: কি সুন্দর কথাটা,
0: সত্যি সত্যি
1: শক্ত হতো, শক্ত হতো।
0: গৌতম দা আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছিলেন, এইটা না মানে সত্যি সত্যি এই ভালো লাগাগুলো থেকে যায়। এবং আমাদের যেমন রিমঝিম, ঝমঝম, নানা রকম ধন্যাত্মক শব্দ যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, রিলেট করি। এবার হিন্দিতে দেখো ঝুলে, বুন্দে, অসাধারণ সমস্ত লিরিক্যাল শব্দ যেগুলো,
1: তোমার যেহেতু ওই দিকটার এক্সপোজার এত বেশি, তোমাদের ছোটবেলায় ওখানে কেটেছে,
0: সেই কারণে না অন্যরকম একটা ভালো লাগা রয়েছে এই গানগুলোর প্রতি। নমস্কার, কে আছেন টেলিফোনে?
2: নমস্কার,
0: হ্যাঁ সায়ন।
2: হ্যাঁ দিদি, সুপ্রভাত। আর আজকে কি খুব ভালো লাগছে দাদা এসেছেন। আমার একটা অ্যালবামের কথা মনে পড়ছে, তখন মানে যে সময় বেরিয়েছে তখন মানে হিজেট দেওয়া হয়েছে 2 বছর বয়স, 2002 তে দূরের বাড়িতে একটা গান ছিল জ্যোতি চক্রবর্তীর গাওয়া, তোমার চোখের আয়না তেমন দিবাজি একই,
1: বড় সুন্দর গানটা।
2: এই গানটা যে কি সুন্দর সুর, মানে একটা ঝিম ধরনের একটা ব্যাপার, কি মানে মিশে মিশে কেমন লাগে যেন
1: গানটা,
2: এগুলো মানে অসাধারণ ছিল। তা টিপটিপ চাঁদ উঠেছে মধ্যে খুব ভালো লাগার একটা গান। আর দাদা আমাকে রাগ জয় জয়ন্তীর উপর একটি গান শোনালেন, খুব ভালো লাগলো।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ,
0: অনেক অনেক ধন্যবাদ। অগস্টের 2 তারিখে সকালটা রোদের মাতামাতি, সুরমহলে গাইছে গান শিল্পী পার্থ সারথী, সংযুক্তাদি মিষ্টি কথা বলেন ইথার তরঙ্গে, শ্রোতাদের মন ছুঁয়ে যান নানান রসের অঙ্গে, যন্ত্রের ঝংকার ওঠে গানের তালে তালে, মুগ্ধ সুরমহল যে যেখানে সকলে মিলে। আচ্ছা, প্রভাতী ভট্টাচার্য লিখেছেন বেহালা থেকে, থ্যাংক ইউ, খুব সুন্দর করে লিখেছেন। যাদবেন্দ্র পণ্ডাও লিখেছেন খুব ভালো লাগছে। আচ্ছা, রবিবাসরীয় সুপ্রভাত সব শ্রোতা বন্ধুদের, আর যে সংযুক্তা দিদি আজকে শিল্পী, এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ। মানসী বৈদ্য, হ্যাঁ গত সপ্তাহে একটু অভিমান করেছিলেন, আজকে অভিমান ভেঙেছেন দেখে আমার খুব ভালো লাগছে। সংযুক্তা দি, পার্থসারথী সহ প্রত্যেককে আমার মেঘলা শুভেচ্ছা জানাই, দারুণ গান শুনছি, 10টা পর্যন্ত রয়েছি, রেডিওর পাশ থেকে সরছি না, যে কোনো একটি বর্ষার গান, আজ তো একেবারে সুরমহল বর্ষার মালায় গাঁথা একেবারে, সুতরাং প্রত্যেকটি গানই বর্ষার। কোন্নগর থেকে মানসী বৈদ্য সব গান শুনছেন, খুব ভালো লাগছে আমাদের। আচ্ছা, আমরা একটুখানি ফেসবুক পেজে চোখ রাখি, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা পেজে যারা চোখ রেখেছেন তারা ভাববেন না যে আপনাদের আমি ভুলে গেছি, কি করে ভুলতে পারি, সেখানেও আমি চোখ রাখবো নিশ্চয়ই। কিন্তু এই মুহূর্তে হাতে রয়েছে সোনালি দে, কি লিখেছেন দেখি, তার মেসেজটি পড়ে নিই। শুভ সকাল দিদিভাই, দাদাভাই, শ্যামল মিত্রর একটি গান শুনতে

0: চাইছি ডানকুনি থেকে সোনালি দে। সুতনিকা মাইতি লিখেছেন, খুব ভালো লাগছে। সীমা কর লিখেছেন, আমি আজীবন শুধু ভুল করে গেছি, গানটি শোনালে খুব ভালো লাগবে। আসলে প্রত্যেকটি গানই আমাদের অসম্ভব প্রিয়। এবার যারা সংবাদ বিরতির পর ফিরে এসেছেন তারা ভাবছেন তো মাঝে দুখানা গান মিস হয়ে গেছে, এর পরের গানটা শুধুমাত্র আপনাদের জন্য। চলো,
1: লতা মঙ্গেশকর, হেমন্ত মুখার্জি, আভা সুরকার, মুকুল দত্ত, মণিহার।

0: কি করছো পার্থ, কি করছো? আমি তো এরপরে কথাই খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো।
1: তুমি আছো বলে এসব গান বেরোচ্ছে,
0: আমি তো ভাবতেই পাচ্ছি না। মানে এই সমস্ত গান, আমার ধারণা যে সুরমহলে আমরা রিসেন্ট পাস্টে যে সমস্ত গান শুনেছি এই গানগুলো একবারও হয়নি, ফলে আমার আজকে ভালো লাগাটা একেবারে মানে কতগুণ যে বেড়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং সীমাহীন ভালো লাগার কথা জানা

0: আছেন আপনারা এই মুহূর্তে, আপনি কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার। হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ
1: আমি এশিয়ান ব্যানার্জি রোড থেকে নীলাঞ্জন দেব মান্না বলছি।
0: বলুন।
1: হ্যাঁ প্রথমেই আপনাকে তো মানে আপনার উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কলাকুশলী বৃন্দ যারা বাজাচ্ছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার শিল্পীকে বলি যে আপনি যদি আপনার সুকণ্ঠে কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, এই গানটি যদি আমাদের সকলকে শোনান তো খুব ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।
0: আপনিও খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গ দেবেন, কেমন? আপনাদের সঙ্গ সুধা আমাকে সারাটা সপ্তাহ অনেকটা ভালো রাখে। গত একটা সপ্তাহ ধরে আমার উপর যা চলেছিল সে আমিই জানি। আজকে এই শুধু আপনাদের ভালোবাসার টানে এবং পার্থর গানের গান শোনার তাগিদে আমি এসে পড়েছি। নবকুমার কর্মকার লিখেছেন, এটাই হলো আমাদের সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। কী লিখেছেন, বকেননি তো দেখি? কোনো দর্শক বন্ধু যদি অনেকদিন পর তার কমেন্ট লেখেন, তার খোঁজখবর নেন, ফোনে না পেলে তার খোঁজখবর নেওয়া, এটা অন্য কোনো মর্নিং ব্রেকফাস্ট শোতে কল্পনাই করতে পারি না আমরা। আমার খুব মনে হয় জানেন যে আপনারা প্রত্যেকে আমাদের পরিবারের অংশ, সেই জন্য আপনাদের অনেকের সারা শব্দ না পেলে আমার একটু চিন্তা হয়, পরিবারের সদস্যদের খবরাখবর না পেলে যেরকম চিন্তা হয়, সেই কারণেই বলা।
2: তুমি মানুষটা খুব কেয়ারিং। এটা
0: বাবারে শ্যামল আচার্য লিখেছেন, সুন্দর সকাল, সুন্দর গানে ভরে ওঠা মন প্রাণ, সুরমহল সুরে সুরে। সৌমি সেনগুপ্ত লিখেছেন, অসাধারণ ভাই, সকালটা তোমার গীতধারায় স্নাত পবিত্র হলো। আচ্ছা
2: সৌমি সেনগুপ্ত।
0: হ্যাঁ সৌমি সেনগুপ্ত,
2: উনি আমার বিশেষ প্রিয় একজন মানুষ।
0: আচ্ছা।
2: আমার দিদি।
0: আচ্ছা।
2: এবং ওনার আরেকটা পরিচয় আছে, উনি শ্যামলগুপ্ত সন্ধ্য মুখোপাধ্যায়ের মেয়ে।
0: ও অনেক অনেক ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য, নমস্কার নেবেন, এভাবে সঙ্গে থাকবেন। সুখেন্দু ঘোষ, গুরুপল্লীর শান্তিনিকেতন। আচ্ছা বৃষ্টি পড়লে শান্তিনিকেতনের প্রসঙ্গ আসবে না, এটা তো হতে পারে না। শান্তিনিকেতনের যে বৃষ্টি সেটা আমরা চোখে দেখতে পাই যে কিভাবে আসছে। সেখান থেকে লিখেছেন আমাদের সুখেন্দুদা, তেমন করে শ্রাবণ ধারায় হবে না আর নাওয়া, গানে গানে সুরে সুরে হয় না মোর গাওয়া কেন। আচ্ছা, প্রকৃতি যেন ভীষণ অবুজ, করছে পিছু ধাওয়া, ফুটিয়ে ফুল ছুটছে সুখ, হচ্ছে না তাকে পাওয়া। গানের নদে বাঁচি মরি, গানের ঢেউয়ে ভাসি, গানের ভেলা সুরমহল গানের টানে আসি। কি সুন্দর করে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। এই পরের গানটা আপনাদের প্রত্যেকের জন্য। আর কি সুন্দর বাজাচ্ছে না এরা, অভিমন্যু, ইন্দ্রনীল দা এবং শুভজিৎ, সবাই মিলে এত সুন্দর করে দিয়েছে আজকে সকালটা। যে গান, যারা গান তাদের সাথে বাজনাগুলো যথাযথ না হলে আসলেই ঠিক মতন মনে হয় গানে, গান গাওয়ার যে প্লেজারটা
2: একদম তাই,
0: সেইটা একটা কোথাও খামতি থেকে যায়। ঠিক, খুব সুন্দর লাগছে।
2: সতীনাথ মুখোপাধ্যায় শিল্পী, সুনীল বরণের কথায় সুদিন দাশগুপ্ত।
0: হ্যাঁ।

0: কি মিষ্টি গানটা না, কতদিন পরে শুনলাম।
1: সিম্পল গান,
0: একদম সিম্পল, কিন্তু ওই সহজ কথা সহজ করে বলা যায় না সহজে একেবারেই। সুব্রত রঞ্জন দাস আমাদের আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন, লিখেছেন সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে সকলকে সঙ্গে নিয়ে সুপ্রভাত জানিয়েছেন। রিমো মুখার্জি রিট্টু লিখেছেন খুব সুন্দর। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভ থেকে আমি চলে আসি টেলিফোনে। নমস্কার, কে আছেন?
2: হ্যালো।
0: হ্যালো,
2: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছি।
0: পায়েল বলো, কি সুন্দর লিখেছো
2: তোমরা।
0: আমরা খুব ভালো আছি, আপাতত আমি খুব ভালো আছি।
2: হ্যাঁ, দাদার গানও খুব ভালো হচ্ছে শুনছি। করো, আমার সেরকম কোনো চয়েস নেই, তুমি তোমার যা গান শোনাচ্ছ খুব ভালো লাগছে, এটুকুই বললাম।
0: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থেকো, তুমিও ভালো থেকো, এভাবেই সঙ্গে থেকো। বৃষ্টি পড়ে ইলশিগুড়ি, এই গানটার অনুরোধ করেছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে।
1: একলব্যর গান,
0: হ্যাঁ একলব্যর গান। মানে পার্থসারথির কথা হবে, তোমাকে দেখা হবে, একলব্যর কথা হবে না, তাই তো কখনো হয় না। কিন্তু আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে তোমার, তুমি ডাক্তার পেশায়, তুমি এমন একটা ব্যস্ত পেশায় রয়েছো, তার সঙ্গে সঙ্গে গানটাকে প্যারালালি নিয়ে কিভাবে চলছো, মানে টাইম ম্যানেজমেন্ট?
1: দুটোই কম করছি, দুটোতেই কোনো মানে মানে আমি একটা কথা বলছি, মানে দুটোতে কোনো লোভ করিনি আমি। মানে খুব বড় ডাক্তার হব, খুব বড় গায়ক হব, কোনোটাই আমি হইনি। দুটো দুনকই পা দিয়ে মাঝে মাঝে চললে যেরকম হয়, খুব সাধারণ ডাক্তার এবং খুব সাধারণ গায়ক হয়ে আছি।
0: ও আচ্ছা, এটা অসাধারণ গায়কের নমুনা, মানে সাধারণ গায়কের নমুনা?
1: এটা সাধারণ, আমি সাধারণ
0: না বাবা। এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছি, এবং তোমার গলায় একটা ওল্ডিজ, একটা এমন একটা ব্যাপার রয়েছে না, যে কারণেই তোমার গলায় এই গানগুলো শুনতে আমাদের এত বেশি ভালো লাগে।
1: আসলে শুনে, এইগুলো শুনেই তো বড় হয়েছি আমরা।
0: আমরা
1: তখন আমাদের অপশন ছিল, আকাশবাণী ছাড়া রেডিও ছিল, আমাদের কোনো অপশন ছিল তখন? একদমই, তখন শুনে শুনে।
0: সেই জন্যই আমরা আসলে রেডিও ভক্ত, এবং রেডিওর বাক্সের বাইরে আমি কোনোদিন যেতেও চাইনি। আমরা ছোট্ট করে একটা বিজ্ঞাপন বিরতি নিই, তারপরে আসছি ফিরে আপনার কাছে গানের হাত ধরে।
3: এই যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন,
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
3: আর ইলেকট্রিক বিলের
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: স্বর্ণালী নতুন প্রভাতে দিন শুরু হোক সুরের সাথে, স্বয়ং শিল্পী এসে গান শুনিয়ে জাগিয়ে তুলবেন আপনাকে, কথায় গানে আলাপনে আলো পড়বে তাঁর জীবনে মননে, আপনিও যোগ দিতে পারেন সরাসরি ফোনে, মন মাতোয়ারা হবে সব ধরনের গানে। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে, সুরমহল, সুরমহল, প্রতি রবিবার সকাল 8:30 শুধুমাত্র 100.1 FM গোল্ডে।

0: এমন কিছু কিছু গানের কথা আমাদের কথার মধ্যে এসে গেল, মানে আমরা যখন ব্রেকে ছিলাম তখন মনে হচ্ছিল এই গানটা শুনবো না ওই গানটা শুনবো, লিস্ট তো একটা লম্বা চওড়া আছে, তার মধ্যে আমি জানি না ফাইনালি কয়েকটা গানই আমরা শুনতে পাবো। তো আমরা সেই গানগুলো শোনার অপেক্ষায় রয়েছি, যখন আপাতত কথা না বাড়ি গানের হাত ধরি।
1: একটা রিকোয়েস্ট ছিল আমারও বাদল দিন গানটা, শিপ্রাদির গাওয়া, রবীন্দ্র জৈন আবার রবীন্দ্র জৈনের সুর, ভবেশ গুপ্তর লেখা।
0: কি প্রিয় গান।

0: মানে হৃদয়ের নিংড়ানো সুর যাকে বলে, মানে এক এমন এমন কম্পোজিশন যে মানে ঠিকঠাক মতন কথাগুলোকে বলতে পারলেই বোধ হয় গানটা গান হয়ে যায়, আর কিছুই লাগে না, মানে গানের কথাগুলো বলা। এইটা বারবার করে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমাদের বুঝিয়েছেন যে গানের কথা, মানে পার্থর মতো শিল্পীরা যখন আসেন তখন আরও বেশি করে আমরা বুঝতে পারি যে শিক্ষাগুলো তো শুধুমাত্র বসে শেখা নয়, এগুলো এগুলো হচ্ছে ধারণ করা এবং লালন করা অবশ্যই। নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: হ্যালো, আমি ঝাড়পুর থেকে অপর্ণা হোটেল বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি কোনোদিন ফোনে লাইন পাই না, এসএমএস করেছি যদিও।
0: এই তো এই তো পেয়েছেন, চেষ্টা করলে পাওয়া যায়।
1: ভীষণ ভালো, ভীষণ ভালো হচ্ছে গান। তোমার সঙ্গে কথা বলার লোভ সামলাতে পারলাম না, কথা বললাম।
0: অনেক ধন্যবাদ, ফোন করবেন, ফোন করবেন, কথা হবে নিশ্চয়ই, লাইন পাওয়া যায়, এরকম কোনো এমন ব্যস্ত আমরা নই যে লাইন পাওয়া যায় না। অসীম সেন আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন, সংযুক্তা দিয়ে আপনাকে শিল্পী ও সকলকে সুপ্রভাত জানাই, অনেকদিন পর অনুষ্ঠান শুনছি। আমি ভাবছিলাম যে অনেকদিন ধরে বিকেপাল অ্যাভিনিউ কলকাতা 5 থেকে অসীমদা কেন কিছু লিখছেন না, আমার ওপর কি কোনো কারণে রাগ করেছেন, কোনো দিন কি কোনো মেসেজ পড়া হয়নি? আজকে পেয়ে নিশ্চিন্ত হলাম যে না, রাগ অভিমান নয়, হয়তো কোনো কারণে ব্যস্ততা ছিল। আচ্ছা, একটি গান অনুরোধ করেছেন জড়ো আর ঝুমকো থেকে, আচ্ছা দেখা যাক। আচ্ছা, আমাদের শুভ রোদ ঝলমল সকাল দিদি ভাই, বিভিন্ন জায়গায় আজ বেশ রোদ ঝলমল করছে কিন্তু আজকে আমরা সুরের বৃষ্টিতে ভিজছি। লিখেছেন, আপনার উপস্থাপনা শুনে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে, আর অতিথি দাদাভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এক একটা গান এক কথায় অসাধারণ। আমার একটা অনুরোধ রয়েছে, মান্নাদের কণ্ঠে চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে গানটা শুনিয়ে দেবেন। শেখ আজাদুল আকরা কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা থেকে লিখেছেন, খুব সুন্দর সুন্দর গানের অনুরোধ আসছে। রবিবারের সকালে সুরমহল অনুষ্ঠানে সত্যি গান বাজনার আসর বেশ সুন্দর জমে উঠেছে, গানের শিল্পী এবং বাজনার শিল্পীরা একে অন্যের পরিপূরক হয়ে উঠেছেন, এক অনবদ্য উপস্থাপনা আমাদের উপহার দিচ্ছেন, ঘোর লাগা মুগ্ধতার আবেশ যেন ছড়িয়ে পড়ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ অভিজিৎদা, এইভাবে সঙ্গে থাকবেন। আসলে আমি সবসময় বিশ্বাস করি, পার্থ নিশ্চয়ই তুমি একমত হবে, যে আমরা যে অবস্থার মধ্যে থাকি বেশ কিছুদিন ধরে, এমন অস্থির সময়, চারপাশে অবক্ষয় দেখছি, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখছি, সেখানে বসে না মনটা সবসময়ই অস্থির থাকে। হ্যাঁ, সেখানে আমাদের আশ্রয় একমাত্র গান, মানে আমরা যদি কিছুক্ষণ গানের সঙ্গে থাকি বা সপ্তাহান্তে একটা কর্মক্লান্ত সপ্তাহের শেষে যদি আমরা গানের সঙ্গে কিছুক্ষণ থাকি, তাহলেই বোধ হয় আমাদের মনটা বেঁচে ওঠে আবার নতুন করে। মিউজিকের আছে একেবারেই তাই। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন যে, এখন আবহাওয়ার এমন অবস্থা, চারদিকে বজ্রবিদ্যুৎ ঝঞ্ঝা বন্যা ইত্যাদিতে আমরা বিধ্বস্ত জর্জরিত, কিন্তু এত সুন্দর সুন্দর গান শুনে আমাদের আমাদের মন বলছে মা ভই, মন ভরে যাচ্ছে, সকলকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা, শুধু শিল্পীকে আর সহশিল্পীদের আর আমাকে বললে তো হবে না, এখানে সৌরভ বসে আছে সেই সকাল থেকে, এবং সৌরভ না থাকলে আপনারা এভাবে আমাদের কথাও শুনতে পাবেন না, দেখতেও পাবেন না, ফলে সৌরভকে থ্যাংক ইউ বলতেই হবে। আর আমাদের কন্ট্রোল রুমে দাদারা ছিলেন, সকাল থেকে সমস্তটা আয়োজন করে দিয়ে গেছেন, আর পায়েল ম্যাডাম রয়েছেন আর সুহান স্যার রয়েছেন, সকলে মিলেই আসলে আমাদের সুরমহলকে সাজিয়ে তোলেন। আরও একটু নতুন সাজে আসছি আপনাদের কাছে আমরা, সেটা ক্রমশ প্রকাশ্য, আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে যেখানে যেভাবে আমরা গুটি গুটি পায়ে শুরু করেছিলাম, সেখান থেকে আজ একটু হয়তো নিজের পায়ে দাঁড়িয়েছি আপনাদের হাত ধরে, আপনারাই বাবা মার মতো করে, বন্ধুদের মতো করে আপনারা হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন, এভাবেই সঙ্গ দেবেন। আমরা পরের গান শোনাই আপনাদের সকলকে, বলো এরপর।
2: একটা রিকোয়েস্ট ছিল রিমঝিম গিরে সাবন, কিশোর কুমার, আর ডি বর্মন,

0: এই গানগুলো না শুনলে বৃষ্টিটা ঠিক জমজমাট মনে হয় না। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি হাওড়া থেকে সুপ্রিয়া বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, প্রথম আমার ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অনেক ধন্যবাদ। ভালো গান শোনাচ্ছেন আপনি,
2: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ, যদি হয় এই গানটা শুনিয়ে দেবেন, মেরে দিল মাঝ কিয়া হ্যায় কিশোর কুমার।
0: আরে বাবা,
2: কিশোর কুমার,
0: অনেক অনেক ধন্যবাদ। আজকে প্রথম বোধহয় কথা হলো আপনার সঙ্গে, এভাবেই সঙ্গে থাকবেন, ভালোবাসবেন একটু বেশি বেশি করে। পূর্ণা ঘোষ লিখেছেন, শুভ সকাল সংযুক্তা, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তোমাকে পার্থসারথি থেকে এবং সমস্ত কলাকুশলীদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, গান খুব সুন্দর হচ্ছে। কমলাকান্ত হাজরা, আজকেই প্রথমবার মনে হচ্ছে আপনার কমেন্ট আমি পড়লাম, একরাশ মুগ্ধতার কথা লিখেছেন। এইভাবে সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন প্রত্যেকে, কারণ আপনারা না থাকলে আমরা খুব একা বোধ করি। আসলে এককের তো নয় গান, আমরা সবাই মিলেই আসলে, একাকী গায়কের নহে তো গান, আমরা সবাই মিলেই আসলে গান গাই। আমি শুনতে শুনতে গান গাই, আপনারা যেখানে যে বসে আছেন, প্রত্যেকে আপনারা যেখানে বসে আছেন নিশ্চয়ই গুনগুন করছেন। এই গানগুলো আমাদের প্রাণের এত কাছাকাছি যে গুনগুন না করে কোনো উপায়ই নেই। আচ্ছা, আর কেউ কি কিছু লিখেছেন? আহা কি ভালো গাইছো আমারও বাদল দিন, কাজল রেখা দিয়ে লিখেছেন।
2: কাজলা দিদি,
0: কাজলা দিদি,
2: কাজলা দিদি।
0: শ্যামল সুন্দর দাস লিখেছেন, খুব ভালো গান হচ্ছে, অন্য কাজে ব্যস্ত থাকার জন্য এই মাত্র আসছে। এই বাবা, আজকে প্রচুর ভালো ভালো গান আপনি মিস করে গেছেন। আমাদের ফেসবুক লাইভটা তো আমাদের পেজে থাকে, 100.1 FM গোল্ড কলকাতা, পরে আপনারা একটু শুনে নেবেন। যদি ইচ্ছে হয় যে পরে এই গানগুলো কি কি গান আজকে হয়ে গেছে, কি কি মিস করেছি, একটু পরেও দেখবেন, শুনবেন এবং অবশ্যই সেখানে কমেন্ট করবেন যে কেমন লাগছিল। শুভ বৃষ্টি ভেজা সকাল, ওরে বাবা আজকে মিষ্টি কণ্ঠী সংযুক্তা দিদিভাই নেই, আজকে কিরকম যেন ব্যাং ঢুকে গেছে গলার মধ্যে মনে হচ্ছে।

0: যাই হোক, আই এম উৎপল মুখার্জি ফ্রম পুনে, অনুষ্ঠানে কান পেতে রয়েছি শিল্পী পার্থ দাদাভাইয়ের সমস্ত গান, দারুণ হচ্ছে, সকল শিল্পী এবং সহশিল্পীদের শুভেচ্ছা। কিশোর কুমারের গানের অনুরোধ ছিল, দেখেছেন এইভাবেই আসলে মনের কথাগুলো শিল্পীর কাছে পৌঁছে যায়। কিশোর কুমারের গান তো আপনি শুনে ফেলেছেন, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পার্থ। চলো, সময় খুব দ্রুত, আমরা মিনিট ১৫, আমাদের হাতে ১৪ মিনিট আছে, গান শুনি।
1: শ্যামল মিত্রর রিকোয়েস্ট ছিল, শ্যামল মিত্রর গানে জি মাইনার।

0: কি করে একটা মানুষ ভাবতে পারেন যে চোখের ওপর মেঘ জমে, মানে সত্যি, মানে গীতি কবিতার মানে কোন লেভেল এটা আমি জানি না। মানে এক সময় বাংলা গান, বাংলা শুধু না, বাংলা হিন্দি দুটোই আমি বলবো, বা ওয়েস্টার্ন মিউজিকও আমরা যদি দেখি, তখন সফট যে গানগুলো, সেখানে গানের কথাগুলোই আমাদের ভেতরটাকে কিরকম তোলপাড় করে দেয়। দেখো বৃষ্টি একটা ছোট্ট ফোঁটা তো, একসঙ্গে অনেক অনেক ঝমঝম করে অনেকে মিলে দল, দেখবে বৃষ্টি আমাদের মনে হয় সব সপরিবারে থাকে, তাই না? মানে আমাদের কখনো একা থাকতে দেয় না।
1: সুন্দর বলছো কথাগুলো,
0: মানে আমার ওই ওই কথাটা খুব মনে পড়ে। কেউ একজন লিখেছিলেন যে

0: বৃষ্টি যখন পাহাড় থেকে ঝরে তখন তাকে বলে ঝর্ণা, আর বৃষ্টি যখন চোখ থেকে পড়ে তখন তাকে বলে কান্না। মানে সেই কথাগুলো এত সুন্দর করে এক একজন মনের মধ্যে গেঁথে দিয়েছেন, এই গানগুলো না থাকলে এই বর্ষাকাল আমাদের এতটা প্রিয় হতো না, অন্তত কলকাতা শহরে বসে তো হতোই না। নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: হ্যালো।

0: করার সকালে মন ভরা অনুষ্ঠান। আমি রেডিও সমৃদ্ধা নন্দিতা চক্রবর্তী বলছি বেলেঘাটা থেকে। আর প্রথমে শিল্পীকে নমস্কার জানাই,
1: তারপর
0: আয়োজক সংস্থাকেও নমস্কার জানাই। সেটা হচ্ছে, শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে এই সপ্তরথী আক্রমণের মতো এত অনুরোধের আলিঙ্গন মানে শিল্পীকে ঘিরে রয়েছে, তাছাড়া কি করবেন বুঝতে পারছি। আমি কোনো গানের অনুরোধ করব না, তবে শিল্পীর অনুরোধ আমার একটা রইল, যদি সম্ভব হয় তাহলে শোনাবেন। আর ভগ্নী সংযুক্তার কথা কি বলবো, উনি যে কত গুণী উনি নিজেই জানেন না। আর একটা কথা হচ্ছে যে আমি শিল্পীর অনুরোধ করছি, গুরুজি মানবেন্দ্র মুখোপাধ্যায় উনি শুধু আমার নয়, উনি অনেক শিল্পীদেরও গুরুজি ছিলেন, তার যদি যে কোনো একটা গান আপনার ইচ্ছে মতো শোনান তাহলে ষোলো আনা পূর্ণ হবে।
1: মানবেন্দ্র মানববাবুর সুরে একটা গান শুনেছি,
2: শিল্পীর কণ্ঠস্বর অসাধারণ, তার সঙ্গে সংযুক্তা দিদির সঞ্চালনা সে তো কিছু বলারই নেই, সুরমহলমানি সংযুক্তা দি, সুজিত মন্ডল উত্তর যোজনা থেকে। আপনারা এই সমস্ত এতটা ভালোবাসা দেন বলে না আমি ছুটি নিয়ে কোথাও যেতেও পারি না জানো তো, এটাই খুব মুশকিল। হ্যাঁ আচ্ছা যাদবেন্দ্রবাবু এই সমস্ত ফুলের, আচ্ছা ফোন হ্যাং হয়ে যাচ্ছে, ঠিক আছে দেখা যাক আর কে কী লিখেছেন। আর আমাদের নিয়মিত যারা দেখেন বিশ্বপ্রিয় সিনহা লিখেছেন গান শুনছি রান্না করতে করতে। আচ্ছা ডাক্তারবাবুর কণ্ঠে মিউজিক থেরাপির সুর, সকল কষ্ট সকল রোগ এক নিমেষে দূর, শঙ্করচন্দ্রদী বারাসাত থেকে লিখেছেন। আচ্ছা আরও অনেকে অনেক কিছু লিখেছেন, সুব্রত রঞ্জন দাস, জয়দীপ রায়, বেশ আমরা মোটামুটি অনেক অনেক মেসেজ পড়লাম আর সময়ও খুব দ্রুত শেষের দিকে এগিয়ে চলেছে, মিনিট সাতেক আছে আমাদের হাতে। চলো আমরা গান শুনি, দুখানা গান তো হবে,
1: দুখানা গান ছোট করে। হ্যাঁ হ্যাঁ ওক, আচ্ছা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।

0: এভাবেই বারবার আমাদের দৃষ্টি হারিয়ে যাক, আর আমাদের ডাক শুনে তুমি বারবার করে গান শোনাতে এসো, এটাই আমরা চাই। গৌতম চ্যাটার্জি একেবারে শেষ বেলায় মেসেজ করেছেন বেলেপোল থেকে, খুব ভালো লাগার কথা জানিয়েছেন, এবং মেঘলা দিনে একলা ঘরে, পরের দিন হবে নিশ্চয়ই, পরের দিন হবে, পরের দিনের জন্য আমরা জমিয়ে রাখলাম, তাহলে তোমাকে আবার বর্ষায় আসতে হবে, মানে বর্ষার গান গাইছে বলে বর্ষার গানেরই রিকোয়েস্ট এসেছে। আমরা একেবারে শেষ গানের দিকে যাব, আমার পছন্দের গানটা হবে তো,
1: তোমার পছন্দ,
0: সেই গানটা দিয়ে আজকের মতো শেষ করব। আগামী পর্বে আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আশা করছি, আর আজকের মতো ধন্যবাদ জানাই তোমাকে পার্থ, ধন্যবাদ জানাবো অভিমন্যু, ইন্দ্রনীল দা এবং শুভজিৎকে, সৌরভকে, পায়েল ম্যামকে,
1: এবং আকাশবাণী 100.1 FM গোল্ড সবাইকে, তোমাকে তো অবশ্যই, তুমি তো বন্ধু, এবং সব টিম, পুরো টিমকে,
0: সকলে মিলে খুব ভালো থাকার অঙ্গীকার নিয়ে আজকের মতো শেষ গান শুনতে শুনতে বিদায় নেব।
1: আবার রবীন্দ্র জৈন, আশাজি, কোতোয়াল সাহেব।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনের সংকল্প অভিযানের ডাক দিয়েছেন। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লিতে 84তম সানডেজ অন সাইকেল পর্বে অংশ নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এর মোকাবিলায় কেন্দ্র 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তা মঞ্জুর করেছে। ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় এখনও পর্যন্ত চতুর্থ স্থানে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশ জুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের যুব সমাজকে নিশানা করেছে, কঠোর হস্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: আত্মবিশ্বাস से ভরপুর हो और ড্রাগস जैसी घातक আদত से हमेशा हमेशा दूर ही रहे, यही इस अभियान का उद्देश्य है। हम सबको ये संकल्प लेना है, हमारे युवा नशे और ड्रग्स के खतरों को समझे, हर तरह से जागरूक रहे और उससे दूर रहे। और इस संकल्प में अब রাষ্ট্রীয় নশা মুক্ত যুব অভিযান কি

0: বড়ি ভূমিকা হ্যায়।
1: এই কর্মসূচিতে সারা দেশের 10,000-এর বেশি স্থানের বিপুল সংখ্যক যুবক যুবতী অংশ নিচ্ছেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, জাতীয় সেবা প্রকল্প, এনএসএস কর্মী, ইউথ ক্লাব, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক সংস্থা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত থাকছেন। মাদকমুক্ত ভারত, মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে

0: অবস্থান, ধ্যান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচারের মতো নানা উদ্যোগ। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া আজ নতুন দিল্লিতে 84তম সানডেজ অন সাইকেল পর্বে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে শিক্ষার্থী, স্বাস্থ্য সচেতন মানুষ, সাইক্লিস্ট এবং এনসিসির তরুণ ক্যাডেটরা উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর মন্ডাভিয়া বলেন, এই অনুষ্ঠানটি আসন্ন 79তম স্বাধীনতা দিবস এবং নেশামুক্ত ভারত গঠনে উৎসর্গ করা হয়েছে।
1: प्रधानमंत्री जी, आपके प्रत्येक जन आंदोलन ने यह सिद्ध किया है कि जब नेतृत्व स्पष्ट हो तब संकल्प सिद्धि में परिवर्तित हो जाता है। आप ही के नेतृत्व में इस देश ने स्वच्छता अभियान को जन आंदोलन में बदलते हुए देखा, ओपन डिफिकेशन फ्री भारत का सपना साकार होते हुए देखा, भारत को नक्सलवाद मुक्त होते हुए भी देखा और फिट इंडिया मूवमेंट से युवाओं को खेल के मैदान में भी देखा है। हमें पूरा विश्वास है कि आपके नेतृत्व में ही हम नशा मुक्त भारत का लक्ष्य भी अवश्य प्राप्त करेंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট 2026 প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS, প্রযুক্তি সহযোগী সংস্থা এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 3 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে একাধিক শিক্ষামূলক, সংস্কৃতি এবং সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথম দিন তিনি কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মঙ্গলবার তিনি দক্ষিণ ওড়িশায় মা কামধুনী দেবী মন্দিরের প্রার্থনায় যোগ দেবেন। এছাড়াও তার বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতেই হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে একটি সম্মেলনের আয়োজন করে। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবন্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কোয়াত্রা বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তান নিজেদের দোষ ঢাকতে ভারতকেই দায়ী করছে বলে তিনি মন্তব্য করেন। পাকিস্তান জুড়ে বালুচ নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও 5 জন বালুচ নাগরিককে অপহরণ করেছে। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে, পাকিস্তান রেঞ্জার্স, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন বালুচ নাগরিককে তাদের হেফাজতে নিয়েছে। ওই মানবাধিকার সংগঠনটি পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে, তারা যেন নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করে, এছাড়াও তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়। এদিকে বালুচিস্তান মানবাধিকার পরিষদ HRCB জানিয়েছে, গত জুন মাসে 77 জন সেখানে নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন 73 জন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। IMD আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। IMD আজ গুজরাটে মোরবি, সুরেন্দ্রনগর, রাজকোট ও আহমেদাবাদ সহ 6টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বৃষ্টি এখন সৌরাষ্ট্রের দিকে সরে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়েছে। ওড়িশায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে মহানদী অববাহিকায় নিচু এলাকাগুলিতে নদীর জলস্ফীতির বিপদ অব্যাহত থাকায় কর্তৃপক্ষকে সতর্ক রাখা হয়েছে। এদিকে কেরালামে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত এবং বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিরুবনন্তপুরম ও কোল্লাম ছাড়া রাজ্যের 12টি জেলায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। আসামের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।
2: आपनार पछंदेर गान आपनार काने सुनछेन তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:16 পার হয়ে গেছে, আর আজকের স্টুডিওতে তোমায় গান শোনাবো নিয়ে চলে এসেছি আমি দেবলীনা,
1: আর আমি শাশ্বতী। আর প্রথম গান শুনিয়েও দিয়েছি, আপনাদের অনুরোধ করা গান মান্নাদের কণ্ঠে শুনছিলাম, আর অনুরোধ করেছেন পুরুলিয়া তেঁতলো বড়াবাজার থেকে চিত্তরঞ্জন দাস।
0: সেলাম মিম সাহেব, এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে। আর এবার চলে যাব আমরা শ্যামল মিত্রর গানে, এবং শ্যামল মিত্রর কণ্ঠে এই গান শুনতে চেয়ে আমাদের কাছে কারা অনুরোধ করেছেন আমরা সে কথা বলবো, তবে আগে আপাতত বরং গানে চলে যাই।

0: পবিত্র মিত্রর কথা এবং শিল্পীর নিজের সুরে এই গানটি শুনতে চেয়েছিলেন কুঞ্জপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে তাপস ভূঁইয়া।
1: আর এবার আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে। এর পরে আমরা যে গান শুনব সে গানটি শিপ্টা বসুর কণ্ঠে, প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায় সুরে। এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা।

0: আচ্ছা, এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন ফেসবুকে চন্দন কুণ্ডু। চন্দন কুণ্ডু আগরপাড়া থেকে অনুরোধ করেছেন, এবং চন্দনবাবু আপনাকে একটু অনুরোধ করব যে আপনার প্রোফাইল দেখে আমরা নামটা জানতে পারলাম, আপনি যেখানে কমেন্ট সেকশনে আপনার অনুরোধটা টাইপ করছেন সেখানে যদি সঙ্গে আপনার নাম এবং জায়গার নামটাও একসাথে টাইপ করে দেন তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়,
1: পরের অন্য বন্ধুরা করে
0: একদম পরের দিন থেকে যখন অনুরোধ করবেন একটু এই বিষয়টা মাথায় রাখবেন। অশান্ত ঘূর্ণি এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর এবার চলে যাব হোয়াটসঅ্যাপের অনুরোধে।
1: হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন সুমিত রায় দমদম থেকে, শিল্পী রাহুল দেব বর্মনের গান যেতে যেতে পথে হলো দেরি, এই গানটি শুনতে চেয়েছেন।
0: গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং রাহুল দেব বর্মনের নিজের সুরে আমরা শুনব এই মুহূর্তে সেই গান।

0: আমরা চলে যাব এবারে পরের বন্ধুর অনুরোধে, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা এবং সীমা সাহা, তারা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন একটি গান এবং ফিল্মের নাম হচ্ছে হারায় খুঁজি।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এই গানটি আমরা এখন শুনছি আপনাদের অনুরোধে।

0: এরপরে আমরা শুনব তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কাজল নদীর জলে এই গানটি। আর শুনতে চেয়েছেন হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্যা।
1: হোয়াটসঅ্যাপে অনুরোধ এসছে আমাদের কাছে এবং এই অনুরোধ আমরা রাখবো। পবিত্র মিত্রর কথা এবং শ্যামল মিত্র সুরে আমরা শুনবো এই মুহূর্তে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: আমরা শুনছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর এবারে চলে যাব পরের বন্ধুর অনুরোধে, অসীমা সেন নাকতলা কলকাতা 47 থেকে শুনতে চেয়েছেন সেই চিরকালীন গান নির্মলা মিশ্রের কণ্ঠে।
1: শুনে নেব সেই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো।

0: প্রদীপ শঙ্কর, প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড, সিথি রায়পাড়া থেকে।
1: আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর এবার আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে, শ্যামসুন্দর দাস, কাকলি দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া থেকে শুনতে চেয়েছেন ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি।

0: छुटी जाए राजा महाराजा देर दोला हे दोला हे दोला हे दोला हे दोला हे दोला हे दोला हे दोला ए हे या ना हे या ना हे या ना हे या ए हे या ना हे या ना हे या ना हे या ए हे या ना हे या ना।
1: এবার আমরা চলে যাব পরের বন্ধুদের অনুরোধে এবং এরপরে হীরামণি বর্মা, পারসমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা এবং নখেলাল বর্মা, তারা বাঁশুরি ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনতে চেয়েছেন বাঁশুরি আগো বাজাও কেন বাঁশি।
2: হ্যাঁ, এবং ছত্তিশগড় থেকে শুনতে
1: চেয়েছেন। আর এই গান আমরা শুনব মধুছন্দা বসু এবং সুব্রত সেনগুপ্তর দ্বৈত কণ্ঠে।

0: আসলে একটা মজার কথা শাশ্বতীদি, যেটা মানে বলতেই হয়, সেটা হলো যে আজকে এত অনুরোধ এসেছে যে মানে আমাদের পক্ষে
1: সব দিক দিয়ে, ফেসবুক পেজ ভরে উঠেছে, হোয়াটসঅ্যাপ ভরে উঠছে, মানে সব জায়গাতেই।
0: এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সব বন্ধুরা এই সপ্তাহে অনুরোধ করেছেন, যাদের অনুরোধের গান শোনানো হয়েছে তাদেরও অনুরোধ যেমন আমরা পেয়েছি, চেষ্টা করছি সেগুলো বাদ দিয়ে শোনাতে, সময়বদ্ধ অল্প যেটুকু সময় পড়ে আছে আর দুটো গানই আমরা শুনতে পারবো। রাহুল সরাই, শর্মিলা সুরাই, রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালি দাস আর তুষা দাস বিপ্রন্নপাড়া কামারশাল ডোমজুর থেকে মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্নাদের নিজের সুরে আমরা শুনছিলাম এই গান। আর একেবারে শেষ যে অনুরোধ রাখবো শাশ্বতী, কোন গান শুনবো বলো?
1: আমরা কিশোর কুমারের কণ্ঠে শুনবো আর কাদের অনুরোধ, বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ অনুরোধ করেছেন এই গানটি শোনার জন্য। এই অনুরোধ দিয়েই আজকের তোমায় গান শোনাবো শেষ করবো আমরা।
0: কলঙ্কিনী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনবো কিশোর কুমারের কণ্ঠে এই গান। এবং যেতে যেতে বলি, এই গানের সুরকার কিন্তু শ্যামল মিত্র আর গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। আবারও কিন্তু আপনাদের সঙ্গে কথা হবে দেবলীনা আর শাশ্বতীর ঠিক দুপুর 2:30 মিনিটে। ঠিকানা একই থাকছে 100.1 FM গোল্ড।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

রোববারের দুপুর আর সুরেলা সফর মানেই আজ কিন্তু জুটিতে দুটিতে। এই গানটা শুনতে শুনতে হয়তো অনেকেই ভাবছেন যে আজকে কোন জুটি, অমিতাভ বচ্চন জানা তামন নাকি রাহুল দেব বর্মন আশা ভোসলে। যদি বলি এর কোনোটাই নয়, আজকে যে জুটি

0: আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা জুটিতে মিলে, মানে দেবলীনা আর শাশ্বতী। তাদের পরিচয় কিন্তু এই বিভিন্ন স্টুডিওতে কাজ করতে করতে, এবং মূলত রাহুল দেব বর্মনের যিনি বাবা, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে সবাই যাকে বলতেন বর্মন দাদা, সচিন কর্তার সঙ্গে কাজ করতে গিয়েই আলাপ হয় রাহুল দেবের সঙ্গে আনন্দ বক্সীর, এবং সেখান থেকে একটা অসম্ভব ভালো বন্ধুত্ব, একটা সখ্য তৈরি হয়। আর শুধু তাই নয়, এই বন্ধুত্ব আমাদেরকে শেষ দিন পর্যন্ত উপহার দিয়েছে অসাধারণ অসাধারণ সব গান। আর আজকের জুটিতে কিন্তু আমাদের সঙ্গে থাকছেন রাহুল দেব বর্মন এবং আনন্দ বক্সী।
1: একেবারে, রাহুল দেব বর্মন এবং আনন্দ বক্সী, তারা সেই যে সময় রাহুল দেব বর্মন তার বাবার সঙ্গে সহকারী হিসেবে কাজ করছেন, সেই সময় থেকে কাজ করেছেন একসঙ্গে, কিন্তু এককভাবে দুজনে কাজ শুরু করলেন যখন থেকে, আমরা সেই গানগুলোই আজ ধরার চেষ্টা করব। প্রথমে একটা গান দিয়ে শুরু করলাম, সেটা অবশ্য প্রথম দিককার গান নয়,
2: কিছুটা পরে
1: 1979 সালের দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে আমরা গানটি শোনাচ্ছিলাম। আমরা
0: বড় প্রথম একদম শুরুর দিকে হাঁটি যাই, এবং এখন যে ছবির গান আমরা শুনব তার নাম চন্দন কাপাল্না। 1967 এই জুটির একেবারে গোড়ার দিকের কাজ।

0: এমন একজন মানুষ যিনি কিনা আর্মিতে চাকরি করছেন এবং সেখান থেকে তার মনে হচ্ছে ছোটবেলায় গান গাইতে ভীষণ ভালোবাসতেন, নাটকে অভিনয় করতেন, রামলীলায় অংশ নিতেন, কিন্তু সেই গান গাইতে ভালো লাগা কবে যে গান লিখতে ভালো লাগায় পরিণত হয়ে গেল সেটা বোধ হয় নিজেও ভালো করে ধরতে পারেননি। এবং তার এটাই মনে হতো যে আমি যেটাই করব না কেন বম্বে গিয়েই করব। একবার এলেন বম্বে, কোনো কাজ পেলেন না, আবার ফিরে চলে গেলেন চাকরিতে, এবং যাতে আর বম্বে ফিরে আসার এই টানটা মানে ওনাকে আবার টেনে না নিয়ে আসতে পারে তার জন্য ধাঁ করে কম বয়সে বিয়েও করে ফেললেন, তার একটা সন্তানও জন্ম নিল। কিন্তু কি হবে, আবার তিনি ফিরলেন বম্বে, এবং এরপর যখন কোনো কাজ পাচ্ছেন না তখন তার বন্ধু ছিলেন একজন চিত্রমল বলে, যিনি কিন্তু ট্রেনে ছিলেন টিকিট চেকার, তিনি 6 বছর তাকে আশ্রয় দিলেন নিজের বাড়িতে, এবং 10 বছর স্ট্রাগল করার পর সত্যি সত্যি আনন্দবক্সী হয়ে উঠলেন আনন্দবক্সী।
1: আর সেই আনন্দবক্সী কাজ করেছেন বিভিন্ন সেই সময়কার বম্বের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের সঙ্গে, তার গানের কথা লিখেছেন। সেই আমরা আজকে কিন্তু সেই অংশটুকু ধরব যেটুকু আমরা রাহুল দেববর্মনের সঙ্গে হয়েছে,
0: একদম যেহেতু জুটিতে
1: যেহেতু আজকে, তাই আমরা পুরো তার জীবনের যে একদম লড়াই প্রথম থেকে উঠে আসা সেই জায়গাটা আমরা যাচ্ছি না, আমরা বরং রাহুল দেববর্মনের সঙ্গে যে শুরু হলো চন্দন কি পালনা দিয়ে।
0: এবং আসল কথা কি বলতো শাশ্বতী, মানে একদমই আমরা এই জায়গাগুলোই ধরব, কিন্তু ওই যে ছোট থেকে বড় হওয়ার ভেতরে
1: স্ট্রাগলটা অবশ্যই
0: কোথাও না, শুধু স্ট্রাগল না, তার ফ্যাসিনেশন, তার কি করতে ভালো লাগছে কি করতে ভালো লাগছে না, এই সব কিছুর ভেতরে যে বীজটা লুকিয়ে থাকে সেটাই কিন্তু কোথাও তার কলম
1: স্ফুরণ হয়,
0: বেরিয়ে আসে
1: একেবারে,
0: এবং গানের কথাগুলোর ভেতরে যে যে কথা আমরা পাই সেখানটার বীজ কিন্তু নিহিত আছে সেই সময়
1: সেই লড়াইগুলোর মধ্যে। আসলে এই এইরকম ভাবেই তো তার কথা এত সহজে এত কঠিন কথা বলে ফেলা যায়, জীবনের দর্শনের কথা বলে ফেলা যায়। আনন্দবক্সীর গানের কথাগুলো যদি আমরা কখনো খুব মন দিয়ে পড়ি বা শুধু না মানে শুনি বা পড়ি যাই করি না কেন, কবিতা আকারেও যদি পড়ি সেই জীবনের দর্শনটা কিন্তু সবসময় ফুটে উঠবে।
0: আনন্দবক্সীকে যে কথাটা বলা হতো যে সবাই মানে পরবর্তী সময়ও যারা কাজ করেছেন ফিল্ম ডিরেক্টররাও বলছেন যে আনন্দবক্সী হচ্ছেন একজন আইডিয়াল ফিল্মের লিরিসিস্ট, মানে তাকে একটা সিচুয়েশন বলে দিলে 5 মিনিটের ভেতর তিনি সেই সিচুয়েশনটাকে খুব যত্ন করে এস্টাবলিশ করে দিতেন।
1: আর সেই যে সময় আনন্দবক্সী কাজ করছেন সেই সময় যারা ফিল্ম মেক করছেন বা যারা পরিচালক তারা কিন্তু গানটাকে এইভাবেই ব্যবহার করতেন যে গান ঘটনা প্রবাহটাকে আর একটু এগিয়ে নিয়ে যাবে,
0: ঠিক তাই।
1: আর সেই জায়গায় আনন্দবক্সী ছিলেন একদম সিদ্ধহস্ত।
0: এবং সবথেকে মজার কথা কি জানো, আনন্দবক্সীর ক্ষেত্রে এরকম বলা হতো যে তিনি অদ্ভুত অদ্ভুতভাবে ভাবেন, তিনি অদ্ভুত অদ্ভুতভাবে অদ্ভুত অদ্ভুত শব্দ চয়ন করেন একটা গানকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, এমনভাবে একটা শব্দ চয়ন করছেন যে যেটা হয়তো আগে কেউ করেনি। যেমন ধরো আমি বলছি 1969-এ শচীন কর্তার সঙ্গে আরাধনায় আমরা আনন্দবক্সীকে পাচ্ছি, সেখানের পরে 1970-তে আবারও রাজেশ খান্নাকে হিরো করে যে ফিল্ম তৈরি হচ্ছে আর ডি বর্মনের সুরে, সেখানে তাকে আমরা পাচ্ছি ট্রেন, এবং ট্রেনের সেই মোহাম্মদ রফির সেই গান মানে এতদিন আমরা জানতাম মানে আঁখ নিয়ে কথা হলে বড়ি বড়ি আঁখে, হ্যাঁ নীলি নীলি আঁখে, কালি কালি আঁখে,
1: আঁখে যে গুলাবি হতে পারে,
0: গুলাবি আঁখে, হ্যাঁ জো মানে দেখি, তো মানে এই এই যে একটা ভাবনা এটা যে হতে পারে, এবং অদ্ভুতভাবে একটা অদ্ভুত

0: আনন্দ বক্সী এবং আর ডি বর্মনের কাজের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে আর ডি বর্মন আগে সুরগুলো তৈরি করতেন এবং সুরগুলো গুনগুন করে শোনাতেন আনন্দ বক্সীকে, তখন তিনি তার উপরে বেশ সুন্দর করে সহজ সরল ভাষায় সুর যা বলতে চাইছে এবং ফিল্ম যা চাইছে সেই অনুযায়ী ভাষা বসিয়ে দিতে পারতেন। এটা হচ্ছে আনন্দ বক্সীর একটা মহান কৃতিত্ব বলা যায়। আর এই গানটার মধ্যে আমরা যেটা দেখলাম যে আর ডি বর্মনের যে বৈশিষ্ট্যগুলো, পপ এবং রকের ধারার যে মিশ্রণ এখানে রয়েছে, পাশ্চাত্য সুরের প্রভাব রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে এখানে আমরা লক্ষ্য করলাম এই গানটার মধ্যে। এবং অবশ্যই সেখানে মোহাম্মদ রফির গায়কী, তার সঙ্গে সঙ্গে পর্দায় রাজেশ খান্না।
1: এই যে তুমি বললে না যে আনন্দ বক্সী নিজেও কিন্তু এই ক্ষেত্রে, মানে যদি আর ডি বর্মন এবং গুলজারের ক্ষেত্রে আমরা দেখি, এটা একটা কম্পিটিশন হতো। কখনো গুলজার বলতেন না না এবারে তুমি আগে সুর করবে না, আমি যা লিখেছি এর উপরই তোমার সুর করতে হবে। আর কখনো আর ডি বলতেন একদম না, আমি যে মিটার বেঁধে দিয়েছি তোমাকে এতেই লিখতে হবে। তো এই একটা চ্যালেঞ্জ চলতো। কিন্তু এইদিকে আনন্দ বক্সী আবার অন্যরকম ছিলেন, তিনি চাইতে নিজের ধুনটা আগে তৈরি হয়ে যাক, কারণ ধুনটা আগে তৈরি হয়ে গেলে তারপরে মিটারটা কি আছে সেটা বুঝে নিয়ে ওনার পক্ষে লিখতে আরও সুবিধে হতো। আমরা দার্শনিক গানগুলোতে তো যাবই, আমাদের যেতেই হবে, কিন্তু তার আগে যে বদনামটুকু, মানে নিন্দুকেরা তাকে যে বদনাম দিয়েছিল, যে বদনামটুকু তিনি কুড়িয়েছিলেন, সেটা হতো তাকে বলা হতো যে তিনি নাকি তুকবন্দির শায়রি করতেন। তুকবন্দ

0: আনন্দবক্সী তখন বলছেন নিজে যে হ্যাঁ, এটা হয়তো কেউ কেউই দুর্নাম রটিয়েছে, আবার কেউ কেউ এমনটা বলেছে। এর আগে কিন্তু বলিউডে এই ট্রেন্ড ছিল না, এই ট্রেন্ডটা তৈরি করলেন আনন্দবক্সী, এবং এই ট্রেন্ডটা কিন্তু তিনি ব্যবহার করলেন তার বন্ধুর ক্ষেত্রেও, রাহুল দেব বর্মনের ক্ষেত্রে। একটা ফিল্ম জওয়ানি দিওয়ানি, তার প্রত্যেকটা গানের মিটার আলাদা আলাদা আলাদা। নিশ্চয় আপনাদের মনে পড়ছে যে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, তার মিটার আলাদা। সামনে ইয়ে কন আয়া দিল মে হুই হলচল, তার মিটার আলাদা। জানে যা ঢুঁড়তা ফির রাহা, তার মিটার আলাদা। কিন্তু এই তুকবন্দির শায়রিকে ব্যবহার করছেন, দেখুন কোথাও কোথাও গানের কথার ভেতরে শুধু এটাই থাকছে, না না না না, এইটুকুই। মানে এটা যে কিভাবে একটা সিচুয়েশনকে ফুটিয়ে তুলছে, কি অসাধারণভাবে, শুনে দেখুন।
1: এই আও না।

0: এবং কি অদ্ভুতভাবে গায়ক গায়িকার কণ্ঠকে ইন্টারলিউডের পাশাপাশি ফিলার হিসেবে ব্যবহার করছেন একজন কম্পোজার। তো দুজনেই যদি অসম্ভব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাহলে ঠিক যা হয়
1: সেটাই হয়েছে,
0: তারই এটা কিন্তু রেজাল্ট বলা যায়। আমরা তিনটের সময় একটা সংবাদ বিরতিতে যাব, মাত্র 10 মিনিটের একটা সংবাদ বিরতি, তার উপরে কিন্তু আবারও কথা হবে আপনাদের সঙ্গে। আর এখানে আপনাদের জন্য আমরা অপেক্ষায় রইলাম দেবলীনা আর
1: শাশ্বতী।

0: আবহাওয়া সংক্রান্ত একটি জরুরি ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দুপুর 2:05 ফ্যাক্স আমাদের হাতে পৌঁছেছে, অর্থাৎ বিকেল 4:00 থেকে বিকেল 5:00 মধ্যে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে সুরক্ষিত স্থানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও দুপুর 2:50 যে ফ্যাক্স আমাদের কাছে এসে পৌঁছেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, সেই ফ্যাক্সে জানানো হচ্ছে যে মালদা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টা অর্থাৎ বিকেল 5:00 থেকে সন্ধে 6:00 মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সকলকে সুরক্ষিত স্থানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে।
1: আর আপনারা শুনছেন আজ সুরেলা সফরে জুটিতে দুটিতে। আজকের জুটিতে দুটিতে রয়েছেন আনন্দ বক্সী এবং আরডি বর্মন।
0: আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির ওই পারে।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে।

0: আমরা গান শুনছিলাম সীতা আর গীতা ছবি থেকে, আর এই গানের সঙ্গে সঙ্গে আমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই ছবিতে যে গল্পটা ছিল হেমা মালিনীর ডাবল রোল ছিল, তাই তো? এবং সেখানেও সেই দুটি কন্যা, তাদের যমজ বোন, কোনো কারণে তাদের জায়গা বদল হয়ে যায় এবং সেই জায়গা বদল হয়ে গিয়ে যে
1: একটা সম্পূর্ণ দুটো ভিন্ন পরিবেশে
0: বেড়ে ওঠে, পরে তাদের জায়গা বদল হয় এবং সেখানে একটা ঘোরতর একটা কি বলবো একটা হাস্যরস বলো একটা মজা, এবং তারপরে একজন অত্যাচারিত একজন অত্যাচারিত মানে সে অত্যাচার করতে পারে, এই যে সব কিছু মিলে একটা দুর্দান্ত ছবি। আর সেই ছবির গান শুনছিলাম আমরা, এই ছবিতে কিন্তু আরো দুটো গান ছিল, ভীষণ মানে
1: আরো দুটো না মানে আরো অনেকগুলো গান ছিল,
0: তার মধ্যে যে দুটো গান এক্ষুনি আমার বলতে ইচ্ছে করছে, হাওয়া কে সাথ সাথ এবং কোই লড়কি মুঝে কাল রাত, এই দুটো গানের কথা।
1: এবং আরেকটা গান তুমি মনে করে দেখো, যেখানে গীতাকে সীতা ভেবে ডাক্তারের সঙ্গে তার সম্বন্ধ হয়েছে এবং গীতা সত্যি সত্যি ডাক্তারের প্রেমে পড়েছে, ডাক্তারও গীতার প্রেমে পড়েছে, এদিকে সীতা তখন গীতা সেজে গীতার বাড়িতে, তো এইরকম সময়ে যদি তার আসল সত্যিটা জেনে যায় তাহলে তো ডাক্তারের পরিবার হয়তো বিয়েটা দেবে না, সেটা ভেবে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া। হ্যাঁ, তো সেরকম একটা গান ছিল, হ্যাঁ জি হ্যাঁ ম্যানে শারা পি হ্যায় থোড়ি সি নেহি হ্যাঁ বেহিসাব পি হ্যায়, এবং সেখানে অন্তরায় আসছে দেখে কিসি নে না দিলকে টুকরে টুটে হুয়ে ক্যা ম্যানে পি হ্যায় ইয়ে পুছা সবনে রুঠে হুয়ে, তো এই যে একটা সিচুয়েশনকে তার গানের ভেতরে ধরা। একটা ছবির কথা খুব বলতে ইচ্ছে করছে, ফিল্মের নাম কাটি পতং, এবং এই ফিল্মের একটা সিচুয়েশন যে মধু অর্থাৎ আশা পারেখ, সে তো পালিয়ে যাচ্ছিল বিয়ের রাতে এবং সে জানতো না, সে প্রেম চোপড়ার প্রেমে পড়ে পালাচ্ছিল রাজেশ খান্নাকে ফেলে, তো সে ভুল পরে ভাঙে, এবং তার বন্ধু, সে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, তার বন্ধু তার সন্তানকে পৌঁছে দিতে যাচ্ছিল তার শ্বশুর বাড়ি, সে সেই বিধবা

বন্ধু সেজে তার শ্বশুর বাড়িতে যায়, এবং সেইখানে যখন রাজেশ খান্না তাকে প্রেমের প্রস্তাব দেয়, তারা দুজন একটা নাইট ক্লাবে গেছে, সেখানে বিন্দু চিনতে পারে আশা পারেককে, এবং সে আশা পারেককে কার্যত একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাকে খানিকটা থ্রেট দেয় যে আমি কিন্তু যে কোনো মুহূর্তে তোমার সত্যিটা ফাঁস করে দিতে পারি। তো সত্যি সামন্ত এরমভাবে সিচুয়েশনটা বলে আনন্দ বক্সী এবং আর ডি বর্মনকে বললেন যে তোমার একটা গান তৈরি করো। তো শক্তি সামন্ত সামনে থেকে চলে যাওয়ার পর আনন্দ বক্সী আর ডি বর্মনকে বললেন, আচ্ছা উনি যা যা বলে গেলেন সেই কথাগুলোই তো পরপর বসিয়ে দিলে হয়, তুমি একটা মিটার রেডি করতে পারবে না? বললেন হ্যাঁ পারবো, কেন পারবো না। এবং সেইভাবে যে গানটি তৈরি হলো আমরা তার একটুখানি অংশ শুনবো, আর তারপরে আমরা চলে যাব কাটি পতঙ্গের অন্য একটি গানে, যে গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা পেয়েছিলাম এবং ফিল্মের টাইটেল ট্র্যাক বলতে যা বোঝানো হয়। টাইটেল ট্র্যাক অর্থাৎ যে গান তোমার, মানে যে গানের ভেতরে সিনেমার নামটা কোথাও লুকিয়ে থাকে, তো সেই রকম যে গান, আমরা সেই গানটায় চলে যাব। এই কারণে এই দুটো গানকে বেছে নেওয়া, কারণ একজন লিরিসিস্টের ভার্সেটাইলিটি এবং একজন মিউজিক ডিরেক্টরের ভার্সেটাইলিটি, এই ডুয়োর যে ভার্সেটাইলিটি, যে কোনো সিচুয়েশন নিয়ে একেবারে খেলা করা খুব সহজে, সেটা যাতে আপনারা বুঝতে পারেন।

0: আমরা কাটি পাতাঙ্গের গান শুনছিলাম এবং যে গানের একটুখানি অংশ আমরা শুরুতে শুনলাম এবং তারপরে আমরা গেলাম এই গানে, তো মানে কিছুই বলার নেই, যে জুটিকে নিয়ে আজকে আমরা কথা বলছি তারা চাইলে যে সব কিছু করতে পারতেন, এই দুটো গান ব্যাক টু ব্যাক তার প্রমাণ। তো আবারও আমরা এরকমই ব্যাক টু ব্যাক একটা মানে একই ফিল্মের দুটো গানে যাব,
1: দুটোর একেবারে অন্য রকম টিউন বলুন যাই বলি না কেন, আমরা তার গায়কী, তার লেখার ধরন, তার সুরের ধরন সবটাই একেবারে বিপরীত ধর্মী। সেই দুটো গান কি কি আমরা যদি একটু আগে বলি,
0: এই ফিল্মের নাম হচ্ছে হরে রামা হরে কৃষ্ণা, এবং হরে রামা হরে কৃষ্ণাতে প্রথম যে গানটি ভেবেছিলেন দেবানন্দ, মানে তিনি সিচুয়েশন যা ভেবেছিলেন যে যেখানেই হিপি ছেলেমেয়েরা তারা ভীষণভাবে নেশা করছে এবং নেশা করতে করতে হরে রামা হরে কৃষ্ণা এরকম বলছে, তো তিনি এসে তাদেরকে বলছেন, কোথাও তাদের বিবেক জাগিয়ে তুলতে চাইছেন, তিনি বলছেন যে তোমরা যাদের নাম করছো করে নিজের জীবনটা নেশায় কেন নষ্ট করছো, তোমরা রামের জীবনের দিকে তাকাও, তার স্যাক্রিফাইস দেখো, তোমরা কৃষ্ণের জীবনের দিকে দেখাও,
1: তো আসলে আমাদের যা
0: তাদের দর্শনটা নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তো এইটা বলবেন। তো তখন ওনার মনে হলো যে তিনি আরডি বর্মন আর আনন্দ বক্সির সাথে বসলেন এবং বসে বললেন যে এই যে আমি সিচুয়েশনে গান ভেবেছি, গানটা তো তৈরি করা হয়ে গেছে, এর আগে না আমার মনে হচ্ছে একটা প্রিলিউড মিউজিক দরকার, মানে এই যে জেনারেশন তারা কি করছিল সেইটাকে এস্টাবলিশ করা হবে এবং আমি তারপরে এই গানটা দিয়ে ঢুকবো। তো তখন দেবানন্দ এটা বলে চলে যান। আনন্দ বক্সির এটা পুরোপুরি আইডিয়া ছিল, তিনি আর ডি বর্মনকে বললেন যে এই জেনারেশন যেটা করছে, আমরা যেটা ফিল্মে দেখাচ্ছি, যেটা চারপাশে ঘটছে, সেটাই যদি গানের কথায় ধরি। আর ডি বললেন বেশ তাহলে তুমি লেখো। আনন্দ বক্সি লিখলেন, আরটি সুর করলেন এবং গানটা যখন তৈরি হয়ে গেল তখন সবাই মিলে দেব সাহকে ডেকে পাঠালেন। দেব সাহ গানটা শুনলেন এবং শুনে বললেন হ্যাঁ গানটা বেশ ভালোই হয়েছে, তবে কি বলো তো গানটা ফিল্মে আমি রাখবো না, কারণ আমার ওই গানটা নষ্ট হতে পারে, প্রভাব পড়তে পারে
1: যে গানটা আমরা শোনাতে চলেছি।
0: হ্যাঁ, তো তখন ইউনিটে সবাই মানুষে এরকম একটা গান দেব সাহ আপনি ফেলে দেবেন, আচ্ছা আপনি একটা কাজ করুন, এটা বরং রেকর্ডিংটা হোক, ডিস্কে থাক, আপনি না ফিল্মে ব্যবহার করলেন না। তো দেবানন্দ বললেন ঠিক আছে চলো। তারপর আশা ভোসলে গাইলেন, রেকর্ডিং হলো। রেকর্ডিং হওয়ার পর দেখা গেল ফিল্মে যে জনগোষ্ঠীকে ধরা হচ্ছে, যে বয়সটাকে ধরা হচ্ছে, তাদের যে কার্যকলাপ, তার সঙ্গে সবথেকে বেশি যদি কোনো গান যায় সেটা হচ্ছে এই গানটা।
1: আসলে ওই যে গানটা সুর করা এবং কথা লেখার সময় তারা

0: এই জনগোষ্ঠীকে অনেকটা বেশি ফলো করেছিলেন এবং ফলো করার ফলস্বরূপ এই গানটা তৈরি হয়েছিল।
1: এবং তারপরে দেবানন্দ তখন
0: একেবারেই বাস্তবসম্মত,
1: ঠিক, তখন দেবানন্দ বললেন যে না এই গানটা তো বড্ডই ভালো, ঠিক আছে তাহলে ওই গানটা যাতে ড্যামেজ না হয় সেইভাবে এই গানের স্থায়ী আর একটাই মাত্র অন্তরা ব্যবহার করব, তারপর আমরা ডিটেক্ট মানে তারপর ওই গানটা চলে যাব। ঠিক যেভাবে ফিল্মে গান দুটো পরপর এসেছিল ব্যাক টু ব্যাক, সেই রকমভাবেই দুটো গান রইল আপনাদের জন্য। স্যালিউট টু আর ডি বর্মন অ্যান্ড আনন্দ বক্সী।

0: এরপর আমরা যে ছবির গানের গল্পে যাব আর কি, সেই ছবিটি মানে প্রত্যেকের ভালো লাগা ছবি আমার প্রেম। আমার প্রেমের যে গানটা প্রত্যেকের মুখে মুখে ঘোরে, সেই গানটা কিন্তু একসময় ছবির মধ্যে ছিল না। যখন ছবিটি তৈরি হচ্ছে সেই গানটির কোনো ভাবনাই ছবির মধ্যে ছিল না। সে গানটি হচ্ছে চিঙ্গারি কৈবরকে। এই গানটা স্ক্রিপ্টের পরিকল্পনায় না থাকার কারণে তো তৈরি হয়নি গানটা। আনন্দ বক্সী অনেক পরে ছবির শেষের দিকে শক্তি সামন্তকে গানটি শোনান, লিরিক্সটা শোনান।
1: হ্যাঁ, মানে সেটাও কিন্তু একটা আড্ডার মুহূর্ত,
0: আড্ডার মুহূর্ত, মানে গল্প করতে করতে
1: শক্তি সামন্তের বাড়িতে একটা আড্ডা চলছে, সেখানে আনন্দ বক্সী রয়েছেন, রাহুল দেব বর্মন রয়েছেন, রয়েছেন রাজেশ খান্না। তো আনন্দ বক্সী নিজের ভালো লাগার জন্য নিজের মন থেকে বেশ কিছু গান লিখতেন। আবার অনেক সময় এমনও হতো কিছু গান এরকমভাবে লিখে রাখা থাকতো, কোনোটার মুখরা, কোনোটার হয়তো অন্তরা, যে যদি কাউকে শোনাতে হয় যে দেখো এটা। তো এরকম করতে করতে আনন্দ বক্সী বসে বসে গানটা বলছেন, মানে আবৃত্তি করছেন। তো সেটা শুনে তখন প্রত্যেকে ওখানে যারা যারা রয়েছেন প্রত্যেকের এত পছন্দ হয়েছে এবং সবাই বলছে যে এই গান, তুমি এই গানটা এতদিন দাওনি কেন? তখন বলেছে না, আসল কথা ফিল্মে যে যে সিকোয়েন্স আছে, কুছ তো লোক কাহিনীর মতো গান আছে, তু কন হ্যাঁ, তু কন হ্যাঁ, তেরা নাম হ্যাঁ ক্যা, সীতা ভি ইয়াহাঁ বদনাম হুই, মানে কি অসাধারণ সব কথা। যখন তোমার ধরো বড়া নাটখাট হ্যায় কৃষ্ণ কানহাইয়া, তো সেখানে রাহুল দেব বর্মন কে এস ডি বর্মন একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এটা কিন্তু পতিতালয়ে বাস করা কোনো মহিলার গান নয়, এটা একটা মায়ের গান। তো সেই কথাটা মাথায় রেখে
0: সে যে গ্রামে বাস করত, সেই পরিবেশ, দেখো লোকগানের একটা প্রভাব ভীষণ রকম রয়েছে।
1: এবং সেই মায়ের কথা, মাতৃত্বের কথা মাথায় রেখে আনন্দ বক্সী লিখলেন বড়া নাটখাট হ্যায় কৃষ্ণ কানহাইয়া, কাকড়িয়া সোদা মাইয়া, এবং সুর করলেন রাহুল দেব বর্মন। কিন্তু এই গানটার জন্য তখন শুনে না, এই গান ছবিতে রাখতেই হবে। শক্তি সামন্ত বললেন কোনো চিন্তা নেই, আমি এই গান যাতে ব্যবহার করা যায় আমি জোর করে হলো সেরকম একটা সিকোয়েন্স ঠিক ছবিতে তৈরি করব, এবং এই গান তোমরা তৈরি করো, এই গান ব্যবহার হবে।

0: बड़ी मुश्किल से मगर दुनिया में दोस्त मिलते हैं। एवं शेषेश बोला होच्छे, दौलत और जवानी एक दिन खो जाती है, सच कहता हूँ सारी दुनिया दुश्मन हो जाती है, उम्र भर दोस्त लेकिन साथ चलते हैं। ठीक ए रकम ही छिलो तादेर बंधुत्व শেষ দিন পর্যন্ত। রাহুল দেববর্মন যতদিন বেঁচে ছিলেন শেষ দিন পর্যন্ত, হয়তো সবসময় তিনি যে রাহুল দেববর্মনের জন্য গান লিখেছেন এমনটা নয়,
1: সেটা সম্ভব হয়।
0: হ্যাঁ, রাহুল দেববর্মনের জন্য অন্যান্য গীতিকাররাও গান লিখেছেন, কিন্তু যখনই তিনি কলম ধরেছেন সৃষ্টি হয়েছে ম্যাজিক। তিনি ফোক ভীষণ ভালোবাসতেন, সেই ফোক বারবার ধরা পড়েছে তার গানে। শোলের আবারও একটা তৈরি করা, মানে একটা সুর বিদেশে শুনে এসেছিলেন রমেশ সিপ্পি, এসে বললেন যে এই গান আমার চাই, মানে সে গান দেখানোর কোনো জায়গা নেই। তারপর একটা এত গুরুত্বপূর্ণ দৃশ্য ছবিতে তৈরি হলো যে ডাকাত দলের অস্ত্রশস্ত্র উড়িয়ে দেওয়া হচ্ছে,
1: এবং সে গান নিজে তিনি গাইলেন,
0: নিজে গাইছেন মেহবুবা মেহবুবা। মানে সব দিক থেকে, মানে যদি এরকম গানের কথা আমরা ধরি, যে গান আমরা শুনছিলাম এই ছবিটি নমক হারামের অন্যরকম মিটারে মজা করে লিখেছিলেন যে নদিয়া সে দরিয়া, দরিয়া সে সাগর, সাগর সে গহরা জাম,
1: সহজভাবে জীবন দর্শনের কথা বলে।

0: আবার ঠিক মৃত্যুশয্যায় শুয়ে যে বন্ধু, তাকে দেখে যে বন্ধু গাইছে, তার কণ্ঠ রোদ হয়ে আসছে, ম্যায় শায়ার বদনাম ম্যায় চলা। তো এই ছিল তাদের সম্পর্ক। এবং সত্যি কথা বলতে কি, তাদের সম্পর্কটা কোথায় যেতে পারে, ছবির সিচুয়েশনের কথা মাথায় রেখে দুজনে মিলে যা তৈরি করেছিলেন, সেটা কোথাও সেই দুজনের জীবনেও জানো।
1: এবং তারা খুব সময়কে মানে বিশ্বাস করতেন, যে সময় দিলে সে কাজ কালো জয়ী।

অনেক আগে সিনেমার সিচুয়েশনের খাতিরে তারা দুজনে তৈরি করেছিলেন, কিন্তু সেখানে অদ্ভুতভাবে রাহুল দেব বর্মন চলে যাওয়ার পর সত্যি হয়ে গিয়েছিল আনন্দ বক্সির জন্য। আর সেখান থেকে চলে যাব জীবনের অমোঘ সত্য তিনি যা লিখে গেছেন আপকি কসম ফিল্মের জন্য, জিন্দগি কে সফর মে গুজার যাতে হ্যায় জো মাকাম বো ফির নহি আতে। সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানে ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত

0: যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের যুব সমাজকে নিশানা করেছে। তিনি বলেছেন, কঠোর হস্তে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবে মাদক অপব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে মাদক অপব্যবহার রোধে তাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: एक आवाहन मैं कॉलेज और यूनिवर्सिटीज के हमारे प्रोफेसर साथियों से भी करना चाहता हूं। आप भी कोर्स की पढ़ाई के साथ साथ स्टूडेंट्स के साथ ड्रग्स के खतरों पर बात करें, नशे के खिलाफ अपने कैंपस में एक मूवमेंट चलाएं। आपके प्रयास बड़े बड़े परिणाम ला सकते हैं।
0: এই কর্মসূচিতে সারা দেশে 10,000-এরও বেশি স্থানে বিপুল সংখ্যক যুবক যুবতী অংশ নিচ্ছেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, জাতীয় সেবা প্রকল্প কর্মী, ইউথ ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক সংস্থা এবং 125-টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত থাকছেন। মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। এসবের মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, পদযাত্রা বা ওয়াকাথন, ধ্যান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচারের মতো নানা উদ্যোগ। বৈচিগ্রাম আরচালা গ্রুপের উদ্যোগে ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক এবং মাই ভারত হুগলির উদ্যোগে 4 কেন্দ্রে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত যুব সংকল্প অভিযান আজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সরাসরি সংযুক্ত থাকা 300টি নির্বাচিত সংগঠনের মধ্যে ছিল হুগলি জেলার বৈচিগ্রামের আরচালা গ্রুপ। এই উপলক্ষে আরচালা গ্রুপ হুগলি জেলার 4টি কেন্দ্রে একযোগে কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয় বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, বাগাটি সি গোপাল ব্যানার্জি কলেজ, ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয় এবং বৈচিগ্রামের আরচালার নিজস্ব কেন্দ্রে। 4টি কেন্দ্র মিলিয়ে প্রায় 1,000-এরও বেশি ছাত্রছাত্রী এই উদ্যোগে অংশগ্রহণ করে এবং নেশামুক্ত বিকশিত ভারত গঠনের শপথ গ্রহণ করে। শিলিগুড়ি পুর নিগমে উত্তরবঙ্গের বিভিন্ন পুর নিগমের কমিশনার ও প্রশাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পুরমন্ত্রী জানান, কোচবিহারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিককে হিল সিটি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্য জুড়ে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। নতুন বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের বসার ব্যবস্থা থাকবে এবং জলের ভেন্ডিং মেশিন বসানো হবে। তিনি আরও জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। বিভিন্ন বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে, যাতে ক্রেতারা স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ কিনতে পারেন।
2: আমরা 1 সেপ্টেম্বর থেকে যেহেতু পেনাল্টি জারি করছি, সেহেতু বড় বড় যেগুলো বাজার সেখানে আমরা ভেন্ডিং মেশিন দেব। একটা ভেন্ডিং মেশিন হবে যেখানে ভুট্টা দিয়ে তৈরি আর আনারস দিয়ে তৈরি একটি বায়োডিগ্রেডেবল ব্যাগ, দেখতে প্লাস্টিকের মতো কিন্তু ওটা প্লাস্টিক নয়। মাছ মাংস এই ধরনের নেবার জন্য ওই ব্যাগগুলো খুবই সুবিধাজনক। 1 টাকা দামে ওই ব্যাগগুলো ভেন্ডিং মেশিন থেকে আপনারা পেয়ে যাবেন।
0: দার্জিলিংয়ের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে। মন্ত্রীর দাবি, 2027 সালের জুন মাসের মধ্যে রাজ্যের কোথাও পানীয় জলের সমস্যা থাকবে না। পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেন তিনি। রাস্তায় আবর্জনা ফেললে কিংবা রাস্তার ওপর বালি, পাথর সহ নির্মাণ সামগ্রী ফেলে রাখলে জরিমানা করা হবে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত 5 জেলা ছাড়াও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়। উত্তর চব্বিশ পরগনা ও পার্শ্ববর্তী নদিয়া জেলার বেশ কিছু জায়গা থেকে বিগত কয়েক ঘণ্টা ধরে অনবরত বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাটের কাছ, ভাবথারার বনসকান্থা, পাটান, মেহসানা, মোরবি এবং সাবরকান্থা এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজ্যে এখনও পর্যন্ত মোট গড় বৃষ্টিপাতের 69% রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ গুজরাটে সর্বোচ্চ 95.03% বৃষ্টিপাত হয়েছে। রাশিয়ার মস্কোর একটি ইতালি রেস্তোরাঁ স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটলে 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। মধ্য মস্কোর কুদ্রিনাস্কা স্কোয়ারে গতরাতে এই বিস্ফোরণটি ঘটে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 6:35।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র

আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে আজ তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। রাজ্যপাল আর এন রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না বলে রাজ্য সরকারের নির্দেশিকা জারি। বিজেপির তৃণমূলীকরণ কখনোই হবে না বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ফের জানিয়েছেন। মহিলাদের ক্ষমতায়নে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর করার পক্ষে সওয়াল করেছেন কবি, লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন। শিক্ষক, রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী 4 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত

0: ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাশক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী এই জনভাগিদারি বা গণ অংশগ্রহণমূলক প্রচারাভিযানে 28,000-এরও বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুব যোগ দিচ্ছে। শ্রী মোদী বলেন, মাদকাশক্তি মানুষকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকেই ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়।
1: नशा केवल शरीर को नुकसान नहीं पहुंचाता, नशा एक माँ की मुस्कान छीन लेता है, नशा एक पिता के सपनों को चूर चूर कर देता है। और जब परिवार में समाज में ऐसा होता है और कहीं ना कहीं राष्ट्र की शक्ति भी कमजोर पड़ जाती है। और इसलिए हमें हर एक युवा को नशे के चुंगल में फंसने से बचाना है।
0: রাজ্যপাল আর এন রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযানের অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, যুব সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি এবং মাদকাশক্তির বিরুদ্ধে জন আন্দোলনে তাদেরই নেতৃত্ব দিতে হবে। নেশামুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ প্রমুখ। হুগলি জেলার 4টি কেন্দ্রে আজ একযোগে নেশামুক্ত যুব সংকল্প অভিযানের আওতায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, বাগাটি শ্রীগোপাল ব্যানার্জি কলেজ, ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয় এবং বৈচিগ্রামের আটচালা গ্রুপের নিজস্ব কেন্দ্রে এই কর্মসূচিতে 1,000-এরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। যে 300টি সংগঠন ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত ছিল, বৈচি গ্রামের আটচালা গ্রুপ তাদের মধ্যে একটি। এদিকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর কলেজ অব এডুকেশনের উদ্যোগে আজ বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের আওতায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সংস্থার অধিকর্তা শুভেন্দু কাঞ্জিলাল জানান, নেশামুক্ত বিকশিত ভারত গঠনের স্বপ্ন পূরণ করাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী ডক্টর জগদীশ হালদার, ডক্টর ক্যাপ্টেন এস কে গোপ, ডক্টর বুদ্ধদেব নাথ, ডক্টর পিনাকী চক্রবর্তী এবং আকাশবাণী সংবাদ বিভাগের সহকারী অধিকর্তা সন্দীপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন। নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আজ সচেতনতামূলক র্যালি করে চিকিৎসক ও অন্য আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাংকে দপ্তরের কাছে অনুমতি নিতে হবে, জানাতে হবে কোন গ্রুপে রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য। স্বাস্থ্যভবনকে না জানিয়ে রক্ত বিক্রির ঘটনায় ইতোমধ্যেই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের 11টি ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। বেসরকারি ব্লাড ব্যাংকগুলি রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে ভবিষ্যতে আরও কড়া নীতি নির্দেশিকা আনা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন।
2: আমরা দেখেছি যে আমাদের কিছু নতুন বিজ্ঞপ্তি দেওয়ার দরকার, যাতে এই রক্তের কালোবাজারি বা রক্তের পাচার বা রক্তের বিক্রি বন্ধ হয়। তাই জন্য আমরা ব্লাড প্রোডাক্টস, প্লাজমা এগুলো নিয়ে এই বিজ্ঞপ্তিটা জারি করেছি। পরবর্তীকালে আরো স্ট্রিক্ট নিয়ম মেনে এই ব্লাড ব্যাংকের রক্তদান শিবির থেকে গ্রহণ করা হয় এবং তার সেখানে যেখানে যেখানে ইউজ হবে সেটা আমাদের কথা মতো আমাদের নিয়ম মেনে করতে হবে।
0: দ্রুত নিয়োগ সহ 4 দফা দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা আজ ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনায় বসার দাবি জানিয়েছেন তারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল বলেন, এখনও পর্যন্ত 10 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। সরকারকে সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানান তিনি। নীতি নির্ধারণ, কার্যকর শাসন ব্যবস্থা, জনকল্যাণমূলক পরিষেবা প্রদান এবং দেশের সুস্থায়ী উন্নয়নের জন্য জনগণনা অপরিহার্য বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন। নিজের বাড়িতেই আজ সেলফ এনিউমারেশন বা স্বগণনার জন্য ডিজিটালি তথ্য নথিভুক্ত করেছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপির তৃণমূলীকরণ কখনোই হবে না বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ফের জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃণমূলীকরণ হলে সেই দল আর বিজেপি থাকবে না। আজও দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে সৌমিকবাবু বলেন, অল্প বিস্তর যা বিচ্যুতি আছে তা সংশোধন করতে হবে।
3: বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না, সুতরাং এটা কোনোদিন হবেই না। কেউ কেউ নিজেদের স্বঘোষিত কাউন্সিলর করে ফেলেছেন এলাকায় এলাকায়।
0: মহিলাদের ক্ষমতায়নে অভিন্ন দেবাণী বিধি বিশেষ প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন কবি, লেখক

0: সবার জন্য সমান আইন চাই, বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তারা তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি, তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি।
1: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে উঠে যাওয়ার পক্ষেও সওয়াল করে তিনি বলেন, বিজ্ঞান মনস্কতার বিকাশে এই ধরনের শিক্ষা অন্তরায় হয়ে দাঁড়ায়। রেলের নিরাপত্তার সঙ্গে কোনো সমঝোতা বা প্রকল্পের বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব বরদাস্ত করা হবে না বলে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে স্পষ্ট জানিয়েছেন। একই সঙ্গে সমস্ত রেল আধিকারিককে নিষ্ঠা, দায়বদ্ধতা এবং যাত্রী প্রথম মনোভাব নিয়ে কাজ করার আবেদন জানান তিনি। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে তিনি আজ হাওড়া, ডানকুনি, বর্ধমান সেকশন পরিদর্শন করেন। ডানকুনিতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। শিক্ষক রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উত্তর কলকাতার ইয়াং মেন্স ইনস্টিটিউটে বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় বলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মধ্যে স্বদেশী ভাবনা ছিল প্রবল। তাঁর চিন্তাভাবনা এবং কাজকর্মে আত্মনির্ভর ভারতের ভাবনা প্রথিত ছিল। দেশের ছেলেরা ব্যবসায় মনোনিবেশ করবে, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, এই ভাবনাকে জাগ্রত করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল দেশের প্রথম কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি। অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী বলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের শিল্প গড়ার যে ভাবনা এবং উৎসাহ তৈরি করেছিলেন, বর্তমানেও তা সকলকে অনুপ্রেরণা যোগায়। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর জেলাতেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে 5 থেকে 7 তারিখের মধ্যে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: বৃষ্টিপাত বেশি প্রধানত উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো আগামী 4 দিন এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও আগামী 4 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে 5 থেকে 7 তারিখের মধ্যে।
1: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ বিকেলে ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং 2-3 গোলে সামালেশ্বরী এসসির কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে আজ তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযান।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সরফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज विकसित भारत के लिए नशा मुक्त युवा संकल्प अभियान की वर्चुअल माध्यम से शुरुआत की। प्रधानमंत्री ने कहा कि विकसित भारत के लिए युवाओं का शारीरिक रूप से स्वस्थ, मानसिक रूप से मजबूत और आत्मविश्वास से भरपूर होना जरूरी है।
4: देश का युवा आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर ही रहे, यही इस अभियान का उद्देश्य है। हम सबको ये संकल्प लेना है, हमारे युवा नशे और ड्रग्स के खतरों को समझे, हर तरह से जागरूक रहे और उससे दूर रहे। और इस संकल्प में अब राष्ट्रीय नशा मुक्त युवा अभियान की बड़ी भूमिका है।
3: श्री मोदी ने कहा कि नशा मुक्ति के लिए 100 सप्ताह का जन भागीदारी अभियान शुरू किया जाएगा और देश भर में हर रविवार को साप्ताहिक कार्यक्रम होंगे। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने आज सुबह राष्ट्रपति भवन में आयोजित समारोह में प्रेसिडेंट्स बॉडीगार्ड सोल्जर थॉन दिल्ली 2026 को हरी झंडी दिखाकर रवाना किया। सोशल मीडिया पोस्ट में उन्होंने कहा कि सैनिकों के लिए दौड़ो, सैनिकों के साथ दौड़ो की परिकल्पना से प्रेरित सोल्जर थॉन नागरिकों और सशस्त्र बलों के बीच संबंधों को मजबूत करने का अनूठा मंच है। महाराष्ट्र के मुख्यमंत्री देवेंद्र फडणवीस ने कहा है कि शिक्षण संस्थानों को उद्योग के लिए तैयार, रोजगार उन्मुखी कौशल से लैस कार्यबल तैयार करने पर ध्यान देना चाहिए। उन्होंने आज नागपुर के रामदेव बाबा विश्वविद्यालय में एआई दक्षता केंद्र का उद्घाटन करने के बाद ये बात कही। मुख्यमंत्री ने कहा कि एआई, सेमीकंडक्टर और क्वांटम कंप्यूटिंग जैसी

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে। আপনার কথা 100.1 এফএম গোল্ডে।

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 8:12 হয়ে গেছে। সময়টা শুধুমাত্র আপনাদের জন্য নির্ধারিত, কারণ এখনকার অনুষ্ঠান FM গোল্ডের

থাকার অনুষ্ঠান আপনার কথা, আর আপনার কথা নিয়ে স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি কল্পলাল, কল্পলাল মজুমদার। অবশ্যই আপনি টিউন করেছেন যখন তখন, মানে এফএম গোল যখন টিউন করেছেন তখন ইতিমধ্যে যারা আমাদের সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন তারা জানেন আজকের বিষয়টি ঠিক কী রেখেছি। আজ রবিবার, একটু অন্যরকমভাবে আমাদের জীবনকে নিয়ে চিন্তাভাবনার বিষয়টা তো চলেই আসে, ঠিক সেই জায়গা থেকেই আজকে এমন একটা বিষয় রাখা হয়েছে বা বিষয় ধরা হয়েছে যে বিষয় নিয়ে আপনাদের ভাবনা চিন্তা আপনারা কীভাবে শেয়ার করছেন, কীভাবে করবেন সবটাই আপনাদের নিজস্ব মতামতের উপর নির্ভর করছে। কিন্তু আমি যেটা করতে পারি, আপনাদের প্রত্যেকের মতামত, প্রত্যেকের চিন্তাভাবনা, প্রত্যেকের যে ভাবে জীবনকে দেখেন, জীবনকে নিয়ে ভাবনা চিন্তাগুলো করেন, সেগুলোকে আমরা জাস্ট অপর অপর বন্ধুদের কাছে পাঠিয়ে দিতে পারি, ব্যাস এইটুকুই, এর বেশি কিছু না। বিভিন্ন মাধ্যমে আপনারা যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ঠিক সেইভাবেই করবেন, সেক্ষেত্রে নতুন কোনো বিষয় থাকছেই না। হোয়াটসঅ্যাপ, ফোন কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের পোস্টারের নিচেও আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামত পাঠাতেই পারেন এবং যেটা আপনারা পাঠাচ্ছেনও। প্রথমেই আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপ করেছেন যারা বা যে বা যারা, সবার মেসেজ আমি পড়ব। তার আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই, 9903 05 9992 9903 05 9992। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার মতামত জানাতে পারেন। যেমন প্রথম হোয়াটসঅ্যাপ পেয়ে যার মেসেজটি আমি পেয়েছি, তিনি হলেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। লিখেছেন, জীবনের সেরা সম্পদ সুখ, অন্য কোনো বিকল্প নয়। সত্যিকারের সুখের সন্ধান নির্মল মানসিকতার জয়। গাড়ি বাড়ি ধন সম্পত্তি সম্পদের সব রকম ফের, লোভ সংবরণের মাত্রায় থাকে তো বিপদের জের। সৎপথের আয়ের দ্বারা অর্জিত সম্পদের রাশি এনে দেয় প্রকৃত সুখ, সাথে বিজয়ের হাসি। প্রভূত সম্পদের পাহাড়, সন্দেহজনক বাতাবরণ, সুখ পাখিটিকে জবরদস্তি খাঁচায় শৃঙ্খলায়ন। প্রাণপাত পরিশ্রম করা, মানসিক শান্তির সংসার, হাসি মুখে এগিয়ে চলা পরম সুখের হাতিয়ার। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে পাঠিয়েছেন তার এই মেসেজ। এরপর কে পাঠিয়েছেন, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। লিখেছেন যে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দিদি। লিখেছেন যে সুখী জীবনের মূল চাবিকাঠি হল মানসিক শান্তি, যা আত্মতুষ্টি, সরল জীবনযাপন এবং কৃতজ্ঞতা বোধের উপর নির্ভর করে। অতিরিক্ত ধন সম্পদ বা অর্থ সাময়িক স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু তা চিরস্থায়ী বা মানসিক শান্তি নিশ্চিত করতে পারে না। শান্তি মনের চাপ কমায় এবং শরীর ও মনকে সুস্থ রাখে। যা আছে তাতেই সন্তুষ্ট থাকা এবং নিজের জীবনকে ভালোবাসার নামই শান্তি। পরিশেষে বলা যায়, বাহ্যিক জাঁকজমক বা প্রচুর ধন সম্পদ মানুষের আসল সুখ আনতে পারে না। দিন শেষে শান্তিতে ঘুমোতে পারা এবং মন হালকা রাখাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। খুব ভালো থাকবেন কল্পলালদা, আপনিও খুব ভালো থাকবেন সীমাদি, এবং এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।

এরপর আমরা একটু ফেসবুক পেজে চোখ রাখব। আসলে অনেকেই ফেসবুক পেজে আমাদের নিয়মিত মেসেজ করেন, খুব ভালো লাগে যে আমাদের দুটো মাধ্যম, আরও যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমের সঙ্গেই সবাই সংযুক্ত থাকেন এবং নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের সেই চিন্তাভাবনা, অভিনব চিন্তাভাবনার দ্বারা। আপনারা টিউন করেছেন 100.1 FM গোল্ড, আজ কল্পলাল আছে আপনাদের সঙ্গে।

ಕಾರ್ಥನಿ. ফেসবুক পেজে চোখ রাখলে প্রথমেই আমি সর্বেশ্বর পাল মহেশ হুগলি থেকে লিখেছেন তার চিন্তাভাবনা বিষয়ভাবনা আজকের যে বিষয় সুখী জীবনের জন্য সম্পদ নয় মানসিক শান্তি যথেষ্ট এই বিষয়ের উপরে তার যে চিন্তাভাবনা আছে তিনি আমাদেরকে কীভাবে শেয়ার করেছেন লিখেছেন মনের একটা অবস্থা সুখ আরেকটা অবস্থা দুঃখ যখন কোনো কারণে আমরা বঞ্চিত হয়ে থাকি দুঃখ অনুভব করি আবার প্রাপ্তিতে সুখ আমাদের মনে যদি অপ্রাপ্তির ক্ষেত্রে তার কারণ অনুসন্ধান করে নিজের ভুল বুঝে নিয়ে নিজেকে আবার প্রাপ্তিযোগ্য করার প্রস্তুতি নিই তবেই দুঃখ পাওয়ার সময় থাকে না আর যদি ঈর্ষা কাতর হয়ে পড়ি তবে দুঃখের অবধি থাকে না সর্বেশ্বর পাল মহেশ হুগলি থেকে আজকের যে বিষয় সুখী জীবনের জন্য সম্পদ নয় মানসিক শান্তি যথেষ্ট এই বিষয়ের উপরে তার চিন্তাভাবনা এভাবেই শেয়ার করেছেন এরপর শুভ্রা ভট্টাচার্য আমাদের ফেসবুক পেজে জানিয়েছেন তার চিন্তা তার যে অভিনব ভাবনা লিখেছেন বাজদ্রণী কলকাতা ৭০ থেকে লিখেছেন যে টপিকটা শুনে আমার মনে পড়ে গেল আমার দাদুর একটা ভীষণ প্রিয় কথা দাদু সবসময় বলতেন একটা কথা সুখী জীবনের জন্য অগাধ সম্পদ নয় মনের ভেতরের আসল শান্তিটাই যথেষ্ট আর জীবনের এই চড়াই উতরাই পার করতে করতে বুঝি বড়দের এই কথার চেয়ে বড় বাস্তব আর কিছুই হতে পারে না টাকা দিয়ে হয়তো আমরা দামি বাড়ি বা বিছানা কিনতে পারি কিন্তু যেটা হয় আর কি যে রাতের শান্ত মায়াবী ঘুমটা কোনো টাকা দিয়ে কেনা যায় না সম্পদ আমাদের সাময়িক আরাম দিতে পারে কিন্তু জীবনের আসল তৃপ্তি আসে একদম মনের ভেতর থেকে কোটি টাকার প্রাসাদে থেকেও মানুষ যদি রাতে শান্তিতে ঘুমোতে না পারে তবে সেই সম্পদের কোনো মূল্য নেই দিন শেষে মনের শান্তিময় এক চিলতে হাসি হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ দাদুর এই জীবন দর্শনটাই আমাদের বা আমার পথ চলার আসল শক্তি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রণী কলকাতা ৭০ থেকে পাঠিয়েছেন তার এই ভাবনা বা বিষয় ভাবনা এরপর আমরা যার মেসেজ পড়ব তিনি হলেন কাজী আবু জাফর লিখেছেন কোথা থেকে লিখেছেন আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন যে টাকা আছে যার ডাইনে বামে হাজার বন্ধু তার টাকা মান টাকা সম্মান টাকা ঈশ্বরের দান নতুন টাকার গন্ধ আমার ভীষণ পছন্দ টাকা ছাড়া জীবন ফাঁকা জগৎ ঘুরে টাকার পিছে টাকা ছাড়া মানব জন্ম মিছে মানব জন্ম তো মিছে কিন্তু মানসিক শান্তিটা কি তার মধ্যে থেকে পাওয়া যায় প্রশ্নটা কিন্তু থেকেই গেল অবশ্যই টাকা যার তার প্রচুর বন্ধু হ্যাঁ সেটা তো বন্ধুই কিন্তু প্রকৃত বন্ধু কি টাকা দেখে আসে বা টাকা যখন থাকছে তখন যারা আসছে তারাই কি প্রকৃত বন্ধু প্রশ্ন তো থেকেই যায় যাই হোক প্রত্যেকের নিজস্ব ভাবনাগুলোকে তো আপনারা শেয়ার করবেন এবং সেভাবেই আমি কিন্তু আপনাদের কাছে নিয়ে আসব আপনার পাঠানো মেসেজ শীষ মোহাম্মদ পাঠিয়েছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন সম্পদ থাকলে মানসিক শান্তি নাও থাকতে পারে আবার মানসিক শান্তি থাকলে সম্পদ নাও থাকতে পারে সম্পদ আর মানসিক শান্তি দুটোরই দরকার খালি পেটে প্রেম চলে না রাশিয়ান প্রবাদ অভাব যখন দরজা দিয়ে ঢুকবে ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে পাঠিয়েছে তার এই ভাবনা এরপর শুভ্রা ভট্টাচার্য চুঁচুড়া থেকে লিখেছে নমস্কার দাদা ভাই নমস্কার জানাই আপনাকেও লিখেছে আজকের বিষয়টা সেরা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে তো সেটা আমাদেরও একটা প্রাপ্তির জায়গা সত্যি সুখী হওয়ার জন্য সম্পদ নয় মানসিক শান্তিটাই আসল আমি মনে করি সুখ আর সম্পদ ব্যস্ত সম্পর্কে আবদ্ধ
জীবনে বাঁচতে গেলে নিশ্চয়ই কিছুটা সম্পদের দরকার, কিন্তু সেটাকে যারা সুখের চাবিকাঠি ভেবে মরিচিকার মতো

সম্পদের পেছনে ছোটে, তাদের আরজাই থাকুক, দিন শেষে মানসিক শান্তিটুকু অন্তত থাকে না। সম্পদ জীবনে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু সুখ শব্দটা চিরস্থায়ী, যা আমাদের মনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি চাইলে সম্পদ কমেও নিজেকে সুখী রাখতে পারি, যদি মন আমার তাতেই মানিয়ে শান্তি পায়। আবার মন না চাইলে অট্টালিকাও সুখও, অট্টালিকা সুখও কখনো সখনো মানসিক শান্তির উৎস নাও হতে পারে। আসলে সুখের উৎস হল আমার মন কি চায়। তাই তো কথায় আছে, যার চাহিদা যত কম তার মানসিক শান্তি তত বেশি। এ ব্যাপারে কিন্তু আমি আপনার সঙ্গে মানে কি বলবো, একমত আর কি, যে চাহিদা আসলে ওই চাহিদা থেকেই বোধ হয় নানান রকম অশান্তি মনের মধ্যে ভিড়ে মানে আমাদের গ্রাস করে আর কি, নানান রকম অশান্তি। চাহিদা না থাকলে এই সব অশান্তির জায়গাগুলোকে বোধ হয় আমাদেরও আর পোহাতে হয় না। তবে চাহিদা কি জীবনে থাকবে না, এটাও তো প্রশ্ন। অর্থাৎ ভোগবাদী লোভ লালসা সম্পদের আবর্ত থেকে জড়িয়ে বেরিয়ে যারা অনিত্য মন মনুষ্যত্ব সার্বজনীন ভালোবাসার পেছনে ছোটে, তাদের সুখ আর মানসিক শান্তিকে কোনো ছোট গণ্ডিতে পরিমাপ করা সম্ভব নয়। অপার ঐশ্বরিক শান্তি জীবনকে এক অতি প্রকৃত সুখ প্রদান করে, আর সেখানেই জীবনের চরম সার্থকতা। শুভ্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে পাঠিয়েছেন তার এই মেসেজ। আমরা তো মোটামুটি ফেসবুক পেজে যারা পাঠিয়েছেন আমাদের মেসেজ, আজকের বিষয় ভাবনা সুখী জীবনের জন্য সম্পদ নয় মানসিক শান্তি যথেষ্ট, সেগুলো পড়লাম এবং এক্সপেক্ট করব যে আপনারা আরও পাঠান এটুকু সময়ের মধ্যে, কারণ ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 8:24 হয়ে 10 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড, আর কল্পলাল আছে আপনাদের সঙ্গে আজ আপনার কথা নিয়ে। আর আপনার কথা যখন তখন আপনার পাঠানো যে ভাবনা আজকে আপনাদেরকে ভাববাচ্ছে সেটা হচ্ছে সুখী জীবনের জন্য সম্পদ নয় মানসিক শান্তি যথেষ্ট। প্রচুর লেখা আসছে, আমরা দেখি এরপর কে পাঠিয়েছে আমাদের এই বিষয় নিয়ে তার চিন্তাভাবনা। লিখেছে প্রিয় কল্পলাল দাদা ভাই, জীবনকে একসময় সম্পদে ভরিয়ে দিয়েছি। আচ্ছা, কে পাঠিয়েছে আগে দেখে নিই। উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখেছেন যে জীবনকে একসময় সম্পদে ভরিয়ে দিয়েছি, নিজেকে দিয়েছি মূল্যবান ইগো, গলায় অহংকারের চেন, ব্যালকানিতে দোলনা, বাড়ির বাগানে হেলিকপ্টার, অর্থাৎ বেঁচে থাকার এক নাতি দীর্ঘ অতিরঞ্জন। কিন্তু ভিতরে ভিতরে কি এক ভূমিকম্প গুড়গুড় করে ওঠে? আমার সব ভোগগুলো জমানোগুলো বালির মতো চুরচুর হয়ে যায়। শুরু হয় রাজার অসুখ, কিছুতেই সারে না। কিন্তু যখন এক ভবগুড়ে ভিক্ষুককে দেখলাম যার দখলের প্রত্যাশা নেই, কড়ি বিনিময়ে লোভ নেই, কিন্তু এক পৃথিবী সম্পদ আছে, কিছু পাওয়ার নেই কিন্তু না পাওয়ার মুক্তি আছে। আচ্ছা, কিছু পাওয়ার নেই কিন্তু না পাওয়ার মুক্তি আছে, তাকে দেখেই বুঝতে পারলাম সম্পদই শান্তিতে বেঁচে থাকার পাসওয়ার্ড নয়। কল্পলাল দাদা ভাই, আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি, ভালো থাকবেন, আপনিও ভালো থাকুন উত্তমবাবু। এবং খুব সুন্দর করে আজকে বিষয়টাকে ভেবেছেন, এবং এই ভাবনা সত্যি আমাদের হঠাৎ করে মাথায় আসেনি, মনে পড়ে যায় সেই আমাদের ফেলে আসা শিশুবেলার একটা গল্প, রাজার অসুখের কথা বলেছেন। সত্যি তো তাই, যার সম্পদ আছে, যার বৈভব আছে, যার বিলাসিতা আছে, সব কিছু আছে, কোথাও কি তার শান্তি ব্যাহত হচ্ছে না? কোথাও কি সে সুখ পাচ্ছে? সুখের সন্ধান তো ক্রমাগত করেই যাচ্ছে, অথচ যে ভবঘুরে যার কিচ্ছু নেই, চাল নেই, চুলো নেই, কী খাবে সে জানে না, কোথায় ঘুমোবে সে জানে না, কি পোশাক পরবে কোনো কিছুই তার ঠিক ঠিকানা নেই, সে কিন্তু দিব্য আছে। এভাবেই থাকতে পারার মধ্যে একটা অসম্ভব রকমের ভালো লাগা বা মুক্তি, যাই বলুন না কেন, সবটাই পাওয়া যায়। তবে পুরো বিষয়টা আপেক্ষিক, আমরা কিভাবে ভাবছি, আপনি কিভাবে ভাবছেন, এবং সেই ভাবনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন, এই এক্সপেকটেশনটা তো আজ আছেই আমার, এবং অবশ্যই আপনারা সেভাবেই করছেন আর কি। আমরা এরপর চলে যাব কার মেসেজ পড়তে। লিখেছেন কে, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঠি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন যে
শুভ সন্ধ্যা আর যে কল্পলাল দাদা ভাই, নমস্কার জানাই। নমস্কার দাদা, আপনাকেও জানাই অনেক শুভ সন্ধ্যা, আপনি ভালো থাকুন। আপনি লিখেছেন যে

ভৌতিক সম্পদ কেবল ক্ষণস্থায়ী আরাম দিতে পারে, কিন্তু এটি মনের ভেতরের অহংকার দূর করতে পারে না। মানুষের ইচ্ছের কোনো শেষ নেই। যার যত বেশি সম্পদ থাকবে তার তত হারানোর ভয় এবং আরও পাওয়ার লোভ তত বাড়বে। লোভ মুক্ত হওয়াই হলো আসল শান্তির চাবিকাঠি। ঠিক তাই আমি মনে করি, যার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকেন, তিনি সবচেয়ে ধনী। যার যা আছে তা নিয়েই যদি তিনি সন্তুষ্ট থাকেন, তিনি সবচেয়ে ধনী। কারণ সন্তুষ্টি হলো প্রকৃতির নিজস্ব সম্পদ। খুব ভালো এবং সুস্থ থাকবেন, আপনিও খুব ভালো থাকুন এবং এভাবেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

এরপর আমরা আবারও হোয়াটসঅ্যাপ মেসেজে যাই। আরও একবার জানিয়ে দিই আপনাদের, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903052992। হোয়াটসঅ্যাপকে করেছেন প্রভাতী ভট্টাচার্য।

প্রভাতী ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ নিয়েই চলে এলাম। সুখী হওয়ার রকম ফের ভিন্ন মানুষের ভিন্ন, কেউ সম্পদ, কেউ মানসিক শান্তি, কেউ বা অন্য। বাঁচার জন্য যেটুকু দরকার তাতেই সন্তুষ্টি, মানসিক শান্তি আসবে না যদি থাকে অপুষ্টি। সুখী হতে মানসিক শান্তি আগে সম্পদ নয়, অধিক সম্পদে মানসিক শান্তি নষ্ট হয়। সরল জীবন যাপন, নিশ্চিন্ত ঘুম, দুঃখীর দুঃখ, এসব পূরণে মেলে জীবনে অনেক সুখ। আচ্ছা, লাস্ট লাইনটা একবার পড়ছি। সরল জীবন যাপন, নিশ্চিন্ত ঘুম, দুঃখীর দুঃখ, এসব পূরণে মেলে জীবনে অনেক সুখ। প্রভাতী ভট্টাচার্য পাঠিয়েছেন বেহালা থেকে হোয়াটসঅ্যাপ। এরপর আমরা কার মেসেজ পাচ্ছি? সুমিতা রায়। সুমিতা রায় কোথা থেকে পাঠিয়েছেন? ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, শুভ সন্ধ্যা দাদাভাই। শুভ সন্ধ্যা দিদি। সুখী জীবনের জন্য সম্পদ লাগে না, লাগে ভালোবাসা। যেখানে সম্পদের চাহিদা থাকে সেখানে ভালোবাসাও থাকে না, সেখানে শুধুই চাহিদা আর চাহিদা। একটা সুখী জীবন গড়তে গেলে অনেক কিছুই ত্যাগ করে তবেই সেই জীবনে শান্তি আসে। যেখানে কোনো চাওয়া পাওয়া নেই সেখানেই শান্তি মেলে, আর সেই শান্তি সবাই পায়। সবাই পায়, আবার সবাই পায় না। শান্তির জন্য সম্পদ দরকার লাগে না। আমি তাই মনে করি জীবনে শান্তির জন্য যা হয় হবে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। অবশ্যই আমি তো ভালো থাকবো, এবং আপনারা যদি এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকেন তাহলে আমাদেরও কিন্তু ভালো লাগার পরিধিটা আরও বেশি ব্যপ্ত হবে। আসলে এইভাবেই আমাদের সম্পর্কের আদান প্রদানটা তো চলে। অন্তত এই অনুষ্ঠানের যে আপনার যে চিন্তাভাবনা, আপনার যে মত প্রকাশ, যেভাবে আপনি আপনার স্বাধীন চিন্তার দ্বারা আমাদের সমৃদ্ধ করছেন, এবং একটা বিষয়কে নিয়ে এত সুন্দরভাবে বিভিন্নজন বিভিন্নভাবে তাদের ভাবনাগুলোকে যে আমাদের কাছে পাঠাচ্ছেন এবং আমরা জানাচ্ছি অপরকে, নিজেরাও জানছি, তাতে কিন্তু সত্যি এই যে মতের আদান প্রদানের ফলে আমরা কিন্তু একে অপরে অনেক সমৃদ্ধ হচ্ছে, আমাদের জ্ঞানের ভাড়াটা কিন্তু বেড়েই চলেছে। তাই আপনাদের সংযুক্তি আমাদের ভালো থাকার একটা অন্যরকম চাবিকাঠি, এটুকু অন্তত নির্দ্বিধায় আমরা বলতে পারি। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছে, প্রিয় আপনার কথা, বাঁচার জন্য সম্পদ দরকার, কিন্তু সুখ ও সুস্থতার জন্য মানসিক শান্তি চাই। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। এরপর পাঠিয়েছে, কে পাঠিয়েছে দেখে নিই, পাঠিয়েছে হচ্ছে শঙ্খ অধিকারী, সাবরাকোন বাঁকুড়া থেকে লিখেছে, সুখী জীবনে

জন্য সম্পদ নয়, মানসিক শান্তি যথেষ্ট, ঠিক কথা, আবার ঠিকও নয়, অর্থাৎ কিছুটা ঠিক কিছুটা বেঠিক। আবেগের বসে কেউ বলতে পারেন সুখী জীবনের জন্য সম্পদে কি হবে, মানসিক শান্তি তো শেষ কথা, সে তো বটেই, কিন্তু যে সময়টা দিয়ে আমরা জীবনটাকে কাটাচ্ছি সেই সময়টার তো একটা চাহিদা আছে, আর এই চাহিদা পূরণ না হলে মানসিক শান্তি আসবে না। এই ধরুন আপনার আশেপাশে সবাই তাদের স্ত্রীদের জন্মদিনে একটা দামি উপহার গিফট করেছে, কিন্তু আপনার পয়সা নেই, কিন্তু ভালোবাসা আছে, তাতে আপনি সুখী, আপনারাও সুখী, কিন্তু বাইরে বেরোলেই সবাই গিফটের গল্প করবে, সেখানে আপনাকে চুপ করে থাকতে হবে, এটাই বাস্তব। চুপ থাকতে থাকতে এক সময় আপনি আইসোলেশনে চলে যাবেন, তখন মনে হবে এ সমাজ আপনার জন্য নয়, এ দুনিয়া বড় লোকের। আপনার সুখী জীবনে সম্পদহীনতার একটা কাঁটা খচখচ করবে সব সময়। তাই বলি, দিনকাল যা পড়ছে তাতে সুখী জীবন কাটাতে হলে ন্যূনতম সম্পদটা কিন্তু চাই, তবে শুধুই সম্পদের পেছনে ছুটে জীবন নষ্ট করার কোনো অর্থ হয় না। শঙ্খ অধিকারী সাবরাকোন মাকুড়া থেকে পাঠিয়েছেন, বিষয়টাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন আপনি, এবং অবশ্যই যে জীবন কাটাতে গেলে তো অবশ্যই একটা সম্পদ বলতে গেলে আমরা হয়তো একটা ব্যাপক অর্থে বুঝি অনেক টাকা অনেক পয়সা, অবশ্যই এই অনেক টাকা পয়সার কিন্তু চাহিদা ঠিক কতটা বা কোথায় গেলে আমাদের এই চাহিদাটা মিটবে এটা বলা যায় না, বরং একবার সম্পদের পেছনে যদি আমরা ছোটা শুরু করি তাহলে সেই ছোটাটা থামানো, মানে ছোটাটা থামানোর জায়গায় আসাটা কিন্তু কঠিন। হ্যাঁ, মিনিমাম একটা অর্থের তো দরকারই আছে, কিন্তু সেই অর্থ দিয়ে আপনার সুখটাকে কেনাটা বোধহয় একটু কঠিন হয়ে যাবে, কারণ ক্রমাগত সম্পদের পেছনে ছুটতে ছুটতে মানুষ বোধহয় নিজের সুখটাকে হারিয়ে ফেলে, ওই সম্পদের পেছনে ছোটাটাকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করে, কারণ একটার পর একটা সম্পদ যখন ক্রমাগত তার হাতে চলে আসে না, তখন আবার নতুন করে চাহিদা তৈরি হয়ে যায়, অন্তত এটা আমার মনে হয়। তাই হ্যাঁ, ব্যালেন্স করে চলতে হবে, তবে সব কিছুই একে অপানে কি বলবো, সে জীবনে বেঁচে থাকার জন্য সম্পদ অবশ্যই দরকার, কিন্তু সেই সম্পদের পেছনে ছুটতে গিয়ে সুখটা হারিয়ে ফেললে একেবারেই চলবে না, এটুকু অন্তত বলাই যেতে পারে। এরপর কে লিখেছে, কিশোর বালি হাওড়া থেকে মেসেজ করেছে, লিখেছে, গল্পলালদা শুভ সন্ধ্যা, নমস্কার আপনাকে, আমিও আপনাকে প্রতি নমস্কার জানালাম, শুভ সন্ধ্যা। লিখছেন যে আপনার কথাটা একদম ঠিক, কিন্তু কিছু মানুষ সুখের থেকেও সম্পর্কে বেশি প্রাধান্য দেয়, সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, এটাকেই সুখ মনে করে, আবার কিছু মানুষ অল্প টাকা থাক ঘরে যেমন শান্তি থাকে, ঘরে যেন সুখ থাকে এটাই খোঁজে, অর্থাৎ কিছু টাকা মানে কিছু মানুষ অল্প টাকা থেকেও সুখটাকে বেশি সুখের সন্ধানে বেশি রত থাকে। আমি অনেককে প্রশ্ন করি, তোমার তো এত টাকা পয়সা আছে এখনও, সারাদিন কেন টাকার পেছনে দৌড়চ্ছ, একটু বউ বাচ্চাকে সময় দাও, ঘুরতে যাও, ফ্যামিলির সঙ্গে সময় কাটাও, দেখবে আনন্দে থাকতে পারবে, ওরা এইসব কথায় কর্ণপাত করে না, টাকার নেশায় ডুবে আছে, বলছে টাকা রোজগার করি এটাই তো বড় সুখ, তোমার তো মানসিক রোগ হয়ে যাবে, বলে হয়ে যায় বলে হয়ে যায় হবে, মনের ডাক্তার দেখিয়ে নেব, কিন্তু আরও অনেক বেশি টাকা চাই, আমার মনে হয় এটাই এদের শান্তি। এটা ঘটনা যে টাকার পেছনে ছুটছে, তার কাছে টাকাই একমাত্র শান্তি বলে তিনি মনে করেন, সুতরাং এটা আসলে বিষয়টা খুব আপেক্ষিক, মানে কেউ মনে করেন অর্থের মধ্যে দিয়েই বোধহয় সামগ্রিকভাবে সুখের সন্ধান পাওয়া যায়, আবার অনেকেই আবার ভাবেন যে না, সুখের সুখ বিষয়টা একটু অন্যরকম, তার সঙ্গে অর্থ কোনোভাবেই জড়িত থাকতে পারে না। আচ্ছা, আমাদের 9903050992 আমাদের টেক্সট মেসেজ করেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, লিখেছেন, সুখের পথ খুঁজতে গিয়ে শান্তির পারিজাত গড়ি, সম্পদের এই বিপুল ভারে মনটা হয় ভারী, খোলা হাওয়াতে হৃদয় ভাসিয়ে শান্তির সঙ্গে ভাসি, সুখের পথ খুঁজতে গিয়ে শান্তি ভালোবাসি। পায়েল ব্যানার্জি বেলগরিয়া থেকে একটু ছন্দে ছন্দে আজকের বিষয়টাকে তুলে ধরেছেন।
এরপর পাঠিয়েছেন কে, বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে লিখেছেন।

শুভ সন্ধ্যা কল্পলালকে আজ বন্ধুত্ব দিবসে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম, গ্রহণ করলাম এবং বন্ধুত্ব দিবসে আপনাদের সকলকে আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, বড়দের প্রণাম সবটাই জানালাম। শুরুতেই জানানো উচিত ছিল, কিন্তু হঠাৎ মনে পড়লো না, মানে মনে ছিল না, আপনার এই মেসেজ পেয়ে মনে হলো হ্যাঁ আজ তো বন্ধুত্বের দিবস, আমরা তো একে অপরের সঙ্গে এভাবেই বন্ধু হয়ে থাকি, কিন্তু তবু রোজ রোজ যেহেতু কথা হয় না, যখনই কথা হয় তখন অন্তত এই যে আপনাদের প্রত্যেকের পাঠানো মেসেজগুলো আমাকে নতুনভাবে সম্পর্কটার বন্ধনটাকে আরও দৃঢ় করে। বলছেন যে দেখো সত্যি কোনো বিষয়ে সম্পদ নয়, মন থেকে শান্তি পাই সেটাই যথেষ্ট। তাই একটু ছন্দে ছন্দে বলি, সুখ মানে কোনো যন্ত্রণা নেই, ভাবনাটা বড় ভুল, যন্ত্রণা সব মেনে নিলে ফোটে স্বাচ্ছন্দ্যের ফুল। সবাই তো পারে মানিয়ে গুছিয়ে গাইতে সুখের গান, শুধু পূরণ হয় না জীবনের পথে কিছু শূন্য স্থান। নমস্কার, ধন্যবাদ, বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে পাঠিয়েছেন তার এই মেসেজ। এরপর আমাদের মেসেজ করেছেন, কে করেছেন, রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে, হাওড়া 5 থেকে লিখেছেন, নমস্কার দাদা ভাই, নমস্কার, শুভ সন্ধ্যা। যেই মানুষটার অনেক বেশি ধনসম্পদ রয়েছে কিন্তু তার জীবনে মানসিক শান্তিটাই নেই, তাহলে তার ধনসম্পদের কোনো মূল্যই রইল না। আপনি সারাক্ষণ মানসিক চাপে থাকবেন, তাই টাকা দিয়ে মানসিক শান্তি কেনা যায় না। মানসিক শান্তি অর্জনের জন্য প্রয়োজন ইতিবাচক চিন্তা, ধৈর্য এবং নিজের প্রতি আত্মবিশ্বাস। সুখী জীবন প্রতিটি ব্যক্তির উপর নির্ভর করে, তার চাহিদার উপর মানসিক শান্তি আসে। সুস্থ সম্পর্ক, সৎ জীবন, সঠিক সিদ্ধান্ত নিজেকে গ্রহণ করার ক্ষমতা থেকে এই বিষয়গুলো নির্ভর করে। আচ্ছা, আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকুন। রমা রায় ভিড় দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছেন এই মেসেজটি। ঘড়ির কাঁটা কিন্তু দেখতে দেখতে এই মুহূর্তে বলছে, যেটা সেটা হচ্ছে রাত 8:39 হয়ে গেছে। আজ কিন্তু 8:45 পর্যন্ত আছি আপনাদের সঙ্গে শুধুমাত্র 100.1 FM গোল্ডে। কল্পলাল, অবশ্যই আপনার পাঠানো যে মেসেজ, আজকের বিষয় সুখী জীবনের জন্য সম্পদ নয়, মানসিক শান্তি যথেষ্ট, এই বিষয়ের উপর আপনাদের যে ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলো থেকেই আপনারা প্রচুর মেসেজ করছেন বিভিন্ন মাধ্যমে। সেই মাধ্যমগুলো অবশ্যই আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ সবটাই রয়েছে। আমরা পরের পরেই আমরা একটু ফেসবুক পেজে চোখ রাখব। ফেসবুক পেজে চোখ রেখে যার মেসেজ আমার এই মুহূর্তে চোখের সামনে আসছে, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখেছে যে শুভ সন্ধ্যা জানাই কল্পলাল দাদা এবং FM গোল্ডের সকল সদস্যদের, শুভ সন্ধ্যা। প্রকৃত সুখ যেন এখন অধরায়, মানুষ ছুটছে সম্পদ বাড়ানোর নেশায়। জীবনে সুখের চেয়ে শান্তির চেয়ে বড় জরুরি সে কথা ভুলতে বসেছে আজ। দামি গাড়ি, উঁচু বাড়ি, উইকেন্ড শপিং, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, দেখনদারির সুখ মানুষের আপন হয়ে গেছে। ছুটির দিন বিকেলে ছাদের ঘুরে চায়ের কাপে চুমুক আর সারা সপ্তাহের গল্প আজ যেন হারিয়েছে। সম্পদ যেন সুখের সংজ্ঞা পাল্টে ফেলেছে, কিন্তু সুখী জীবনে শান্তি খুব দামি, একথা বুঝতে মানুষ যে বড় দেরি করে ফেলে। নমস্কার নেবেন, পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। আমিও প্রতি নমস্কার জানলাম, আপনিও ভালো থাকুন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকুন। এরপর সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ, লিখেছে মানসিক শান্তি অর্থাৎ সুখী মানুষই তো প্রকৃত অর্থে ধনী। মনে শান্তি থাকলে মানুষ যে কোনো কাজে জয়ী হতে পারে, অর্থ উপার্জনের মধ্যে ব্যতিক্রম নয়। অর্থাৎ ছোট্ট করে যেটা আমাদের জানিয়েছেন যে মনে শান্তি থাকলে যে কোনো মানুষ কাজে জয়ী হতে পারেন, অর্থ উপার্জনের মধ্যে ব্যতিক্রম নয়। সংঘমিত্র ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে পাঠিয়েছেন তারই

মেসেজ। এরপর কে পাঠিয়েছেন মেসেজ দেখে নি। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, শ্রবণ সাথী কল্পলাল, শুভ সন্ধ্যা। সবাই সুখী হতে চায়, তবে কেউ সুখ পায়, কেউ পায় না। প্রশ্ন হলো কোথায় সুখ? সুখের খোঁজে আমরা সম্পদ আহরণে মনোনিবেশ করে থাকি, সম্পদে সম্পদে সম্পদশালী হয়ে ঈপ্সিত সুখ অধরা থেকে যায়। আবার কেউ সম্পদহীন নির্ধন হয়েও কেবল মানসিক শান্তির অধিকারী হয়ে সুখে জীবনযাপন করে। তাই সুখের জন্য সম্পদ নয়, মানসিক শান্তি যথেষ্ট। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাঙালি থেকে। এরপর কার্তিক মণ্ডল সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ মেসেজ, লিখেছেন, সুখী জীবনের জন্য শুধু সম্পদ যথেষ্ট নয়, প্রকৃত প্রয়োজন মানসিক শান্তি। অর্থ মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু অন্তরের প্রশান্তি কিনে দিতে পারে না। যে মানুষ অল্পে সন্তুষ্ট থাকতে শেখে, সেই প্রকৃত সুখের স্বাদ পায়। ভালোবাসা, পারিবারিক বন্ধন, সততা, মানবিক সম্পর্ক জীবনকে অর্থবহ করে তোলে। অশান্ত মন নিয়ে বিলাসবহুল জীবনও আনন্দহীন হয়ে পড়ে। তাই সম্পদের পেছনে অন্ধভাবে না ছুটে মানসিক ভারসাম্য এবং শান্তিকে গুরুত্ব দেওয়া উচিত। সুখের আসল ঠিকানা মানুষের মনই, বাহ্যিক ঐশ্বর্যে নয়। মানসিক শান্তি একটি সুন্দর, সুস্থ ও পরিপূর্ণ জীবনের প্রকৃত ভিত্তি। আমাদের সময় ভীষণ কমে গেছে, দু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, একটু প্রাপ্তি স্বীকার করে নেব। পাঠিয়েছেন বাবাই সিংহ বারাসাত থেকে, সময় ভীষণ কম তাই পুরো মেসেজটা পড়া সম্ভব হলো না। এছাড়াও আমাদের আরও একজন মেসেজ করেছেন প্রদীপ বসাক পূর্ব বর্ধমান থেকে। সময় খুব কম, অবশ্যই আমাদের আজকে যাদের মেসেজ পড়তে পারলাম না, দুটো মেসেজ আমার পক্ষে পড়া সম্ভব হলো না সময়ের কাছে হার মেনে গিয়ে, তবে আগামী দিন নিশ্চয়ই আমি সেই চেষ্টাটা করব। সবাই খুব ভালো থাকুন, তবে এক্ষুনি বিদায় নিচ্ছে না, একটু সাময়িক বিদায় নিচ্ছে, ঠিক 9:30 ফিরে আসছি আবারও রবিবারের বৈঠক নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু কল্পলাল, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শুনতে থাকুন FM গোল্ড কল্পলালের সঙ্গে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. ভারতীয় বায়ু সেনা মে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান বনে। প্রি রেজিস্টার্ড ভর্তি দিল্লি ও বেঙ্গালুরু মে 31 আগস্ট সে 9 সেপ্টেম্বর 2026 তক আয়োজিত কি যা রহি হে। অধিক জানকারী কে লিয়ে www.iefrecruitment.edcil.co.in পর জায়েঁ।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold এ।

নমস্কার সকলকে, স্বাগত 100.1 FM গোল্ডে। আপনাদের সঙ্গে ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় এই মুহূর্তে বলছে 9:32 হয়ে 16 সেকেন্ড, চলে এসেছে আপনাদেরই বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার। সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এই রবিবারের বৈঠক। আসলে আজ একটা বিশেষ দিন, একেবারেই ঠিক ধরেছেন, বিশ্ব বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব এমন এক অমূল্য সম্পদ যা কোনো রক্তের সম্পর্ক নয়, তবু অনেক সময়ে রক্তের

সম্পর্কের চেয়েও অনেক অনেক বেশি গভীর হয়ে ওঠে এই বন্ধুত্বের সম্পর্ক। একজন সত্যিকারের বন্ধু আমাদের আনন্দে হাসে, দুঃখে পাশে দাঁড়ায়, ভুল হলে পথ দেখায়, আর কঠিন সময়ে সাহস যোগায়। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু প্রকৃত বন্ধুত্বের মূল্য কখনো কমে না। আসলে এই বিশ্ব বন্ধুত্বের দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা, বিশ্বাস, সহমর্মিতা আর মানবিকতার বন্ধনই পৃথিবীকে আরও অনেক অনেক বেশি সুন্দর করে তোলে। তাই আজকের এই দিনে পৃথিবীর সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অন্তরে শ্রদ্ধা এবং অবশ্যই অফুরন্ত ভালোবাসা। রবীন্দ্রনাথের একটি পংক্তি, গানের পংক্তি ভীষণ মনে পড়ে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সত্যি তাই, এই প্রার্থনাই তো আমাদের শেখায় জীবনে সাহস নিয়ে এগিয়ে চলাই বড় কথা, আর সেই সাহসের অন্যতম উৎস হতে পারে একজন সত্যিকারের বন্ধু, যিনি কঠিন সময়ে পাশে থেকে ভরসা দেন, এগিয়ে যাওয়ার শক্তি যোগান। তাই আজ বিশ্ব বন্ধুত্ব দিবসে আমরা আবারও সেই সমস্ত বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের জীবনের সমস্ত সুখ দুঃখের সঙ্গী। বন্ধুত্ব হোক বিশ্বাসের, মানবিকতার এবং ভালোবাসার। এই শুভকামনায় শুরু করব আজকের অনুষ্ঠান, তবে অনুষ্ঠানটা একটু অন্যরকম। বন্ধুত্ব দিবসে সকল বন্ধুত্বের আমি তো স্বাগত জানালাম, অবশ্যই থাকবেন, কারণ 9:30 থেকে পুরো 12:00 পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে রবিবারের বৈঠক নিয়ে। কল্পলাল আর অবশ্যই থাকবে ভালো গান।

আমরা খুব ছোট্টবেলা থেকেই শুনে এসেছি ভুল করা খারাপ। হ্যাঁ, এই কথাটা খুব ছোট থেকেই আমাদের একদম কানের ভেতর থেকে মরমে প্রবেশ করিয়ে দেয়। পরীক্ষায় ভুল করলে নম্বর কমে যায়, কাজে ভুল করলে বকুনি খেতে হয়, আর জীবনের ভুল তো কখনো কখনো আমাদের হতাশও করে। কিন্তু যদি বলি পৃথিবীর ইতিহাসে এমন অনেক আবিষ্কার আছে যেগুলো ইচ্ছে করে নয়, একেবারে দুর্ঘটনাবশত হয়ে গিয়েছিল, এমন কিছু আবিষ্কার যেগুলো না হলে আজকের এই পৃথিবী একেবারেই অন্যরকম হতো। ভাবুন তো, একজন বিজ্ঞানী একটি পরীক্ষায় ব্যর্থ হলেন। তিনি ভেবেছিলেন সব নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই ব্যর্থতাই পরে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচালো। আবারও কোথাও একজন গবেষক তার পকেটের রাখা একটি চকলেট হঠাৎ গলে গেল। বিরক্ত হওয়ার বদলে তিনি ভাবলেন এটা কেন হল, আর সেই প্রশ্ন থেকেই জন্ম নিল এমন একটি যন্ত্র যা আজ প্রায় প্রতিটি বাড়ির রান্নাঘরে আছে। হ্যাঁ, আজকে রবিবারের বৈঠকে সেরকমই কিছু অবিশ্বাস্য গল্পের কথাই উঠে আসবে, যেগুলো বা যে ভুলগুলো আসলে ভুল ছিল না, ছিল নতুন সম্ভাবনার দরজা। সালটা 1928, লন্ডনের একটি গবেষণাগার। সেখানে কাজ করছিলেন এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তিনি ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন। ছুটিতে যাওয়ার আগে কিছু পরীক্ষার পাত্র ল্যাবরেটরিতেই রেখে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন একটি পাত্রে ছত্রাক জন্মেছে। সাধারণত এমনটি হলে সেটি ফেলে দেওয়াই স্বাভাবিক, কিন্তু সেই বিজ্ঞানী একটু অন্যরকম ছিলেন। তিনি লক্ষ্য করলেন সেখানে ছত্রাকটি রয়েছে এবং তার চারপাশে ব্যাকটেরিয়া নেই, যে ছত্রাকটি তাদের মেরে ফেলেছে। এটি ছিল সেই ছোট্ট পর্যবেক্ষণ যা ইতিহাস বদলে দেয়, কারণ ছত্রাকটি থেকে তৈরি হলো পেনিসিলিন, পৃথিবীর সর্বপ্রথম বা প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। ভাবুন তো, সেদিন তিনি বিরক্ত হয়ে সেই পরীক্ষার পাত্রটি না দেখেই যদি ফেলে দিতেন, হয়তো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আরও অনেক বছর পিছিয়ে যেত। পেনিসিলিন আবিষ্কারের আগে সাধারণত সংক্রমণেও অসংখ্য মানুষের মৃত্যু ঘটত। ছোট্ট একটি ক্ষত, নিউমোনিয়া কিংবা সংক্রমণ সবই প্রাণঘাতী হয়ে উঠতে পারত। কিন্তু পেনিসিলিন আসার পর চিকিৎসা বিজ্ঞানেই যেন এক নতুন সূর্যোদয় হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক কাজেও কিন্তু এটি ব্যবহার করা হয়েছিল, এবং এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়, সব ভুল কিন্তু ব্যর্থতা নয়, অনেক সময় একটি ভুলই নতুন প্রশ্নের জন্ম দেয়, আর সেই প্রশ্নের উত্তরই বদলে দেয় পৃথিবী। সত্যি, আর যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই তখন হয়তো মনে মনে এটাই ভাবি সব শেষ, কিন্তু ইতিহাস বলছে কৌতূহল আর পর্যবেক্ষণ থাকলে ব্যর্থতার মাঝেও লুকিয়ে থাকতে পারে সাফল্যের বীজ। অন্তত এই গল্প থেকে আমরা কিন্তু তেমনটাই জানতে পারলাম। আর এমন আরও কিছু গল্প নিয়ে আপনাদের সঙ্গে থাকব, 12টা পর্যন্ত থাকবে আপনারা, এবং অবশ্যই গান। এই মুহূর্তে

একটু আগেই আমরা জানলাম কিভাবে একটি ভুলে যাওয়া পরীক্ষার পাত্র থেকে জন্ম নিয়েছিল পেনিসিলিন, যা চিকিৎসা বিজ্ঞানে একটি নতুন যুগের সূচনা করেছিল। এবারের গল্পটি কিন্তু আরেকটু মজার। এই গল্পের নায়ক কোনো ডাক্তার নন, তিনি একজন প্রকৌশলী। আর এই গল্পের শুরু একটি গলে যাওয়া চকলেট দিয়ে। সালটা 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পথে, মানে একদম শেষ পর্যায়ে। আমেরিকার একজন প্রকৌশলী তখন রাডার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তার কাজ ছিল ম্যাগনেট্রন নামে একটি যন্ত্র পরীক্ষা করা, যা শক্তিশালী মাইক্রোওয়েভ তরঙ্গ তৈরি করে। একদিন পরীক্ষাগারে কাজ করতে গিয়ে তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। তার পকেটে রাখা একটি চকলেট বার বার পুরোপুরি গলে যাচ্ছে, বা চকলেটের বার পুরোপুরি গলে যাচ্ছে। প্রথমে তিনি অবাক হলেন, গরম তো লাগেনি, তাহলে চকলেট কিভাবে গলল? অনেকেই হয়তো এটাকে কাকতালীয় ঘটনা ভেবে ভুলে যেতেন, কিন্তু তিনি ভুলে যাননি। তিনি প্রশ্ন করলেন মনে মনে, কেন এটা হলো? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হলো একের পর এক পরীক্ষা। প্রথমে তিনি ভুট্টার দানা নিয়ে

এলেন মাইক্রোওয়েভের সামনে রাখতেই কিছুক্ষণের মধ্যে দানাগুলো ফুটে উঠল। তারপর তৈরি হলো পপকর্ন। এরপর একটি ডিম নিয়ে পরীক্ষা করা হলো। কিছুক্ষণের মধ্যেই ডিমটি এত দ্রুত গরম হয়ে ফেটে গেল যে পাশের একজন সহকর্মীর গায়েও ছিঁটে পড়েছিল। তখনই বিজ্ঞানীরা বুঝলেন যে এই অদৃশ্য তরঙ্গ খাবারের ভেতর জলের যে অণুগুলো তাকে দ্রুত নাড়িয়ে তাপ তৈরি করতে পারে। সেখান থেকেই জন্ম নিল বিশ্বের প্রথম মাইক্রোওয়েভ ওভেন। তবে প্রথম মাইক্রোওয়েভ কিন্তু আজকের মতো ছোট ছিল না, প্রায় বেশ অনেকটা বড় এবং তার ওজনও অনেকটা ছিল এবং দামও ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। আর সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নত প্রযুক্তিগত উন্নতির কারণে তার আকারটাও একটু ছোট হলো, দামটাও আয়ত্তের মধ্যে এলো। তাই আজ মাইক্রোওয়েভ ওভেন পৃথিবীর কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনেরও কিন্তু একটি অংশ। কারণ মাত্র কয়েক মিনিটে আমরা খাবার গরম করি, রান্না করি কিংবা জমাট খাবার ব্যবহারযোগ্য করে তুলি। অথচ এই সুবিধে শুরু হয়েছিল একটি সাধারণ পর্যবেক্ষণ থেকে, আমার পকেটের চকলেট গুলে গেল কেন। আসলে বিজ্ঞান শুধু বড় বড় গবেষণাগারে জন্ম নেয় এমনটা নয়, অনেক সময় বিজ্ঞান জন্ম নেয় কৌতূহল থেকে। আমরা সবাই প্রতিদিন নানান ঘটনা দেখি, কিন্তু আমাদের মনের মধ্যে হয়তো বিভিন্ন সময় প্রশ্ন এলেও সেভাবে প্রশ্নটা আসে না যে এটা কেন হলো, কিভাবে এর উৎপত্তি। যারা বিজ্ঞানী, যারা সচেতন, ভীষণ চোখ কান খুলে সমাজে চলাচল করেন, তারা কিন্তু প্রশ্ন করেন এবং উত্তরও খোঁজেন। আর সেই উত্তর খুঁজতে গিয়েই পৃথিবীর পায় এই রকম নতুন নতুন আবিষ্কার। হয়তো আমাদের জীবনে এমন অনেক অনেক ঘটনা ঘটে, ছোট বড় ঘটনা, যেগুলোকে আমরা হয়তো গুরুত্ব দিই না, হয়তো নয় দিই না, কিন্তু কৌতূহল যদি বেঁচে থাকে, মানে কৌতূহল যদি আমাদের মধ্যে থাকে, তাহলে একটি সাধারণ ঘটনাও অসাধারণ হয়ে যেতে পারে, যেমনটি এই রকম দুটো ঘটনার কথা আমরা শুনলাম। তাই এখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষা নিতেই পারি যে কৌতূহলই জ্ঞানের প্রথম ধাপ, আর যে মানুষ প্রশ্ন করতে জানে সেই কিন্তু একদিন নতুন পথের সন্ধান পায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: টিউন করেছেন আপনি, আর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 9:58 হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা এই পর্ব থেকে সাময়িক বিদায় নেব, কারণ 10:10 পর্যন্ত থাকছে সংবাদ বিরতি। কিন্তু সংবাদ বিরতি ওই 10 মিনিটেরই, কারণ তারপরে আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে কথায়। আর আজ ওই রকম বেশ কিছু ভুল করে ঘটে যাওয়া ঘটনা বা কিছু ইনসিডেন্ট, যে ইনসিডেন্টগুলো কিন্তু একটা বিশ্বে চমক লাগানো একটা কিছু আবিষ্কার নিয়ে আসছে, যেটা ছাড়া বোধহয় দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়তো। কিন্তু ওই যে বললাম ভুল করা, সেটা হয়তো আমাদের প্রাত্যহিক জীবনে নানানভাবে হয়ে থাকে, কিন্তু আমাদের মধ্যে সেই কৌতূহল বা সেই সচেতনতা না থাকার কারণে আমরা সেভাবে হয়তো আবিষ্কারের জায়গায় ঢুকতে পারি না। কিন্তু সত্যি যদি একজন সচেতন বিচক্ষণ বিজ্ঞানী হন, তাহলে ওই যে ঘটে যাওয়া ভুল, সেখান থেকেই একদম বিশ্ব কাঁপানো কিছু আবিষ্কার তিনি করে নিতেই পারেন। তা সেরকম কিছু আবিষ্কারের কথায় অবশ্যই থাকবো। আপাতত ঘড়ির কাঁটা অনুযায়ী সাময়িক বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো ঠিক 10:10 আপনাদেরই বন্ধু কল্পলাল মজুমদার। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে আজ তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার প্রায় 7% হতে পারে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশ। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারি। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা দিতে হবে বলে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু, নিখোঁজ 41 জন। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি, 2030 কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত।
1: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि आज जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है, तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो। यही इस अभियान का उद्देश्य है।
0: মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী এই জনভাগিদারী বা গণ অংশগ্রহণমূলক প্রচারাভিযানে 28,000-এরও বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুব যোগ দিচ্ছে। শ্রী মোদী বলেন, মাদকাসক্তি মানুষকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকেই ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়। লোকলজ্জার ভয়ে মাদকাসক্তির মতো ঘটনা চেপে না রেখে সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান শ্রী মোদী। উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশ নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, পদযাত্রা বা ওয়াকাথন, ধ্যান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচারের মতো নানা উদ্যোগ। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারত গঠনের স্বপ্ন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই পূরণ করা সম্ভব। হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, 100 সপ্তাহের নেশামুক্ত যুব সংকল্প অভিযানের লক্ষ্য দেশের উন্নয়নে যুব সমাজকে উৎসাহিত করা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে সূচনা অনুষ্ঠানে যোগ দেন।

0: সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এই বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে, পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রে ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে পশ্চিম এশিয়া সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতে অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। ওড়িশায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 তারিখ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বালেশ্বর, ভদ্রক এবং যাজপুরে বন্যার জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল জম্মু ও কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাঙ্ককে দপ্তরের কাছে অনুমতি নিতে হবে, জানাতে হবে কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য। স্বাস্থ্যভবনকে না জানিয়ে রক্ত বিক্রির ঘটনায় ইতিমধ্যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের 11টি ব্লাড ব্যাঙ্ক রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র ওই ব্লাড ব্যাঙ্কগুলিতে গিয়ে রক্ত দিতে চাইলে তবেই তা নেওয়া হবে। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। শিলিগুড়ি পুর নিগমে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
1: বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে এবং সব রকম ভাবে যাদের তাদের কাজে অসুবিধে হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করবো। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন, রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়।
0: রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হবে। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের অদূরে সমুদ্রে আজ 271 জন যাত্রী ও ক্রু সহ একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জন প্রাণ হারিয়েছেন, 41 জন এখনও নিখোঁজ। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত 225 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের হুনান প্রদেশের চাংশা শহরে একটি বহুতল ভবনে আগুন লেগে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ জানিয়েছে, 6 জন বাসিন্দাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 4 জনের। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 acres এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকার প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দমকল কর্মীরা এলাকা জুড়ে 2 lakh বেশি একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়া 10 বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করবে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 2030 এই আসরটি হবে এই কমনওয়েলথ গেমসের শতবর্ষ। বক্সিংয়ের রেকর্ড 7 স্বর্ণপদক জয়ের সুবাদে ভারত 13 সোনা, 17 রূপো ও 9 ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে। মহিলাদের বিভাগে জেসমিন লম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতি চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন সচিন সিওয়াচ ও অঙ্কুশ পাংঘাল। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 তন্বী 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি। 2030 কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: आकाशवाणी FM गोल खांटी शोना
1: 100.1 FM गोल्ड प्रेजेंट्स স্বাধীনতা সংগ্রামের কলিকাতা পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী স্বাধীনতা সংগ্রামের কলিকাতা স্বাধীনতা সংগ্রামের কলিকাতা FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা স্বাধীনতা সংগ্রামের কলিকাতা পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী স্বাধীনতা সংগ্রামের কলিকাতা স্বাধীনতা সংগ্রামের কলিকাতা
2: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরো এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
2: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো

0: এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বিনাদাসও গেছেন। সেদিন বিনাদাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চায়।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুণালদা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল
2: ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বিনাদাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
2: ভরা বিচার সবাই দাঁড়িয়ে বিনাদাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
2: নেয়নি তো, মোটেই নেয়নি। বিনাদাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বিনাদাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
2: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বিনাদাসের জেল হয়।
0: ওকে,
2: আর 1960 ভারত সরকার বিনাদাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বিনাদাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
2: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
2: ঠিক কথা। আসলে বিনাদাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে পারে।
0: আহা, এই লাইনটা তো দারুণ।
2: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস।
0: ওকে,
2: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বিনাদাসের বাবা। সেই সূত্রে বিনাদাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে।
2: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বিনাদাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
0: সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
3: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, 100.1 FM Gold Day।

100.1 FM গোল্ড ফিরে এলাম আরও একবার আপনাদের সঙ্গে রবিবারের বৈঠক নিয়ে, সঙ্গে কল্পলাল কল্পলাল মজুমদার। আজকের এই অনুষ্ঠানে আমরা থাকব 12টা পর্যন্ত, এবং অনুষ্ঠান থেকে যেটা আমরা একটু বোঝার চেষ্টা করছি সেটা হলো ভুল কিংবা ব্যর্থতা কিংবা কোনো অপ্রত্যাশিত ঘটনা, যেটাই বলি না কেন

0: সেখান থেকেই কখনো কখনো ইতিহাস তৈরি করে। এবং যে ইতিহাসের ক্ষেত্রে দুটো পরিস্থিতি বা দুটো পরিস্থিতিতে যে যে ঘটনাগুলো ঘটে গেল, একটা নতুন আবিষ্কারের কিভাবে সন্ধান পেলাম আমরা, সেটা সত্যি আমাদের অবাক করে এবং অবাক করবেও। তবে এবারে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, যে বিষয়টা নিয়ে বলবো আর কি, যে কোথা থেকে এমন একটা বিষয় আবিষ্কার হচ্ছে, সেটা কিন্তু একটু অন্যরকম। মানে যেটা আপনার বাড়িতে কিংবা অফিসে কিংবা ছোট ছোট যে রঙিন কাগজগুলো থাকে, যেগুলোকে আমরা যেখানে আমরা ফোন নাম্বার লিখে রাখি কিংবা বাজারের তালিকা লিখি কিংবা বইয়ের পাতায় কোনো চিহ্ন দিয়ে রাখি, রাখি তো, এটা অনেকের কাছেই খুব পরিচিত একটা কি বলবো জিনিস, যেটা খুবই কাজে লাগে। হ্যাঁ, যাকে আমরা বলি পোস্ট ইট নোট, পোস্ট ইট নোট। এটি আজকের পৃথিবীর প্রায় প্রতিটি অফিস, স্কুল, হাসপাতাল, গবেষণাগার সব জায়গাতেই ব্যবহৃত হয়। কিন্তু কোথা থেকে এলো এই বিষয়টা, সেই বিষয় নিয়েই কথা হবে আজকে আপনাদের সঙ্গে। কল্পলাল আছি আপনাদের অত্যন্ত প্রিয় সময়টিতে, রবিবারের বৈঠক নিয়ে 100.1 FM গোল্ডে। কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার, বিরতির ওপারে ফিরে আসছি আবারও কথা এবং গানে আপনাদের প্রিয় সময় রবিবারের বৈঠক নিয়ে।
1: এক প্রকার থেকে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।
2: ফিরে এলাম ছোট্ট বিরতির ঠিক ওপারে আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার। এবারে যে কথা আমরা বলছিলাম, যে যেটাকে আমরা বলছিলাম পোস্ট ইট নোট, এটি আজকের পৃথিবীর প্রায় প্রতিটি অফিস, স্কুল, হাসপাতাল, গবেষণাগার সব জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, এই পোস্ট ইট নোটের জন্ম হয়েছিল ঠিক একটি ব্যর্থ আঠা থেকে। সময়টা 1968 সাল। আমেরিকার একজন প্রখ্যাত রসায়নবিদ, তিনি কাজ করতেন এবং তার কাজ ছিল খুব শক্তিশালী আঠা তৈরি করা। অনেক গবেষণার পর তিনি একটি নতুন ধরনের আঠা তৈরি করলেন, কিন্তু সমস্যা হলো সে আঠা যে মোটেই শক্তিশালী নয়, তাই এটি কোনো কাগজকে স্থায়ীভাবে আটকাতে পারে না, আবার খুলে ফেললে কাগজ ছিঁড়েও যায় না। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে আঠাটি তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ। তাই সেই কোম্পানির অনেকেই মনে করলেন যে না, এটার তো কোনো মূল্য নেই। কিন্তু তিনি ভাবলেন হয়তো আজ কাজে লাগছে না, একদিন নিশ্চয়ই এর ব্যবহার খুঁজে পাওয়া যাবে। বছরের পর বছর কেটে গেল, তারপর এলো আরেকটি কৌতূহল উদ্দীপক ঘটনা। একই কোম্পানির আরেক কর্মী প্রতি রবিবার চার্চে গান গাইতেন। গান গাওয়ার সময় তিনি বইয়ের পাতায় ছোট ছোট কাগজ গুঁজে রাখতেন, কিন্তু সমস্যা একটাই, বারবার সেই কাগজ পড়ে যেত। হঠাৎ একদিন তার মনে পড়ল যে সেই ব্যর্থ আঠা, যে আঠার হয়তো ততটা গভীরতা নেই, ততটা

শক্তপোক্ত নয়, সেই আঠা ব্যবহার করে কাগজের পেছনে হালকা প্রলেপ দিলেন। দেখা গেল কাগজটি বইয়ে লেগেই থাকছে, আবার সহজে খুলেও নেওয়া যাচ্ছে, এদিকে পাতাও নষ্ট হচ্ছে না। এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে জন্ম নিল পোস্ট ইট নোট। তাহলে ভাবুন তো, যদি তিনি এই ব্যর্থ আঠার নিয়ে নিজেই লজ্জা পেতেন বা সেটিকে তিনি ফেলে দিতেন, যদি আর্ট ফ্রাই সেই আঠার কথা মনে না রাখতেন, তাহলে আজ এই পোস্ট ইট নোট বলে কিছুই থাকতো না। কিন্তু মজার ব্যাপার হলো যে পোস্ট ইট নোট প্রথম বাজারে আসার পর খুব একটা বিক্রি হচ্ছিল না। তখন কোম্পানি কি করলো, তারা অফিসে অফিসে বিনামূল্যে তার নমুনা পাঠাতে শুরু করলো। কারণ মানুষ একবার ব্যবহার করলেই বুঝে নেবে এর গুরুত্ব ঠিক কতটা বা কতটা সুবিধাজনক, বা এর পেছনে সুবিধের জায়গা যদি একবার বুঝতে পারে তাহলে কিন্তু সেটার প্রয়োজনীয়তা থেকেই সেটি বিক্রি হয়ে যাবে। এবং আমরা জানি যে আজ প্রায় পৃথিবীর শতাধিক দেশে এই পোস্ট ইট নোট বিক্রি হয়। হলুদ রঙের পাশাপাশি অসংখ্য রং, আকার এবং ডিজাইনেও পাওয়া যায়। অনেক লেখক উপন্যাস লেখার জন্য বা লেখার পরিকল্পনা পোস্ট ইট নোটেই সাজান। সিনেমার পরিচালকরাও কিন্তু দৃশ্যের ক্রম ঠিক করবার জন্য এই পোস্ট ইট নোট দিয়ে ব্যবহার করেন। এবং অনেক সফটওয়্যার কোম্পানি আজ মিটিংয়ের সময় দেওয়াল জুড়ে পোস্ট ইট লাগিয়ে নতুন আইডিয়া নিয়ে আলোচনা করে। মনোবিজ্ঞানীরা বলেন যে হাতে লিখে ছোট ছোট নোট চোখের সামনে রাখলে অনেকের মনে রাখার ক্ষমতা বাড়ে, তাই ডিজিটাল যুগেও পোস্ট ইটের জনপ্রিয়তা কিন্তু একেবারেই কমেনি। তাহলে প্রত্যেকটা জিনিসের ব্যবহার একটু অন্যরকমভাবে চলে আসছে, কিন্তু এর আবিষ্কারটা হচ্ছে সেই একটা ভুল বা একটা এমন একটা ইনসিডেন্ট যেটার প্রতি যদি অবজ্ঞা থাকতো তাহলে হয়তো এমন একটা আবিষ্কার আমরা পেতাম না, পৃথিবীর মানুষ সেই আবিষ্কার থেকে বঞ্চিত হতো। তো এরকম কিছু আবিষ্কারের কথা অবশ্যই নিয়ে আসবো আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 10:25। আমরা আবার একটু গান নিয়ে যাই, গান শুনতে শুনতে ভাবি এরপরে কোন ইনসিডেন্টের কথা বলবো, ভুল করা ইনসিডেন্ট যেখান থেকে অনেক কিছু কিন্তু আবিষ্কার হয়ে যেতে পারে। পরপর দুটি গান আমরা শুনবো আর ডি বর্মন এবং আরতি মুখার্জির কণ্ঠে। দুটি গানের ওপারে ফিরে আসছি আবারও কথায়, শুধুমাত্র 100.1 FM গোল্ডে।

100.1 FM গোল্ডে। আজ আমরা শুনছি এমন সমস্ত আবিষ্কারের কথা, আবিষ্কারের গল্প, যেগুলো শুরু হয়েছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে। কখনো একটি ভুলে যাওয়া পরীক্ষার পাত্র, কখনো একটি গলে যাওয়া চকলেট, বা কখনো একটি ব্যর্থ আঠা। তবে এবারের গল্পটা কিন্তু আরেকটু বিস্ময়কর। একটু কল্পনা করুন, আপনার হাতে কোনো এক আঘাত লেগেছে, ডাক্তার জানতে চাইছেন হাড় ভেঙেছে কিনা, কিন্তু অস্ত্রোপচার না করেই যদি শরীরের ভেতরটা দেখা যেত। আজ আমাদের কাছে এটি খুব স্বাভাবিক, কিন্তু এক সময় ছিল এটি কল্পনারও বাইরে। সময়টা 1895 সাল, জার্মানির একটি গবেষণাগার, রাত গভীর, চারিদিকে নিরবতা। ল্যাবরেটরিতে কাজ করে চলেছেন একজন বিজ্ঞানী, তিনি ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করছিলেন। পরীক্ষার সুবিধের জন্য যন্ত্রটিকে কালো কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যাতে বাইরের কোনো আলো না বেরোয়, সেখান থেকে। হঠাৎ তার চোখে পড়ল ল্যাবের এক কোণে রাখা একটি বিশেষ পর্দা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। বিজ্ঞানী অবাক হয়ে গেলেন, যন্ত্র তো ঢাকা, তাহলে এত আলো কোত্থেকে এলো? তিনি বারবার পরীক্ষা করলেন, যন্ত্র বন্ধ করলেন, পর্দার আলো নিভে গেল, আবারও চালু করলেন, আলো ফিরে এলো। তিনি বুঝলেন এখানে এমন এক রশ্মি কাজ করছে যা মানুষের চোখে দেখা যায় না। অজানা বলে তিনি এর নাম দিলেন এক্স রে। গণিতে যেমন অজানা সংখ্যাকে এক্স বলা হয়, ঠিক তেমনি রহস্যময় রশ্মির নামও হয়ে গেল এক্স রে, ইতিহাসের প্রথম সেই এক্স রে ছবি। এরপর সেই বিজ্ঞানী রন্টজেন একটি সাহসী পরীক্ষা করলেন। তিনি তার স্ত্রীর হাতের একটি ছবি তুললেন, ছবিতে দেখা গেল হাতের হাড় আর আঙুলে থাকা সেই বিয়ের আংটি। ভাবুন তো, মানুষ প্রথমবার নিজের শরীরের ভেতরের হাড় দেখতে পেল। কথিত আছে, ছবিটি দেখে তার স্ত্রী বিস্মিত হয়ে বলেছিলেন, আমি যেন নিজের মৃত্যুকে দেখে ফিরলাম। এটা যদিও কথিত, তো এই এক্স রে আবিষ্কারের আগে শরীরের ভেতরের অবস্থা জানার জন্য চিকিৎসকদের অনেকটাই অনুমানের উপর নির্ভর করতে হতো। হ্যাঁ, স্বাভাবিকভাবেই ভেতরে কী ঘটছে যদি নাই দেখতে পায়, তাহলে তো পুরোটাই কল্পনা বা অনুমান করে নিতে হতো, যেমনটা হচ্ছে সেই অনুযায়ী চিকিৎসা। কিন্তু এক্স রে আসার পর হাড় ভেঙেছে কিনা, গুলিবিদ্ধ রোগীর শরীরে গুলি কোথায় আছে, বা আরও নানান রকম সমস্যা, ফুসফুস, দাঁত, শরীরের যা যা সমস্যা, সবটাই কিন্তু অনেক সহজে বোঝা সম্ভব হলো। প্রথম বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু এই যে আহত যে সমস্ত সেনারা ছিলেন, সে তাদের চিকিৎসাতেও এক্স রের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে মজার তথ্য হল যে 1901 সালে পদার্থবিজ্ঞানে প্রথম এই রন্টজেন এক্স রে আবিষ্কারের জন্য একটি তাকে নানানভাবে নানান ইয়েতে পুরস্কারে ভূষিত করা হয়, এবং এছাড়াও তিনি আবিষ্কারের কোনো পেটেন্ট দেননি। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানের আবিষ্কার মানব জাতির সম্পদ, তাই সবাই যেন এর সুফল পায়। আজ শুধু চিকিৎসায় নয়, বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষা, শিল্প কারখানা, যন্ত্রাংশ পরীক্ষা, এমনকি মহাকাশ গবেষণাতেও এই এক্স রে প্রযুক্তি ব্যবহৃত হয়। বর্তমান ডিজিটাল এক্স রে এই প্রযুক্তিতে আগের তুলনায় অনেক কম বিকিরণ ব্যবহার করা হয়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে এক্স রে করাতে কিন্তু অযথা ভয় পাওয়ার কোনো কারণই নেই। তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, যে একজন মানুষ একটি অদ্ভুত আলো দেখেছিলেন, তিনি চাইলে বলতে পারতেন এতে আর কি আছে, কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জন্ম নেয় এমন একটি আবিষ্কার যা আজ প্রতিদিন পৃথিবীর লাখ লাখ মানুষের চিকিৎসায় সাহায্য করছে। আমাদের জীবনেও তো এরকম কত অদ্ভুত ঘটনা ঘটে, তাই না? সবাই দেখে, সবাই লক্ষ্য করে, আবার অনেকেই দেখে না, অনেকেই লক্ষ্য করে না, কিন্তু অনেক

ময়েই আবিষ্কার শুরু হয়, চোখ দিয়ে নয়, কৌতূহল দিয়ে। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম ভাবে যদি কৌতূহল থাকতো, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনে এই কৌতূহলটা থাকে, আমাদের সব ক্ষেত্রে কৌতূহল থাকে না এমনটা নয়, কিন্তু এই আবিষ্কারের জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল বিজ্ঞানীদের সেই সব কৌতূহল থেকেই, এবং যা আজ প্রায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের, মানে কি বলবো, একটা প্রয়োজনীয় উপকরণ, বা আমি যেটা একটু আগেও বললাম যে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্ত চলতে গেলে যাদেরকে প্রয়োজন হয় বিজ্ঞানীদের, সেই আবিষ্কারগুলো কিন্তু একটু কৌতূহল, একটু সজাগ থেকে চলার কারণেই এটা সহজ হয়েছিল। ঘড়ি কাটা বলছে রাত 10:39 হয়ে গেছে। আবারও আমরা দুটো গান শুনিনি, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। দুটি গানের ওপারে ফিরে আসি আবারও কোনো এরকম আবিষ্কারের কথায়। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।

আসলে অনুষ্ঠান যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আবিষ্কারের জগতে ভাগ্যেরও যেন একটা ছোট্ট ভূমিকা আছে। তবে শুধু ভাগ্য থাকলেই তো হয় না, দরকার তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর কৌতূহল। এবারে যে প্রসঙ্গে আসবো আর কি, সেটি কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ, আজ ননস্টিক কড়াই বা ফ্রাইং প্যান প্রায় সব বাড়িতেই দেখা যায়, খুব কম তেল লাগে, খাবার সহজে লেগে যায় না, পরিষ্কার করা অত্যন্ত সহজ। কিন্তু এই ননস্টিক প্রযুক্তির মূল উপাদান টেফলন কিভাবে আবিষ্কৃত হয়েছিল জানেন কি? ফিরে যেতে হবে 1938 সালে। আমেরিকার একটি কোম্পানি গবেষণাগারে কাজ করছিলেন একজন তরুণ রসায়নবিদ, নাম রয় জি প্ল্যাঙ্কেট। আরও একবার বলি, তার নাম রয় জি প্ল্যাঙ্কেট। তিনি নতুন ধরনের একটি রেফ্রিজারেন্ট গ্যাস তৈরি করার গবেষণা করছিলেন। একদিন তিনি একটি ধাতব সিলিন্ডার খুলতে গেলেন। হিসেব মতো সিলিন্ডারের ভেতরের গ্যাস থাকার কথা, কিন্তু ভাল্ব খুলেও কোনো গ্যাস বেরোল না। প্রথমে তিনি ভাবলেন হয়তো গ্যাসটা আগেই বেরিয়ে গেছে, কিংবা সিলিন্ডারের ওজন সেক্ষেত্রে একই আছে, তাহলে ভেতরে কী আছে। কৌতূহলী প্ল্যাঙ্কেট সিলিন্ডারটি কেটে খুললেন, দেখলেন ভেতরে একটি সাদা মোমের মতো পিচ্ছিল পদার্থ জমে আছে। এটি ছিল পলিটেট্রা ফ্লুরোইথিলিন বা পিটিএফই। পরে এই উপাদানই টেফলন নামে সারা বিশ্বে পরিচিত। এই টেফলনের বিশেষত্ব কি? গবেষণায় দেখা গেল এটি খুবই পিচ্ছিল, প্রায় কোনো রাসায়নিক পদার্থই একে সহজে নষ্ট করতে পারে না, উচ্চ তাপমাত্রাও সহজে একে ক্ষতি করতে পারে না, অন্য জিনিস এর গায়ে সহজে আটকে থাকে না। বিজ্ঞানীরা বুঝলেন

এটি একটি অসাধারণ উপাদান। না, শুধু রান্নাঘরে নয়, প্রথম দিকে টেফলন ব্যবহার করা হতো সামরিক এবং বৈজ্ঞানিক কাজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ যন্ত্রপাতিতেও এটি কিন্তু ব্যবহার করা হতো। পরে মহাকাশ গবেষণাতেও টেফলনের গুরুত্ব বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে এটি পৌঁছে যায় একদম সাধারণ মানুষের রান্নাঘরে। আজ ননস্টিক প্যান, বৈদ্যুতিক তারের আবরণ, চিকিৎসা সরঞ্জাম, রাসায়নিক কারখানার পাইপ, এমনকি মহাকাশযানের বিভিন্ন অংশেও টেফলনের ব্যবহার কিন্তু রয়েছে। আসলে টেফলন একটি ব্র্যান্ড নেম, যার বৈজ্ঞানিক নাম PTFE। এই টেফলনের পৃষ্ঠদেশ এতই মসৃণ যে অধিকাংশ পদার্থ সেখানে সহজে আটকে থাকতে পারে না, এবং এর এই বৈশিষ্ট্যের জন্যই ননস্টিক পাত্রে রান্না করা হয়। অনেকেই মনে করে ননস্টিক প্যান কিন্তু সবসময় ক্ষতিকর। আসলে ভালো মানের টেফলন আবৃত যে পাত্র বা প্যান যাই বলি না কেন, সঠিকভাবে ব্যবহার করলে সাধারণত নিরাপদ বলেই ধরা হয়। তবে খালি প্যানকে অতিরিক্ত উচ্চ তাপে দীর্ঘ সময় গরম করা উচিত নয়, এবং আবরণ উঠে গেলে সেটিকে অবশ্যই বদলে ফেলা ভালো। তাহলে যেটা মূলত আমরা দেখলাম এখান থেকে, যে সিলিন্ডার থেকে গ্যাস বেরোলো না, হয়তো অনেকে সেটিকে নষ্ট বলে ফেলে দিতেন, কিন্তু রয় যে ব্ল্যাঙ্কেট সেটি কেটে দেখলেন যে ভেতরে কি হলো। সত্যি এইভাবে জীবনে কখনো যদি পরিকল্পনা মাফিক কিছু নাও হয়, তবুও সেটি যে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, এই গল্প কিন্তু তারই একটা উজ্জ্বল উদাহরণ। এমন কিছু গল্প তো থাকবেই, আজকে সময়ও প্রায় তত্তর করে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় 11টার কাটার দিকে আমরা কিন্তু এগিয়ে চলেছি। গান শোনার সময় হয়েছে, গানও শুনব, আর কথা তো হচ্ছেই, আজ ভুলবশত কিছু কিছু কাজ বা যে কাজকে খুব একটা গুরুত্ব না দিলেও চলে যেত, কিন্তু গুরুত্ব দেওয়ার ফলে এমন কিছু ইনসিডেন্ট ঠিক সেই সময় হয়েছিল যাতে করে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ হয়ে গেল বিজ্ঞানীদের সেই কৌতূহল দৃষ্টি বা কৌতূহলভাবে সব কিছুকে জানার যে ইচ্ছে, সেখান থেকেই নতুন নতুন আবিষ্কার, এবং যে আবিষ্কার আমাদের জীবনযাত্রার মান অনেক সহজ করে দিল, তেমনই কিছু আবিষ্কারের কথা তো হচ্ছে রবিবারের বৈঠকে। আমি আছি আপনাদের সঙ্গে কল্পরাল 100.1 FM গোল্ডে। আবার সময় হয়েছে দু দুটো গান শোনানোর। মান্নাদের কণ্ঠে গান শুনব, এবং মান্নাদের পরেই লতা মঙ্গেশকর থাকছে গানে গানে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 এফএম গোল্ডে।
2: সংবাদ বিরতির এবারে ফিরে এলাম আরও একবার আপনাদের সঙ্গে। 100.1 এফএম গোল্ডে আপনাদের বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 11:11 হয়ে 38 সেকেন্ড। কথা হচ্ছে বিজ্ঞানীদের নানান রকম ভুল করে যাওয়া কিছু ইনসিডেন্ট, কিছু ঘটনা যেগুলো হয়তো অদম্য কৌতূহল থেকেই জন্ম নিয়েছে একটা নতুন কিছু, যে নতুন জিনিসটির আবিষ্কার না হলে হয়তো আমাদের দৈনন্দিন জীবন নানানভাবে ব্যাহত হতো। তো সেরকমই কিছু আবিষ্কারের কথায় থাকবো আজ 12টা পর্যন্ত। তবে একটা গান শুনে নি, গানের ওপারে আরও এক আবিষ্কারের কথায় আসবো আপনাদের সঙ্গে। এফএম গোল্ডে শুনতে থাকুন, সঙ্গে রাখুন কিশোর কুমারের কণ্ঠে। এই গানটি শুনতে শুনতেই ভেবে নিই ঠিক পরের পর্বে কিভাবে আমরা আরও এক আবিষ্কারের গল্প নিয়ে আসতে পারি।

আপনার হাত থেকে একটি কাচের গ্লাস পড়ে গেল। একটু কল্পনা করুন, যদি এরকম একটি ঘটনা ঘটে তাহলে কি হবে? মুহূর্তের মধ্যেই অসংখ্য ধারালো টুকরো চারিদিকে ছড়িয়ে পড়বে, আর সেই টুকরো থেকে বড় বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। কিন্তু যদি কাচ ভাঙেও তবুও টুকরোগুলো ছড়িয়ে না পড়ে। আসলে আমরা আজ যে গাড়ির উইন্ডশিল্ড, অনেক অফিসের দরজা, ব্যাংকের নিরাপত্তা কাজ কিংবা বিভিন্ন সুরক্ষা ব্যবস্থায় যে সেফটি গ্লাস দেখি, তার জন্ম হয়েছিল কিন্তু একেবারেই দুর্ঘটনাবশত। সালটা 1903। ফ্রান্সের একজন রসায়নবিদ এদোয়ার বেনেডিক্টুস, তিনি বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সেই সঙ্গে একজন শিল্পী এবং ডিজাইনার। একদিন তার গবেষণাগারে একটি কাচের ফ্লাস্ক অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেল। তিনি ভেবেছিলেন এবার নিশ্চয়ই হাজার হাজার টুকরো হয়ে যাবে, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল। ফ্লাস্কটি ফেটে গেল ঠিকই, কিন্তু কাচের টুকরোগুলো চারিদিকে ছিটকে পড়ল না, সব টুকরোগুলো যেন একসঙ্গে আটকে রইল। বেনেডিক্টুস একটু বিস্মিত হয়ে ফ্লাস্কটি পরীক্ষা করালেন, দেখলেন কিছুদিন আগে সেই ফ্লাস্কে সেলুলোজ নাইট্রেট নামের একটি রাসায়নিক দ্রবণ রাখা হয়েছিল। দ্রবণটি পরে ফেলে দেওয়া হলেও তার একটি খুব পাতলা স্তর কাচের ভেতর শুকিয়ে লেগেছিল। সেই পাতলা স্তর

বুড়ি কাচের ভাঙা টুকরোগুলোকে একসঙ্গে ধরে রেখেছিল। হ্যাঁ, একটি ছোট্ট দুর্ঘটনা, কিন্তু তার মধ্যেই লুকিয়েছিল এক বিশাল আবিষ্কার। কারণ সেই সময় বিশ্বজুড়ে মোটর গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছিল, কিন্তু দুর্ঘটনায় সাধারণ কাজ ভেঙে যাত্রীদের মারাত্মক আঘাত লাগত। বেনেডিক্টুস ভাবলেন, যদি এমন কাজ তৈরি করা যায় যা ভাঙলেও টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়বে না, তাই তিনি গবেষণা করলেন। এরপর তৈরি হলো ল্যামিনেটেড সেফটি গ্লাস। দুটি কাচের মাঝখানে একটি স্বচ্ছ প্লাস্টিকের স্তর বসিয়ে তৈরি করা হলো নতুন এক ধরনের কাচ। ধাক্কা লাগলে কাচ ফাটবে, কিন্তু টুকরোগুলো সেই স্তরের সঙ্গে লেগে থাকবে। তাহলে এই আবিষ্কারের কথা যখনই ভাবি, আমরা বাসে, গাড়িতে বা ট্রেনে যাতায়াত করি, তখন খুব একটা খেয়াল করি না আমাদের নিরাপত্তার জন্য বিজ্ঞান কীভাবে কাজ করছে। আজ গাড়ির সামনের কাজ, অনেক উঁচু ভবনের নিরাপত্তা কাজ, ব্যাংকের সুরক্ষা কাজ, কিছু হাসপাতালে বিশেষ কাজ, এমনকি জাদুঘরের মূল্যবান জিনিস রক্ষার কাজেও সেই সেফটি গ্লাস ব্যবহার করা হয়। আর অসংখ্য মানুষের জীবনও কিন্তু বাঁচিয়েছে এই সেফটি গ্লাস। তখনকার তুলনায় আজকে সেফটি গ্লাস, হ্যাঁ, অনেক বেশি শক্তিশালী, অনেক স্বচ্ছ এবং নিরাপদ। তাহলে ভাবুন তো, সেদিন এদুয়ার বেনেডিক্টুস ভাঙা ফ্ল্যাস্কটি না দেখেই যদি ফেলে দিতেন, যদি তিনি কৌতূহলী না হতেন, যদি এই সব গুলো না ঘটত, তাহলে গাড়ির দুর্ঘটনায় আরো আরো অনেক মানুষ আহত হয়ে পড়তেন। তাহলে আমরা অনেক সময় এই ভাঙাকে শুধুমাত্র ক্ষতি হিসেবে দেখেছি, কিন্তু এই যে কাহিনীর কথা এক্ষুনি আপনাদের বললাম, সেখানে কখনো কখনো একটি ভাঙা জিনিসই একটি নতুন নিরাপত্তার পথ দেখায়। তাই জীবনের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনাকে শুধু সমস্যা ভেবে দূরে সরিয়ে দেবেন না, সেখানেই হয়তো লুকিয়ে আছে নতুন, হ্যাঁ, একেবারেই নতুন কোনো সম্ভাবনা।

এবারে এমন একটি মানুষের কথা বলবো যিনি জীবনে এতবার ব্যর্থ হয়েছিলেন যে তাকে অনেকেই পাগল বলতেন, কিন্তু সেই মানুষটি শেষ পর্যন্ত এমন একটি আবিষ্কার করেন যার উপর দাঁড়িয়ে আছে আধুনিক পরিবহন ব্যবস্থার একটা বড় অংশ। তার নাম চার্লস গুডইয়ার। উনিশ শতকের শুরুতে রাবার নতুন একটি উপাদান হিসেবে জনপ্রিয় হচ্ছিল, কিন্তু সমস্যা ছিল অনেক। গরমে রাবার নরম হয়ে যেত, আঠার মতো লেগে থাকত, আবার শীতে এতটাই শক্ত হয়ে যেত যে সেটা ফেটে যেত। অর্থাৎ বছরের সবসময় ব্যবহারের যোগ্য ছিল না। চার্লস গুডইয়ার ঠিক করলেন এই সমস্যার সমাধান করতেই হবে। তিনি তার গবেষণার পথ বেছে নিলেন এবং যেটি ছিল ভীষণভাবে কঠিন। গুডইয়ার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নানান রাসায়নিক দিয়ে পরীক্ষা চালিয়ে গেলেন। কখনো সাফল্য এলো, কখনো বা এলো না, বরং না আসার তালিকাটাই দীর্ঘ। স্বাভাবিকভাবে এই সংসারে তো অর্থের অভাব দেখা দেবে, এমতো অবস্থায় ঋণ বাড়তে লাগল। এমনকি জীবনের এক সময় তাকে ঋণের কারণে কারাগারেও যেতে হয়েছিল, কিন্তু কারাগার থেকে পেরিয়ে

আবারও গবেষণায় ফিরে আসেন। এমন জেদ কিন্তু খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। হ্যাঁ, একদিন তিনি রাবারের সঙ্গে সালফার মিশিয়ে পরীক্ষা করছিলেন, হঠাৎ সেই অসাবধানতাবশত সেই মিশ্রণটি গরম উনুনের ওপর পড়ে যায় বা স্টোভ সেখানে পড়ে যায়। তিনি তো ভাবলেন যে সব শেষ, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। রাবারটি পুড়ে নষ্ট হয়ে যায়নি, বরং সেটি শক্ত হল, আবার নমনীয় হল, গরমেও গলল না আবার ঠান্ডাতেও ভাঙল না। তিনি বারবার পরীক্ষা করলেন, প্রতিবারই একই ফল। এই দুর্ঘটনাই ছিল আধুনিক রাবার প্রযুক্তির জন্ম। সত্যি এই প্রক্রিয়ার নাম দেয়া হয় ভলকানাইজেশন। এবারে প্রশ্ন হলো যে কেন এই ভলকানাইজেশন নাম দেয়া হয়েছে? রোমান পুরাণে আগুন এবং ধাতু শিল্পের দেবতার নাম ছিল ভলকান। আগুনের সাহায্যে এই নতুন প্রক্রিয়া সম্পন্ন হয়, তার নাম থেকেই রাখা হয় ভলকানাইজেশন। সত্যি যদি এই আবিষ্কারের ফলে আমরা একটু পৃথিবীর দিকে তাকাই, বিশ্বের দিকে তাকাই, তাহলে আমরা অবশ্যই যেটা পাই সেটা হচ্ছে গাড়ির টায়ার, মোটরসাইকেলের টায়ার, বাস, ট্রাক, বিমানের চাকা, শিল্প কারখানার বেল্ট, রাবারের পাইপ, জুতোর তলা, অসংখ্য যন্ত্রাংশ, সব ক্ষেত্রে কিন্তু এই ভলকানাইজড রাবারের ব্যবহার রয়েছে। হ্যাঁ, একটি দুর্ঘটনা একটি নতুন উপাদান দিয়েছে, শুধু এমনটাই নয়, বরং বদলে দিয়েছে আধুনিক শিল্পের সেই ভবিষ্যৎ। এভাবেই প্রত্যেক যে আবিষ্কার দেখছি, যেই বিশেষ করে এই আবিষ্কারটি অন্যান্য গল্পের থেকে একটু আলাদা মনে হতেই পারে, কারণ এখানে শুধু একটি দুর্ঘটনা নয়, আছে বছরের পর বছর ব্যর্থতা, আছে অর্থ কষ্ট, আছে মানুষের উপহাস, আর আছে অদম্য ইচ্ছাশক্তি। চার্লস গোডিয়ের যদি মাঝপথে হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আজকের এই পৃথিবী অনেকটাই অন্যরকম হয়ে যেত। তাই সাফল্য অনেক সময় হঠাৎ আসে না, সাফল্যের দরজায় পৌঁছতে অসংখ্য ব্যর্থতার সিঁড়ি কিন্তু বেয়েই ওপরে উঠতে হয়। এরকম ব্যর্থতার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সাফল্যের দরজায় গিয়ে পৌঁছনো, বিশ্বের এরকম নজির বহুই আছে, আর চেষ্টা করব সেখান থেকেই বেছে বেছে এমন কিছু কথা বা এমন কিছু কাহিনী তুলে আনতে যেগুলো সত্যি বিস্ময়কর, এবং যার সেই ব্যর্থতার ফলে যে আবিষ্কারটি তিনি বিশ্বে নিয়ে এসেছিলেন, যেটি ছাড়া কিন্তু বিশ্ব প্রায় অচল হয়ে পড়ত, তেমন কিছু কথা, তেমন কিছু গল্পের কথা অবশ্যই নিয়ে আসবো। ঘড়ি কাটা বলছে এই মুহূর্তে রাত 11:32, আবারও শোনার সময় হয়েছে দুটি গানের। শুনবো আশা ভোসলে এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটি গান। গানের ওপারে তো কথা হচ্ছেই, যেমন হবে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।

আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস ভীষণভাবে দেখা যায় বা খেয়াল করা যাচ্ছে, যে বড় বড় আবিষ্কার সবসময় যে বড় বড় ল্যাবরেটরিতে জন্ম নেয় এমনটা কিন্তু নয়। কখনো একটি ভুল, কখনো একটি দুর্ঘটনা, আবার কখনো প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। এবারে যে ঘটনাটির কথা বলবো সেটি ঠিক তেমনই একটি ছোট্ট কাঁটাযুক্ত বীজ, যেটিকে মানুষ বিরক্তিকর আগাছা বলেই চিনত। সেই বীজই একদিন বদলে দিল পৃথিবীর কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন। সালটা 1941, সুইজারল্যান্ডের একজন প্রকৌশলী জর্জ দ্য মেস্ট্রাল। একদিন তিনি তার কুকুরকে নিয়ে পাহাড়ি জঙ্গলে হাঁটতে বেরিয়েছিলেন। ঘুরে ফিরে বাড়ি এসে দেখেন তার জামা কাপড়ে আর কুকুরের লোমে অসংখ্য ছোট ছোট কাঁটাযুক্ত বীজ আটকে গেছে। আমাদেরও নিশ্চয়ই এমন অভিজ্ঞতা অনেক বার হয়েছে, কারণ গ্রামে গঞ্জে মাঠে হাঁটলে অনেক সময় জামায় ছোট ছোট কাঁটা বা বীজ লেগে যায়, বেশ বিরক্তিকর ব্যাপার। অনেকে ঝেড়ে ফেলে দেন, কিন্তু জর্জ দ্য মেস্ট্রাল ভাবলেন এগুলো এত শক্ত করে আটকে থাকে কিভাবে। এই একটি প্রশ্নই ইতিহাস বদলে দিল। তিনি একটি বীজ নিয়ে মাইক্রোস্কোপের নিচে রাখলেন আর তখনই তিনি দেখলেন বীজের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র হুক বা বাঁকানো কাঁটা রয়েছে। এই হুকগুলো কাপড়ের তন্তু বা পশুর লোমের সঙ্গে আটকে যায়। প্রকৃতি নিজেই এমন এক ব্যবস্থা তৈরি করেছে যাতে বীজ দূরে দূরে ছড়িয়ে পড়তে পারে। জর্জ দ্য মেস্ট্রাল ভাবলেন যদি মানুষও এই একই পদ্ধতি ব্যবহার করতে পারে, অর্থাৎ এই পদ্ধতিতে অন্যভাবে যদি মানুষের জীবনে কাজে লাগানো যেতে পারে। ভাবনাটা সহজ ছিল, কিন্তু বাস্তবে তৈরি করাটা কিন্তু একেবারেই সহজ ছিল না। তিনি একের পর এক কাপড়, সুতো, প্লাস্টিক সব কিছু নিয়ে পরীক্ষা করলেন। অনেকবার ব্যর্থ হলেন, হুক ঠিক মতো কাজ করল না, কখনো বা খুব শক্ত হয়ে গেল, আবার কখনো খুব সহজেই খুলে গেল। অবশেষে প্রায় 8 বছরের নিরলস গবেষণার পর তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করলেন, একপাশে অসংখ্য ক্ষুদ্র হুক আর অন্য পাশে অসংখ্য নরম লুপ, দুটিকে একসঙ্গে চাপ দিলেই আটকে যায়, আবার টান দিলেই খুলে যায়। এই বিষয়টাকেই তিনি কাজে লাগালেন। তাহলে আমরা যদি চারিদিকে তাকিয়ে দেখি, হয়তো আপনার জুতোর ফিতে নয়, ভেলক্রো লাগানো স্কুল ব্যাগে আছে, শিশুদের পোশাকে আছে, রক্তচাপ মাপার বেল্টে আছে, অর্থোপেডিক বেল্টে আছে, স্পোর্টস গ্লাভসে আছে, ক্যামেরার ব্যাগে আছে, এমনকি মহাকাশচারীর পোশাকেও ভেলক্রো ব্যবহার করা হয়েছে যাতে জিনিসপত্র ভেসে না যায়। একটি আগাছার বীজ আজ তার ধারণা পৌঁছে গেছে মহাকাশ পর্যন্ত। তাই শুরুতে অনেকেই এই ভেলক্রোকে গুরুত্ব দিতে চায়নি, অনেকেই বলেছিলেন এটি কখনো জনপ্রিয় হবে না, কিন্তু কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মহাকাশ অভিযানে ভেলক্রো বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ওজনহীন অবস্থায় ছোট্ট জিনিসপত্র আটকে রাখতে এটি দারুণ কাজে।

থাকে। আজ বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন ভেলক্রো ব্যবহার করছেন, কিন্তু এর পেছনের যে গল্পটি, সে গল্পটি কিন্তু সত্যি অনেকেরই কম জানা। সেই ছোট্ট বীজ থেকে এত প্রয়োজনীয় একটি উপাদান, মেয়ের কথা বা উপাদানের কথা বা তার সেই ধারণা মাথায় চলে আসা, এটা কিন্তু সত্যি খুব বিচক্ষণ মানুষ বা বিচক্ষণ বিজ্ঞানী তো অবশ্যই হতে হবে। খুব বিচক্ষণতা না থাকলে এভাবে, ওই যে শুরুতেই বললাম যে ল্যাবরেটরিতে সবসময় যে আবিষ্কারগুলো বা গবেষণা করেই আবিষ্কারগুলো বের হচ্ছে এমনটা নয়। প্রকৃতিতে ঘটে যাওয়া, বিজ্ঞানীদের সঙ্গে ঘটে যাওয়া নানান রকম ইনসিডেন্ট, সেখান থেকেও কিন্তু নিত্য নতুন আবিষ্কার হয়েই চলেছে, যেগুলো সত্যি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়, যেগুলোর আবিষ্কার না হলে হয়তো আমাদের জনজীবন আজ নানানভাবে বিপর্যস্ত হয়ে পড়ত। ঘড়ি কাটা বলছে রাত 11:45 হয়ে 17 সেকেন্ড। সময় আছে আবার একটু গান শোনার, পরপর দুটি গান। প্রথম গানটি অরুন্ধতী ওম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে একটি গান শুনব, তারপর মান্নাদের কণ্ঠে আরও একটি গান শুনে ফিরে আসছি আবারও কথায়। সময় খুব কম, এটুকু সময়ের মধ্যে যেটুকু তথ্য বা ইনফরমেশন দেওয়া সম্ভব হয় দিয়ে নেব। আপাতত আমরা গানে ফিরে যাই, গানের উপরে ফিরে আসছি আবারও কথায়।

আজকে এই অনুষ্ঠানে একের পর এক এমন সমস্ত আবিষ্কারের কথা আমরা শুনছি বা জানাচ্ছি আপনাদের, যেগুলো হয়তো শুরু হয়েছিল ভুল বা দুর্ঘটনা কিংবা কোনো অপ্রত্যাশিত ঘটনা থেকে। কিন্তু এবার এমন একটি জিনিসের কথা বলবো যা প্রায় প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো সময় কাজে লাগে। কিছু ভেঙে গেলে খেলনা জোড়া লাগাতে, ভাঙা কাপের হাতল আটকাতে কিংবা ছোটোখাটো মেরামতির কাজে আমরা ব্যবহার করি সুপার গ্লু। কিন্তু এই সুপার গ্লু জন্ম হয়েছিল একেবারেই একটা ঘটনা চক্রে। সালটা 1942, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আমেরিকার একজন রসায়নবিদ নতুন ধরনের স্বচ্ছ প্লাস্টিক তৈরি করার চেষ্টা করছিলেন, যা যুদ্ধ বিমানের নিশানা দেখবার যন্ত্রের ব্যবহার করা যাবে। ডক্টর হ্যারি কুভার, সেই বিজ্ঞানী। গবেষণার সময় তিনি একটি নতুন রাসায়নিক তৈরি করলেন, কিন্তু সমস্যা হলো যে জিনিসে এটি লাগানো হচ্ছে সেটাই শক্তভাবে আটকে যাচ্ছে, কাচে লেগে যাচ্ছে, ধাতুতে লেগে যাচ্ছে, যন্ত্রপাতিতেও লেগে যাচ্ছে, গবেষণার কাজই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ডক্টর কুভার বিরক্ত হয়ে বললেন, না, এটা দিয়ে আমাদের কাজ হবে না। বরং সেই রাসায়নিকটি একপাশে সরিয়ে রাখা হলো। তার ঠিক 9 বছর পর 1951 সাল অন্য একটি গবেষণা করার সময় আবার সেই পুরনো রাসায়নিকটির কথা মনে পড়ল। এবার বিজ্ঞানীরা বুঝতে পারলেন যেটিকে তারা সমস্যা ভেবেছিলেন সেটি আসলে তার সবচেয়ে বড় শক্তি। এটি খুব দ্রুত অত্যন্ত শক্তভাবে জিনিস জোড়া লাগাতে পারে, আর সেখান থেকেই জন্ম নিল সুপার গ্লু। একেবারেই আজই গ্লুস

সুপার গ্লু বাড়ির ছোটোখাটো কাজে নয়, ইলেকট্রনিক্স যন্ত্র মেরামত, শিল্প কারখানা, মডেল তৈরি, গাড়ি শিল্প, চিকিৎসা ক্ষেত্র অনেক অনেক জায়গাতেই ব্যবহৃত হয়। বিশেষ ধরনের চিকিৎসা আঠা ছোটো ক্ষত সাময়িকভাবে বন্ধ করাতেও ব্যবহার করা হয়, যদিও সেগুলো সাধারণ বাজারের সুপার গ্লু নয়, চিকিৎসার জন্য ঠিক আলাদাভাবে তৈরি। এইভাবেই এই আঠা বাতাসের আর্দ্রতার সঙ্গে এসে খুব দ্রুত শক্ত হয়ে যায়। এবং ডক্টর হ্যারি কুভার পরে মজা করে বলেছিলেন যে আমি যে জিনিসটিকে একসময় ফেলতে চেয়েছিলাম সেটিই আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার হয়ে গেল। একেবারেই তাই, এই সমস্ত আবিষ্কার যেগুলো সত্যি আমাদেরকে অবাক করে, যে জীবনে এমন অনেক ঘটনা আসে যেগুলো প্রথমে বিরক্তিকর মনে হলেও আমরা জানি এটার কোনো মূল্য নেই, কিন্তু একটু সময়, একটু ধৈর্য আর একটু ভাববার ক্ষমতা থাকলে একটি ব্যর্থতাকেও সাফল্যে পরিণত করতে পারে বা করা যায়। ডক্টর হ্যারি কুভারের গল্প কিন্তু, বা এই ঘটনা কিন্তু আমাদের ঠিক সেই কথাই শেখায়, যে কোনো কিছুই বা কোনো কিছু নিয়েই হতাশা আসার কোনো কারণ নেই, সব কিছুর পেছনেই, সেই ব্যর্থতার পেছনেই সাফল্য আপনার একদম সামনের দরজায় হয়তো চলে আসবে। তো এভাবেই আমরা একের পর এক সত্যি গবেষণার যে বিষয়গুলো আমরা দেখলাম বা যেভাবে আবিষ্কারের বিষয়গুলো উঠে এলো আমাদের সত্যি অবাক করে এবং অবাকভাবে ভাবায় যে আমাদের প্রাত্যহিক জীবনটাকে কত সহজ করে দিয়েছে তাদেরই সঠিক পর্যবেক্ষণ। যাই হোক, ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 11:56, আর সময় নেই, আপাতত গান শুনতে শুনতে সকলকে শুভরাত্রি জানাতেই হবে, সময় সেরকমই বলেছে। তবে আবারও কথা দিয়ে যাচ্ছি, এরকম কোনো দিনে, এরকম কোনো রবিবারের সন্ধ্যেতে আপনাদের সঙ্গে ফিরে আসব ঠিক এরকম নানান আবিষ্কারের কাহিনী নিয়ে। আপনাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলাম আপনাদের বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার। আপাতত সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে শুনতেই আজকের মতো সকলকে শুভরাত্রি জানাই, আবারও কথা হবে। খুব ভালো থাকবেন, সঙ্গে রাখবেন 100.1 FM গোল্ডকে।

জগন্ময় মিত্রের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়। প্রথম গানটি প্রণব রায়ের কথায়, কমল দাশগুপ্তের সুরে।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানটির গীতিকার লক্ষ্মীকান্ত রায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

শৈলেন রায়ের কথায়, হিমাংশু দত্তের সুরে, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শেষ গানটি।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। প্রথম গানটির গীতিকার এবং সুরকার সুধীন দাশগুপ্ত।

শুনছেন আধুনিক গান। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের সুরে।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মান্না দে। প্রথম গানটি গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, কণ্ঠশিল্পীর নিজের সুরে।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গান। মান্নাদের পরে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথম গানটি লিখেছেন প্রণব রায়, সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রশান্ত ভট্টাচার্যের সুরে।

শুনছেন আধুনিক গান। তরুণ বন্দ্যোপাধ্যায়ের পর এবারের শিল্পী সুমন কল্যাণপুর। প্রথম গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন রতু মুখোপাধ্যায়।

সুমন কল্যাণপুরের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী শ্যামল মিত্র। প্রথম গানটি সলিল চৌধুরীর কথা ও সুরে।

0: আধুনিক গানের অনুষ্ঠানে শেষ শিল্পী লতা মঙ্গেশকর। প্রথম গানটি গেয়েছেন মুকুল দত্তের কথায় কিশোর কুমারের সুরে।
1: কি লিখি তোমায়?

লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে মায়ার সংসার ছবি থেকে। গানটির গীতিকার প্রণব রায়, সুরকার রবীন চট্টোপাধ্যায়।

মধুর স্বপ্নে গড়া এক নতুন দেশে। ছবির গানের অনুষ্ঠানে এবারের গান সোনার খাঁচা ছবি থেকে, প্রথম দুটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শুনলেন পিকনিক ছবির গান। এবারের ছবি সাথী, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই ছবির গান। প্রথম গানটি অরুন্ধতী হোমচৌধুরী এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে। মাফ করবেন, প্রথম গানটি অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে।

শুনছেন বাংলা ছাউবির গান, শেষ গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে। সন্ধি ছবি থেকে।

হৈমন্তী শুক্লার গাওয়া এই গানটির সঙ্গে শেষ হলো আজকের ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এখন নানা রঙের গান। প্রথম গানটি বনানী ঘোষের কণ্ঠে রজনীকান্তের গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন দেশাত্মবোধক গান। এবার পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানটি ক্যালকাটা ইউথ কয়ারের পরিবেশনায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভূপেন হাজারিকার সুরে।

এখানে শুনছেন দেশাত্মবোধক গান, ক্যালকাটা ইউথ কোয়ারের পরিবেশনায় এবারের গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় পরিমল দাশগুপ্তের সুরে।

0: শুনছেন নানা রঙের গান। এবার রজনীকান্তের গান অর্ঘ্য সেনের কণ্ঠে।
1: যদি

আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার নজরুল গীতি, পরপর দুটি গান মোহাম্মদ রফির কণ্ঠে।

পান্নালাল ভট্টাচার্যের গাওয়া এই ভক্তিগীতির সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী ঘোষণা একটু পরেই।

কিলিয়ের দ্বিতীয় পর্ব শেষ হলো আজকে এই গানটি দিয়ে, তেরা হোনে লাগা হুঁ। আজব প্রেম কি গজব কাহানি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শুনছিলেন 107 FM রেনবোয়ে। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে সমন্বয় সরকারের পরিবেশনায় সেতার রাগ ভূপালী টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে শুনছিলেন সেতার পরিবেশনা, শিল্পী সমন্বয় সরকার, রাগ ভূপাল টোরি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার, রাগ ভৈরবী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন গিটার পরিবেশনা, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আজকে রাত্রি 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। প্রথমে 3টে থেকে 4টে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় তথা অন্তিম পর্ব, 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। পরপর এই 3টি অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি 107 FM রেনবোয়ে। ঘড়িতে ঠিক ভোর 5টা, 5টা মানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকে আরেকটি নতুন দিন শুরু হয়ে গিয়েছে রাত 12টার পর থেকে। 2 অগস্ট 2026 রবিবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 3 অগস্ট 2026 সোমবার। আজ 3/8/2026 সোমবার, আরেকটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এইভাবেই নতুন করে আমাদের এগিয়ে চলা। সমস্ত বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা সব কিছুকে পেছনে ফেলে রেখে আবার নতুন আশা, উৎসাহ, সব কিছুকে সঙ্গী করে এগিয়ে চলা। অনুষ্ঠানের শুরুতেই আপনারা যেরকম বিগত যে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম জুলাই মাসে, রবি ঠাকুরের লেখা অনুদিত কাব্যগ্রন্থের অন্তর্গত দুটি রচনা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আজকে সেই কাব্যগ্রন্থেরই তৃতীয় রচনা, তারা ও আঁখি। কাল সন্ধ্যাকালে ধীরে সন্ধ্যার বাতাস বহিয়া আনিতেছিল ফুলের সুবাস। রাত্রি হল, আধারের ঘনীভূত ছায়ে পাখিগুলি একে একে পড়িল ঘুমায়। প্রফুল্ল বসন্ত ছিল ঘেরি চারিধার, আছিল প্রফুল্লতর যৌবন তোমার। তারকা হাসিতেছিল আকাশের মেয়ে, ও আঁখি হাসিতেছিল তাহাদের চেয়ে। দুজনে কহিতেছিল কথা কানে কানে, হৃদয়ে গাহিতেছিল মিষ্টতম তানে। রজনী দেখিনু অতি পবিত্র বিমল, ও মুখ দেখিনু অতি সুন্দর উজ্জ্বল। সোনার তারকাদের ডেকে ধীরে ধীরে কহিনু, সমস্ত স্বর্গ ঢাকল এর শিরে। বলিনু আখিরে তব গো আঁখি তারা, ঢাল গো আমার পরে প্রণয়ের ধারা। শুনছিলেন তারা ও আঁখি, অনুদিত কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান

বেদনায় বেদনায়। বস্তুত সুদীর্ঘ জীবন পথে কবিকে অতিক্রম করে যেতে হয়েছে অসংখ্য শোক, আঘাত, বেদনা, অসহনীয় পারিবারিক শোক, বন্ধুবিয়োগ ব্যথা, সামাজিক আঘাত, শ্লেষ, বিদ্রূপ, সবই তাঁকে সইতে হয়েছে জীবনভর। অন্য অনেক জীবনের তুলনায় হয়তো কিছুটা বেশি, কিন্তু আমরা সবই সময় লক্ষ্য করি এই বিপুল শোকতাপ থেকে বহু ক্ষেত্রে কবি মুক্তি খুঁজছেন, মুক্তি পাচ্ছেন গানের মধ্যে দিয়ে। শোক জন্ম দিচ্ছে গানের, হাহাকার রূপান্তরিত হচ্ছে শান্ত স্নিগ্ধ সুরে, বাণীতে। জীবন দেবতার উপর তাঁর অবিচল আস্থা তাকে উত্তরণ দিচ্ছে শোকের ঊর্ধ্বে, ব্যথার বাইরে। মানব জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। পৃথিবী কবিতায় রবীন্দ্রনাথ জানিয়ে দিচ্ছেন, তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তাই আঘাতে আঘাতে দীর্ণ জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই জীবন দেবতার কাছে, বরং তিনিই বলতে পারেন, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। আজন্মকাল ধ্রুব সত্য বলে যাকে মেনে এলেন, জীবনের শেষ প্রান্তে এসেও সে বিশ্বাস না টলল না। যে ধ্রুবপদে জীবন একবার বাঁধা হল, জীবন ভোর তাকে মিলানোর অকৃত্রিম ও ঐকান্তিক চেষ্টা চলল জীবনে গানে। সত্যকেই অবশেষে ভালোবাসলেন মন প্রাণ দিয়ে, কারণ সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা। আর এই নির্মম সত্যের রূপ ধরে তাঁর ঈশ্বর, তাঁর সখা, তাঁর দেবতা বারবার ধরা দেন তাঁর কাছে। দুঃখের ঝঞ্ঝা ক্ষুব্ধ রাত্রি হঠাৎ সত্রাসে আমার সামনে এসে দাঁড়ায়। আমার চারদিক ঘন তনিশ্রায় ঢাকা। একসময় ঘোর কাটে, প্রভাতের আলো সহসা আমার উপলব্ধিতে জানিয়ে দেয় অসীম দুঃখের রূপ ধরে, এ তো তুমি এসেছো। আমার অন্তহীন মানসিক শূন্যতার উপর তুমি বিরাজ করছো পিতার প্রগাঢ় স্নেহ নিয়ে।

শুনছেন অনুষ্ঠান আনন্দ ধ্বনি, ঘড়িতে সময় 5:11, 107 FM রেনবো। অনুষ্ঠানের প্রথম গান শুনছিলেন শিল্পী নন্দিনী চৌধুরীর কণ্ঠে। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় আর জি মৌমিতা। অনুদিত কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত সূর্য ফুল। মহিয়সী মহিমা রাগ্নেও কুসুম সূর্য, ধায় লভিবারে বিশ্রামের ঘুম, ভাঙা এক ভিত্তি পরে ফুল শুভ্রবাস, চারিদিকে শুভ্রদল করিয়া বিকাশ, মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে অমর আলোকময় তপনের পানে, ছোট মাথা দুলাইয়া কহে ফুল গাছে, লাবণ্য কিরণ ছটা আমারও তো আছে। শুনছিলেন সূর্য ও ফুল। এবারে আনন্দধ্বনিতে শিল্পী মোহন সিং এর কণ্ঠে নাটমাল্লার।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেইনবো সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। অনুদিত কবিতা অংশে সম্মিলন। সেথায় কপোতবধূ লতার আড়ালে দিবানিশী গাহে শুধু প্রেমের বিলাপ, নবীন চাঁদের করে একটি হরিণী আমাদের গৃহদ্বারে আরামে ঘুমায়, তার শান্ত নিদ্রাকালে নিঃশ্বাস পতনে প্রহর গণিতে পারি স্তব্ধ রজনীর, সুখের আবাসে সেই কাটাবো জীবন, দুজনে উঠিব মোরা দুজনে বসিব, নীল আকাশের নিচে ভ্রমিব দুজনে, বেড়াইব মাঠে মাঠে উঠিব পর্বতে, শুনিল আকাশ যেথা পড়েছে নামিয়া, অথবা দাঁড়াবো মোরা সমুদ্রের তটে, উপলমণ্ডিত সেই স্নিগ্ধ উপকূল তরঙ্গের চুম্বনেতে উচ্ছ্বাসে মাতিয়া, থর থর কাঁপে আর জল জল জলে, যত সুখ আছে সেথা আমাদের হবে।

আমরা দুজনে সেথা হব দুজনের, অবশেষে বিজন সে দ্বীপের মাঝারে ভালোবাসা বেঁচে থাকা এক হয়ে যাবে। মধ্যাহ্নে যাইব মোরা পর্বত গুহায়, সে প্রাচীন শৈল গুহা স্নেহের আদরে অবসান রজনীর মৃদু জোছনারে রেখেছে পাষাণ কোলে ঘুম পাড়াইয়া। প্রচ্ছন্ন আধারে সেথা ঘুম আসি ধীরে, হয়তো হরিবে তোর নয়নের আভা। সে ঘুম অলস প্রেমে শিশিরের মতো, সে ঘুম নিভায় রাখে চুম্বন অনল আবার নূতন করি জ্বালাবার তরে। অথবা বিরলে সেথা কথা কব মোরা, কহিতে কহিতে কথা হৃদয়ের ভাব এমন মধুর স্বরে গাহিয়া উঠিবে আর আমাদের মুখে কথা ফুটিবে না। মনের সে ভাবগুলি কথায় মরিয়া আমাদের চোখে চোখে বাঁচিয়া উঠিবে। চোখের সে কথাগুলি বাক্যহীন মনে ঢালিবে অজস্র স্রোতে নীরব সঙ্গীত, মিলিবেক চৌদিকের নীরবতা শোনে, মিশিবেক আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে, আমাদের দুই হৃদি নাচিতে থাকিবে, শোনিত বহিবে বেগে দোহার শিরায়। মোদের অধর দুটি কথা ভুলি গিয়া কবে শুধু উচ্ছ্বসিত চুম্বনের ভাষা, দুজনে দুজন আর রব না আমরা, এক হয়ে যাব মোরা দুইটি শরীরে। দুইটি শরীর আহ তাও কেন হলো, যেমন দুইটি উল্কা জ্বলন্ত শরীর ক্রমশ দেহের শিখা করিয়া বিস্তার স্পর্শ করে মিশে যায় এক দেহ ধরে, চিরকাল জলে তবু ভস্ম নাহি হয়, দুজনেরই গ্রাস করি দোহে বেঁচে থাকে, মোদের যমক হৃদে একই বাসনা দণ্ডে দণ্ডে পলে পলে বাড়িয়া বাড়িয়া। এই লেখার বাকি অংশটি আরেকটি গানের পর, শিল্পী চৈতী মজুমদার একক কণ্ঠে।